তার দু একদিন কাশিতে থাকা হয়েছে, কিন্তু কাশিতে তিনি এই নস্য ব্যবহার করেননি। ফেরার দিন যেদিন ট্রেন হার্ডিং বিট ব্রিজ পার হবে, তখন তিনি একটা প্রকাণ্ড নস্যের টিপ নাকে প্রবেশ করালেন চোখ বুজে। তারপরে সঙ্গে সঙ্গে শ্যামাপ্রসাদ তাকে জিজ্ঞেস করলেন, এ কী করলেন? তিনি বেশ পরিষ্কারভাবে না চিন্তা করেই উত্তর দিলেন, কেন, আমি বলেছিলাম যে যতদিন কাশিতে থাকবো ততদিন আমি কাশির নস্য নেব না, কাশির নস্য আমি বাবা বিশ্বনাথকে অর্পণ করলাম, এখন তো আমি কাশি ত্যাগ করেছি, এখন তো আর এই কথা রাখার কোনো প্রশ্ন ওঠে না। তো বিদ্যাভূষণ এরকমই একজন মজার মানুষ ছিলেন। তো এরকম মজার ঘটনা বিভিন্ন রকমভাবে তার জীবনে ঘটেছে, শ্যামাপ্রসাদের জীবনে। তো এই ঘটনাগুলো বিভিন্নভাবে তার মনের মধ্যে রয়েছে, আর এই টুকরো টুকরো স্মৃতি দিয়েই তার ওই ডায়েরিটা যেটা উজ্জয়ন বলছে সেটা গড়ে উঠেছিল। এবং সঙ্গে সঙ্গে সেই সময়ের বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটও উঠে এসেছিল সেই লেখাগুলোতে। তবে সেই কথাগুলো সব শুনবার আগে এই মুহূর্তে আপনাদের পাঠানো বার্তা 9903653992, সেই বার্তাগুলোকে একটু দেখা যাক। অনেক মানুষ পাঠিয়েছেন তাদের মনের কথাগুলো, সেই কথাগুলোকে একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, কে কে লিখেছেন দেখা যাক। সৌভিক সরকার কসবাহাদুর থেকে লিখছেন, শুক্র শনি রবি ভোরের আলোয় জাগে চিরন্তনীর ডাক, মোটিভেশনের গল্পে জেগে ওঠে জীবনের প্রতিটি পথের বাঁক, আশার প্রদীপ জেলে শেখায় হার মানা নয় কখনো শেষ কথা, সংগ্রামের মাঝেই লুকিয়ে থাকে আগামী দিনের সেরা ব্যাখ্যা, স্বপ্নকে সাহসের ডানায় ভর করে এগিয়ে চলার দেয় আহ্বান, চিরন্তনীর প্রতিটি ভোর যেন জীবনের নতুন দিশার জয়গান। অনেক ধন্যবাদ সৌভিক আপনাকে। এরপরে একজন লিখেছেন যে আপনাদের চ্যানেলের কাজের সুযোগ কিভাবে পাওয়া যায়। আসলে এখানে বিভিন্ন রকমের পরীক্ষা হয় এবং সেটা আমাদের এই চ্যানেলেই বলা হয় যে কোন সময় পরীক্ষা নেওয়া হবে। তো সেই সময় সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করলে পরে তাহলে এখানে আমাদের চ্যানেলের আমাদের সহকর্মী হিসেবে আপনারাও কাজ করতে পারবেন। এরপরে কে লিখেছেন দেখা যাক। শ্রবণসাথী উজ্জ্বল, সুপ্রভাত, বর্ষণ সিক্ত নতুন প্রভাতে মনো মাঝে মাঝে আনন্দ গান, এ সময়েও আরও ভালো লাগে চিরন্তনীর গল্প গান, সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে, শুভ বিকাল দাদাভাই, শুভ সকাল দাদাভাই, আজ রবিবার 5ই জুলাই, সাথে আছি, সামনের সপ্তাহে অপেক্ষায় থাকব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে প্রণাম জানাই। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদা, গল্পকারে চিরন্তন সত্য ঘটনার তথ্য তুলে ধরছেন, ভাল লাগছে, অনুরোধ রথযাত্রার আগে যদি দুটি ভাগে ভাগ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পটিকে নিয়ে অনুষ্ঠান করেন। রাধারানী, আচ্ছা চেষ্টা করব, নিশ্চয়ই পড়ব, কতটা বড় জানি না, দুটো পর্বে বলেছেন, একটা পর্বে যদি না হয় নিশ্চয়ই দেখা যাক। এরপরে লিখছেন জগৎপুর খানাকুর হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না, বিশ্বকাপের জন্য সব দিন শোনা হচ্ছে না চিরন্তনী, গতকাল দেখলাম 5 লাখের দেশ কেভবারদের লড়াইখানি, স্যালুট জানাই কেভবারদের সমস্ত জনগণকে, সেই সঙ্গে স্যালুট জানাই উজ্জ্বল তোমাকেও, তোমার সুন্দর গল্প আর গান পরিবেশনকে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সেই এক একটা সময় আসে যখন বিভিন্ন ধরনের মানে খেলা বা বিভিন্ন অনুষ্ঠান আমাদের দারুণভাবে আকর্ষণ করে, অবশ্যই এগুলো সিজনাল, সময়ের সঙ্গে সঙ্গে আবার অন্য জায়গায় নিজেকে পরিবর্তিত মানে পরিবর্তন হয় আর কি। তবে হ্যাঁ, এই ভালো লাগাগুলোও অবশ্যই একটা বড় ভালো লাগা। থ্যাংক ইউ। নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বল, ভোর 4টে উঠে 1.5 কিলোমিটার দূরে নদীর পাড়ে বসে শুনছি তোমার অনুষ্ঠান, তোমার তিতলি আমার ছোট্ট নাতনির মতো, ওর প্রতি আমার শুভেচ্ছা, গতকাল সুন্দর করে একটা, আচ্ছা কিছু একটা লিখতে গিয়ে সম্পূর্ণ আর হয়নি, আচ্ছা হ্যাঁ, গতকাল ইন্দ্রাণীর অনুষ্ঠান ছিল, ইন্দ্রাণীর অনুষ্ঠান সম্বন্ধে হয়তো বলেছেন, জানি না।

ইন্দ্রাণী একটা রূপকথার গল্প আপনাদেরকে শুনিয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে লিখছেন আনন্দ কুমার কর, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, আপনি এই রকম চির উজ্জ্বল হয়ে আমাদের সঙ্গে থাকবেন, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। অনেক ধন্যবাদ আপনাদের, এই যে ভালোবাসাটা পাই এটাই আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনী। অনেক ধন্যবাদ, আপনাকেও শুভ সকাল জানাচ্ছি। নিবেদিতা সেন শাহরাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ রবিবারের চিরন্তনী শুনছি গান, নতুন গল্প, খুব ভালো লাগছে অজানা গল্প অতিথির মাধ্যমে উজ্জ্বল দার কণ্ঠে শ্যামাপ্রসাদের জীবনী। অনেক ধন্যবাদ আপনাকে। তবে তিতলির সঙ্গে তিতলির দাদুও আছে, আর আছে উজ্জয়ন। অরিজিৎ দাস অধিকারী সেজিতি বিবেকনগর তেমাতনী সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, মহাগানী মহাজনকে পথে করে যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি, স্বীয় কীর্তি ধ্বজা ধরি, আমরাও হব বরণীয়। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের আজ শেষ, বেনি থেকে শ্যামাপ্রসাদ কনিষ্ঠ উপাচার্যের রেশ, গঙ্গা থেকে বাঘ হয়ে শ্যামাপ্রসাদ কখন কথন, প্রতিষ্ঠা দিবস বাঙালি আনা, বাঙালি হয়েই যাপন। খুব সুন্দর লিখেছেন, গঙ্গা থেকে বাঘ হয়ে শ্যামাপ্রসাদ কথন, মানে গঙ্গাপ্রসাদ এবং আশুতোষ মুখোপাধ্যায়ের রেশ ধরেই শ্যামাপ্রসাদের কথা এসেছে। বাঘের পুত্র তোমায় প্রণাম, বাঙালির তুমি আলো, তোমায় পেয়ে সকালে লাগছে ভীষণ ভালো, মাতৃভাষায় ভাবিত না হলে সবই হবে ব্যর্থ, প্রেসিডেন্সিতে প্রথম হয়েও দেখেননি আপন স্বার্থ, প্রেরণাদায়ক জীবন কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, পশ্চিমবঙ্গ দিবসে সবার বন্ধন দৃঢ় হোক, বঙ্গ থেকে সরুক সকল রকম শোক, স্যালুট তোমায় উজ্জ্বলবাবু, নতুনত্বের দিশা এমনিভাবে খোঁচাও তুমি সকল অমানিসা। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে। অখিল বন্ধু মহাপাত্র লিখছেন, সুপ্রিয় চিরন্তনী, উজ্জ্বলবাবু তার বাচিক দক্ষতার সঙ্গে আজকের বিষয়কে মনোগ্রাহী করে উপস্থাপনা করছেন, অসাধারণ। তবে শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন অবসান নিয়েও আজ প্রশ্ন থেকে গেল। বাঙালির দুর্ভাগ্য, এখানকার যে যে মানুষ নানান ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন, তাদের শেষ জীবন রহস্যাবৃত থেকে গিয়েছে শ্রী চৈতন্য, শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো। শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য আজ উদ্ঘাটিত হলো না। নিজের সন্তানের মৃত্যুর আসল কারণ তার জীবদ্দশায় জানতে পারেননি মহেশ মা যোগমায়া দেবী। দেশের তদানীন্তন সরকার সদুত্তর দিতে পারেননি। জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন অবসানের প্রকৃত কারণ আজও অজানা। তিতলি আর উজ্জয়নকে সামনে রেখে আমাদের প্রিয় উপস্থাপক উজ্জ্বল ভট্টাচার্য আরও নতুন নতুন অধ্যায়কে চিরন্তনীতে চিত্রিত করুন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই চিরন্তনীর সঙ্গে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, খুব সুন্দর করে আপনি ছোট্ট করে বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। সত্যি এটা খুব বাস্তব ঘটনা যে আমরা অনেকগুলো জায়গাতে কিছু কিছু জায়গার হয়তো ওই রহস্য বা সম্পূর্ণ উত্তর না পাওয়ার একটা ব্যাপার রয়ে গেছে। চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, নমস্কার সুপ্রভাত, আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, আর আজ গল্প কথায় চিরন্তনীর আসর, বেশ ভালো লাগলো, শ্রদ্ধা জানাই তাকে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। এরপরে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে। আমাদের এখানে আকাশ মেঘে ঢেকে আছে, চারিদিকে অন্ধকার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই মর্নিং ওয়াকে যেতে পারিনি, ভোরটা এক্সারসাইজ করছি আর চিরন্তনী শুনছি, তিতলির গল্প বেশ ভালো লাগছে, আর ভালো লাগছে আপনাদের সুন্দর উপস্থাপনা, অপেক্ষায় থাকলাম আগামী সপ্তাহের জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গল্প ও পাহাড়ি সান্যালের গান দিয়ে শুরু হলো আজকের চিরন্তনীর আসর, সত্যি উজ্জ্বল ভট্টাচার্য তার অপূর্ব উপস্থাপনার গুণে চিরন্তন সত্যের ভালো লাগার বিষয়গুলোকে আমাদের অন্তরে গ্রথিত করেন, খুব ভালো লাগছে। জানেন, সেদিন আমি দাঁড়িয়েছিলাম মন্দিরের এক কোণে, হঠাৎ আমার চোখটি গেল নাট মন্দিরের পানে, দেখি দুজন বুড়ো বুড়ি কাঁধে ভিক্ষার ঝোলা, বাম হাতে একতারা আর তিলক কপাল চোরা, দুজনারই হৃদয় জুড়ে দুঃখ আছে, যত উজাড় করে দিচ্ছে মলম কমছে ব্যথার ক্ষত, প্রশান্তিতে ভরে যাচ্ছে ওদের সরল মুখ, কোথায় পেল এমন দিনে সমব্যথিত বুক, বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ, আপনি চারপাশের ঘটনাগুলোকে এত সুন্দর করে ছন্দে কবিতায় তুলে ধরেন, খুব ভালো লাগে। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো আজ সমৃদ্ধ হলাম, গতকাল ওনার সম্পর্কে আপনার একটি লেখাও পড়েছি, খুব ভালো লেগেছে, আমরা বিদ্যালয়ে স্মৃতিপক্ষ পালন করছি, শ্রদ্ধা জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। যে লেখাটির কথা বলেছেন, আসলে সেই লেখাটি 2017 সালে একটি পত্রিকার জন্য লিখেছিলাম। একটু আগে আমাদের এক বন্ধু ডক্টর অখিল বন্ধু মহাপাত্র লিখেছিলেন যে শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য, সেই মৃত্যু রহস্যের ওপরই একটি লেখার জন্য অনুরুদ্ধ হয়ে এই লেখাটি লিখেছিলাম।

ধন্যবাদ। এরপরে লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। সুপ্রভাত উজ্জ্বল ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজ তিতলি দাদুর সাথে শুনছি ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির কথা, ভীষণ ভালো লাগছে সত্যি। একদিন আশুতোষ মুখার্জি এবং যোগমায়া দেবীর কথা শোনালে ভালো লাগবে, ভালো থাকবেন, নিশ্চয়ই শোনাবো। আসলে আশুতোষের জীবনী নিয়ে আমরা একটা চিরন্তনী করে, একটা না দুটো চিরন্তনী মনে হয় করেছিলাম আগে। এই জীবনীগুলো না আমাদের কাছে সত্যি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে একটা কোথাও যেন নতুন করে আদর্শ এবং অনুপ্রেরণার একটা রেশ আমাদের মনের মধ্যে রাখে, যার জন্য বিশেষ করে এখনকার যারা ইয়াং জেনারেশন তাদের কাছে খুব জরুরি এই ইতিহাসগুলো বা এই ঘটনাগুলোকে তুলে ধরার। আসলে কি জানেন, প্রতিটি মানুষেরই একটা চিন্তা থাকে, দর্শন থাকে। এই চিন্তা বা দর্শনের কিছু কিছু আমাদের সঙ্গে মিলতে পারে, কিছু কিছু নাও মিলতে পারে, কিন্তু যে তার চিন্তা বা দর্শন সেটির সম্বন্ধে যতটাই দৃঢ় হয়ে কাজ করতে পারবে এবং সবাইকে নিয়ে কাজ করতে পারবে, সেই কিন্তু ইতিহাসের পাতায় অন্তত মানে বিতর্কিত হলেও থেকে যাবেন, এটা কিন্তু বাস্তবে। আসলে বলা যেতে পারে যে তাকে কোনোভাবেই ডিনাই করা যায় না, আনডিনায়াবল। ভালো হোক মন্দ হোক, ঠিক হোক ভুল হোক, আসলে ভালো মন্দ ঠিক ভুল সব কিছুই প্রতিটি মানুষের ব্যক্তিগত সত্তার সঙ্গে জড়িয়ে থাকে, কিন্তু আনডিনায়াবল এই কথাটা তো মানে অস্বীকার করা যায় না। ধন্যবাদ। এরপরে কে লিখছেন দেখা যাক। সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতী ধীনমরত থেকে। আজ রবিবারের চিরন্তনীতে গল্প গান শুনে মন আনন্দে ভরপুর হলো। উজ্জ্বল ভাইয়ের উপস্থাপনা খুবই বলিষ্ঠ, খুবই ভালো লাগে। সবাইকে শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন রাত্রি শেষে ভোরের আলোয় আলোকিত রবিবারের চিরন্তনী, শুভ সকাল আজ চিরন্তনীতে উজ্জ্বলবাবু উপস্থাপনায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিনের কথা শুনলাম। 125 ফুট মূর্তি স্থাপন হচ্ছে রাজধানীতে। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড় হরিপুর আর বিহার ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। হ্যাঁ, এটা সত্যি কথা, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা আমাদের এই যে জীবনের যেসব ঘটনাগুলো চারপাশের সেগুলোর বিশ্লেষণ করি, সেগুলোকে দেখি, সেগুলোকে নিয়ে ভাবি। যাই হোক, এরপরে কে লিখছেন দেখা যাক। আজকের চিরন্তনীর গান গল্প আসরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের অনেক কথা শুনলাম, ভালো তথ্য পেলাম। শুনছি পূর্ব পাকিস্তান বাংলাদেশকে আমাদের ভারতের কিছু নেতা দিয়ে দিতে চেয়েছিল এখানকার কিছু অংশ, শ্যামাপ্রসাদ তার প্রতিবাদ করেন। 1000 কোটি দণ্ডবত প্রণাম, প্রফুল্ল কুমার সিংহ, রাঘবানী, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। হ্যাঁ, আপনি আসলে শ্যামাপ্রসাদের রাজনৈতিক জীবনের কথা বলেছেন। রাজনৈতিক জীবন নিয়ে আজকে অবশ্য আমরা কথা বলিনি, তার কারণটা হচ্ছে আমরা বিশেষ করে আজকে শ্যামাপ্রসাদের যে শিক্ষাক্ষেত্র সেটার উপরেই যেহেতু রেখেছিলাম। আসলে এত বড় একজন মানুষের বিভিন্ন দিক রয়েছে, আমরা কোনোদিন যদি সম্ভব হয় ওই দিকটাকেও ধরার চেষ্টা করব। হাওড়া থেকে রঞ্জন লিখছেন, দীঘার সমুদ্র ধারে চায়ের কাপ হাতে দাদা ও বৌদি বসে পড়লাম আবারও এবছরে চিরন্তনী শুনতে। 82তম, আচ্ছা 82তম চিরন্তনী, ঠিক। থ্যাংক ইউ। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ শ্যামাপ্রসাদ বাই ইয়োর গুড প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন কে, রাঙা মেঘে আজ দেখো সুরের খেয়া ভাসে, সবুজের মায়া মিশে আছে ভোরের নিশায়, ঝর্ণা তলার নির্জনে আজ পাখির কূজন শুনি, হৃদয় নিরে যেন এক মায়ের মায়ার জাল বুনি, তপ্ত এই হৃদয় যেন সিক্ত হলো আজি, স্বপ্নের খেয়া বাইছে আজ এই হৃদয় মাঝি। পায়েল ব্যানার্জি বেলেঘাটা থেকে, অনেক ধন্যবাদ পায়েল। এরপরে লিখছেন রবিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, গুড মর্নিং উজ্জ্বল ভাই, আজ ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ ডে, আগামীকাল 6 জুলাই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিবস, আসুন আমরা সকলে এই মহা মানবের দেখানো পথ ও আদর্শ অনুসরণ করি। আজ তথ্যভরা গল্প আর অতুলপ্রসাদের গানের পরিবেশনা, এক কথায় মন ভরে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই ভালো লাগাগুলো যেগুলো আপনারা

পাঠান, সেগুলো আমাদের কাছে একটা বড় পাওয়া। গুড মর্নিং উজ্জ্বল দা, সে ডাকে আমার এ চিরন্তনীর সকাল, দাদুকে বলা এমন মানুষের আলোচনা আবার আনবেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। সেই আমরা আসলে কিছু গল্পের মধ্যে দিয়ে কিছু ঘটনাকে কিছু বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করি, তো এইটুকুই আমাদের কাছে মানে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের প্রচেষ্টা আর কি। মনোজ দেবনাথ, প্রণব দেবনাথ, বাবলু দেবনাথ কাঞ্চননগর বর্তমান থেকে লিখছেন, অনেকদিন পর আজ আবার সকাল সকাল উঠে পড়ে আপনার এই মনোমুগ্ধকর এবং তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমাদের বাড়ি বর্ধমানে, এখন আমরা ত্রিপুরা থেকে শুনছি, দ্রষ্টব্য স্থানগুলো দর্শন করলাম, সবাইকে ধন্যবাদ। আরে বাবা, বেড়াতে গেছেন, বেড়াতে গিয়েও এই চিরন্তনীকে সঙ্গে আপনারা যে রেখেছেন বা রাখেন, এইটুকুই কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। আসলে কি জানেন, এখানে একটা মানে প্রতিটি ঘটনার পাশাপাশি না একটা জীবনের সত্য বা জীবন দর্শন উঠে আসে, ঠিক যেমন আমরা উজ্জয়ন, তিতলি বা দাদুর গল্প থেকে শুনছিলাম শ্যামাপ্রসাদ আশুতোষের জীবন দর্শনের কথা। আমরা যাকে ভালোবাসি আমরা তাকে কিন্তু সবসময় পাশে রাখতে চাই। আসলে এই ভালোবাসাটাই কিন্তু জীবনের সবথেকে বড় জিনিস, আর এই ভালোবাসার জায়গাটা তৈরি হওয়ার অথবা না তৈরি হওয়ার পিছনে আমাদের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ধরুন পাশাপাশি প্রতিবেশী, তিনি যে ধর্মের যে জাতিরই হোক না কেন, তার মধ্যে যদি ভালোবাসা থাকে তারা কিন্তু পাশাপাশি থাকতে কোনো অসুবিধে নেই। কিন্তু মনের মধ্যে যখন এই বিদ্বেষ তৈরি হয়, দেশ ঢোকানো হয়, তখনই কিন্তু ওই দূরত্ববোধটা তৈরি হয়। সেই দূরত্ববোধটা প্রথমে মানসিক, তারপরে ধীরে ধীরে সেটা ফিজিক্যাল ডিস্টেন্সে তৈরি হয়। দেখবেন বিভিন্ন পরিবারের মধ্যেও এই ভাঙনগুলো তৈরি হয়, দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। প্রথমে এই মানসিক দূরত্বটা, ভালোবাসা কমতে শুরু করে। ভালোবাসার অনেকগুলো গুণ রয়েছে, তার মধ্যে সবথেকে বড় গুণ ভালোবাসা ভালোবেসেই হারতে চায়। রবীন্দ্রনাথ বারবার এই কথাটা বলেছিলেন। তো যাই হোক, এই কথা প্রসঙ্গেই ভালোবাসার কথা যখন এলো তখন সংযুক্তা ভাদুরীর একটি গানের কথা হঠাৎ করেই মনে হলো, অতুলপ্রসাদের গান, এই বর্ষার দিনের গান, যদিও রাতের গান তবু ভালোবাসা নিয়ে কথা। সে গানটা একটু শোনা যাক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীর একদম প্রায় শেষ পর্বে এসে গেছি। গানটি শুনতে শুনতে হঠাৎ করে একটু অসুবিধা হলে দেখলাম শেষ লাইনটুকু হয়তো অফ হয়ে গেছিল। ডিপি চ্যাটার্জি লিখেছেন বাঁকুড়া থেকে, মেঘে ঢাকা তারা একটু একটু করে আলো দিয়ে পারিপার্শ্ব আলোকিত করে যাবে। বাঁকুড়ার অমরকরণ দেশবন্ধু বিশ্ববিদ্যালয়ের অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডক্টর SP মুখার্জি। আপনি খুব ছোট্ট করে, মানে অতি ছোট্ট করে, এত সুন্দর করে একটা মানে ঘটনাকে তুলে ধরেন বা হাইলাইট করেন, যেটা কিন্তু সত্যি সত্যি মানে খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ মুহূর্তে এসে পড়ে গেছি, সামনের সপ্তাহে আবার কথা হবে আপনাদের সঙ্গে। শুক্রবার দিন ইন্দ্রাণী আসবেন, আমি মনে হয় শনিবার দিন থাকব, আর এরপরে অপেক্ষা করছে সমুখ আপনাদের জন্য ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আর আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের খুব সামান্য কিছু কথা তুলে ধরলাম, তার জীবনের কথা, তার ছোটবেলার কথা, বিশেষ করে বাবার কথা, ঠাকুরদাদার কথা, আরও অনেক গল্প রয়ে গেছে বাকি, সেগুলো কখনো সময় করে নিশ্চয়ই শোনাব। আর আপনারা শুনতে চেয়েছিলেন আকাশ আশুতোষের কথা, তার জীবনী, সেটা নিয়েও অনুষ্ঠান করব। বঙ্কিমচন্দ্রের রাধারণীর একটা রিকোয়েস্ট এসেছে, দেখা যাক। তবে এই মুহূর্তে

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

নমস্কার, সুপ্রভাত। প্রভাত বিনা তারে তারে, আজ রামকে লিশুর। এ ভরা বাদল ভরে মন উদাস হয়, কারণে অকারণে, ক্ষণে ক্ষণে। আজ সে সুর কানে নিয়ে আপনার প্রভাত সঙ্গে আর যে সংযুক্তা।

আজ ন্যাশনাল ওয়ার্কহোলিক্স ডে, অর্থাৎ জাতীয় কর্মনেশা দিবস বা কর্মাসক্তি দিবস। যদিও ভারতে ন্যাশনাল ওয়ার্কহোলিক্স ডে আলাদা করে সরকারি ছুটি বা অফিসিয়াল দিবস হিসেবে পালিত হয় না, এটি মূলত আমেরিকান অবজারভেন্স, তারিখ 5ই জুলাই, কিন্তু ভারতের যে বর্তমান প্রেক্ষাপট সেই দিকে তাকিয়ে আজকের দিনটা প্রাসঙ্গিকতা কিন্তু বেশ খানিকটা বেশি। আজ তাই এই দিনটিকে নিয়ে কিছু ভাবনা ভাগ করে নেব আমি আর যে সংযুক্তা, আর সঙ্গে থাকবে গান।

আজকের দিনে চে বা না চে আমাদের ওয়ার্ক প্রেশার, কাজের চাপ খুবই বেশি। আমাদের জন্য প্রতিটি দিনই ওয়ার্কহোলিক্স ডে হয়ে যাচ্ছে, তাই আমাদেরই দিনটা পালন করে আমাদের জীবনের যে ব্যালেন্স, যে ভারসাম্য, সেই কথাটা নিজের মনে মনে জোরে জোরে উচ্চারণ করা দরকার বোধ হয়। রিসার্চ বলছে টানা 10 ঘন্টা কাজের চেয়ে যদি টানা 6 ঘন্টা ফোকাস করি কাজে, তার আউটপুট নাকি অনেকটাই বেশি। জার্মানি, নেদারল্যান্ডসের মতো দেশ অনেকটা কম সময় কাজ করেও জিডিপিতে অন্যান্য অনেক দেশের থেকে অনেকটা এগিয়ে। কর্ম আসক্তি দিবস, তাই বেশি ঘন্টার

সমতুল্য বেশি কাজ, এই মেসেজটি আমাদের সামনে রাখছে। এ নিয়ে নানা কথা হবে আজ, আর অবশ্যই মন ভালো করা গান তো থাকবেই। এই মুহূর্তে পরের গান

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

আমারও বাদলু দিন আমারে যে একা রেখে যায়। আজকের এই যে দিনটা 5th July সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বা পালিত হয় জাতীয় কর্ম আসক্তি দিবস হিসেবে, আমাদের একা করে দিচ্ছে এই কর্মে আসক্তি। সারাটা ক্ষণ 24 ঘন্টার মধ্যে যতটা সময় অফিসে থাকার কথা তার থেকে বেশি থাকতে হচ্ছে, এবং তারপরেও ব্যাকলগ থেকে যাচ্ছে যেগুলো নিয়ে অনেকে বাড়ি আসেন। এবং ওয়ার্ক ফ্রম হোম কালচারটা যখন থেকে আমাদের জীবনে প্রবেশ করেছে তখন থেকে সত্যি সত্যি কর্মে যতটা সময় আমরা দিতে চাই তার থেকে অনেকটা বেশি দিতে হয়, এটা বলাটাই শ্রেয় বোধ হয়। মানে আমরা আমাদের বাড়িতে তো দেখছি, আমাদের আশপাশে দেখছি, আমাদের পরবর্তী প্রজন্মকে দেখছি, তাদের একরকম নেশাও হয়ে গিয়েছে, কাজের নেশা। আরও উপরে উঠতে হবে, আরও উপরে উঠতে হবে। এই যে নেশা, এই নেশা তার পরিবারের প্রতি ভালোবাসা অনেক কমিয়ে দিচ্ছে। ওই যে গানটির মধ্যে রয়েছে না, মেলে না সময় শুধু যায় শুধু চলে, হ্যাঁ সত্যি সত্যি যে সময়টা চলে যাচ্ছে জীবন থেকে সে তো আর ফিরে আসবে না। যে মানুষগুলোর থেকে অনেকটা দূরত্ব তৈরি হচ্ছে সেগুলোকে জোড়া লাগানোটা অনেক সময় খুবই দুঃসাধ্য হয়ে যাচ্ছে। তো এভাবে চলতে থাকলে ফ্যামিলি বন্ডিং বলতে যেটা আমরা বুঝি, পরিবার

পরিবারের প্রতি যে বন্ধন, অন্যান্য যারা সদস্য পরিবারে তাদের সঙ্গে যে সুন্দর সময় কাটানোর যে সময়, সেটাও তো কমে যাচ্ছে, তাই না? আইএলও 2023 রিপোর্ট কি বলছে শুনুন। ভারতে নানা পেশার সঙ্গে যুক্ত কর্মীদের গড়ে যত ঘন্টা কাজ করতে হয় তা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কাজের সময়ের দেশগুলোর একটি। হাস্টেল কালচারের বিষয়টিও খুবই চিন্তায় রেখেছে, কপালে ভাঁজ ফেলেছে গবেষকদের। স্টার্ট আপ আইটি কনসালটেশন সেন্টারে স্লিপ ইজ ফর দ্য উইক মেন্টালিটি খুবই সাধারণ, খুবই স্বাভাবিক হয়ে উঠেছে। বেঙ্গালুরু, গুরগাঁও, হায়দ্রাবাদ, পুনে এই সমস্ত জায়গার অফিসগুলোয় যারা কাজ করেন তারা রাত 10টায়ও অনেক সময় কেবিন ক্লিয়ার করে চলে যেতে পারেন না বাড়িতে, তাদের ওয়ার্ক প্রেশার এতটাই বেশি। এই কারণেই আজকের দিনটি অর্থাৎ ন্যাশনাল ওয়ার্কহোলিক্স ডে দিনটি অত্যন্ত প্রাসঙ্গিক। এই নিয়ে তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা ভাগ করে নিই, আর মনের শান্তির জন্য মাঝে মাঝে হাত বাড়াই গানের দিকে।

আজ আমরা কথা বলছি জাতীয় কর্ম আসক্তি দিবস নিয়ে বা কর্ম নেশা দিবস নিয়ে। আমাদের অনেকেরই জীবনে কাজটা আজকাল নেশা।

নেশায় পরিণত হয়েছে। কাজ করার নেশার কারণটা হচ্ছে খালি উপরে ওঠা, সিঁড়ি বেয়ে বেয়ে একটা একটা করে স্টেপ, এক একটা প্রমোশন করতে করতে করতে করতে অনেকটা উপরে চলে যাওয়া। তাতে স্যালারি বৃদ্ধি হয়, বেশ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় বলা যায়, বা কারোর হয়তো একটু কম কম বৃদ্ধি হয়, কিন্তু হয়। কিন্তু তার যে প্রভাব আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের ওপর পড়ছে, সেটা রিপোর্ট বলছে খুব একটা ভয়াবহ দিন আসতে চলেছে। বার্ন আউট এপিডেমিকের রূপ নিতে চলেছে। ডেলয়েটের 2022 সার্ভে বলছে 80% ভারতীয় কর্মী বার্ন আউটে ভুগছে। 5ই জুলাই তাই থেমে ভাবার দিন, যে আমি মানে আমি মানুষটা কি শুধু EMI শোধ করার জন্য বেঁচে আছি? আমি শুধু বাড়ি কিনবো, গাড়ি কিনবো, এটা কিনবো, সেটা কিনবো, অনেক অগাধ সম্পত্তি হবে, আর ক্রেডিট কার্ডে কিনবো যাতে আমি প্রত্যেক মাসে মাসে একটু একটু একটু একটু করে শোধ করে দিতে পারি, আমার প্লেজার অফ পজিশন অনেকটাই বেড়ে যাবে ঠিকই, কিন্তু আমি সেটা ভোগ করব কখন? আমি বসে বসে এই কথাটা ভাবি যে প্রচুর প্রচুর টাকা রোজগার করছেন আমাদের আশপাশে অনেক মানুষ, কিন্তু সেটা ভোগ করার মতন তাদের সময়ও নেই আর মানসিকতাও নেই। আর তার থেকেও যেটা বড় কথা, আমরা আশপাশে তাকিয়ে দেখছি পরিবারের মানুষগুলোর মধ্যেই নিজেদের সময় কাটানোর সময় নেই, তারা অপেক্ষা করেন কোনো একটা ছুটির জন্য, সেই ছুটিটাও খুব রেয়ারলি পাওয়া যায়। এমন অদ্ভুত একটা সময় এসে দাঁড়িয়েছে যে সব মানুষ পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে হাসি ঠাট্টা করছে, খেলা দেখছে, গান শুনছে, আড্ডা দিচ্ছে, এটা আমরা প্রায় দেখতেই পারি না। আগে কিন্তু আমরা ছোটবেলায় সেই বিষয়গুলো খুব বেশি রকমেরই দেখেছি, পাড়ার রোয়াকে বসে বন্ধুবান্ধব মিলে আড্ডা, বাবা কাকাদের আড্ডা, সব বয়স ভাগ করা ছিল এবং সময় ভাগ করা ছিল ওই যে রোয়াকগুলোতে কারা কখন দখল নেবে। এইটা এই যে দৃশ্যটা যে কী মনোরম দৃশ্য আজকে বসে বুঝতে পারি, তখন সত্যি সত্যি কিছু বুঝতাম না। সন্ধে হলে বাবা চলে গেলেন অফিস থেকে, ফিরে চা খেয়ে চলে গেলেন বন্ধুবান্ধবের সঙ্গে একটু গল্প করতে, কোনো দিন নাটকের রিহার্সালে চলে গেলেন, কোনো দিন গানের অনুষ্ঠানে চলে গেলেন। হ্যাঁ, গানের অনুষ্ঠান হলে আমাদের ভাই বোনদেরও নিয়ে যেতেন ঠিকই, এবং পরিবার সবাই মিলে, বাবা মা নিজেরা কোথাও বাজারে বাজার করতে গেলেন একসঙ্গে, এটা আমরা কিন্তু আকছার দেখেছি। ইদানিং সেই চিত্রটা একেবারেই পাল্টে গেছে, প্রায় দেখা যায় না বললেই চলে। আচ্ছা, আরও একটা বিষয় হচ্ছে এইমসের স্টাডি অনুযায়ী IT কর্মীদের 60%-এর ঘুমের সমস্যা দেখা যাচ্ছে, ব্যাক পেইন দেখা যাচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, কাজের নেশার দরুন তাদের শরীর যে ভাঙছে সেটা আমরা কিন্তু সকলেই বুঝতে পারছি। নতুন লেবার কোডের কথা যদি বলি, ভারত সরকার 4 দিনের ওয়ার্ক উইক, ফ্লেক্সি আওয়ার নিয়ে কথা বলছে। এই আলোচনার মধ্যে এই কর্ম আসক্তি দিবস মনে করিয়ে দেয় যে ঘন্টা কমিয়েও, মানে কাজের ঘন্টা কমিয়েও কিন্তু আউটপুট প্রোডাকশন ধরে রাখা যায়। আরেকটা বিষয় এখন বলতে হবে, এখনকার ছেলেমেয়েরা জেনজি যাদের আমরা বলি, কোয়াইট কুইটিং ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে প্রচণ্ড সরব। 5ই জুলাই তাদের ভাবনাকে যাচাই করার সুযোগ করে দেয় যে অফিসের পর নিজের জন্য কিছুটা সময় রাখাটা, অর্থাৎ মি টাইম বলে আমরা অভিহিত করি, সেই মি টাইম থাকাটা কিন্তু ভীষণ প্রয়োজন এবং সকলের সেই অধিকারটুকু রয়েছে। ভাবছেন তো যে আর যে সংযুক্তা সকাল সকাল বসে ওরে বাবা কি কঠিন কঠিন বিষয় নিয়ে কথা বলছে, যদিও বিষয়টি কঠিন কিন্তু তলিয়ে দেখলে বোঝা যায় যে খুব জরুরি একটা বিষয়, এবং আজকের দিনে দাঁড়িয়েও যদি আমরা এই কথাগুলো না ভাবি, না বলি, না আলোচনা করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে দিনটা এগিয়ে আসছে ক্রমশ, ওবেসিটি খুব বেড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, মানে
খুবই অল্প বয়সে প্রচুর ওজন বেড়ে যাচ্ছে, বসে বসে সারাদিন কাজ করে বলে এই যে প্রজন্মটা, আর তারা সবসময় কোনো না কোনো একটা

অনলাইন কোনো অ্যাপ থেকে নানা ধরনের ফুড খাবার দাবার নিয়ে আসছে এবং কি নিয়ে নিয়ে এসে সেগুলো ওই চেয়ারে বসেই কাজ করতে করতেই খেয়ে ফেলছে। কি খাচ্ছে, তার মধ্যে কি রয়েছে, কি যে পেটে চলে গেল তারা ভেবেও দেখছে না। প্রচণ্ড স্পাইসি খাবার, মানে যেগুলো হয়তো আমরা ছোটোবেলায় ভাবতেও পারতাম না, এখনও সেই জন্য তো হয়তো বেশ হেঁটে চলে দৌড়ে পাহাড়ে উঠি, সাঁতার কাটতে পারি, আরও কত কী করতে পারি। কিন্তু জানি না আজ থেকে 40-50 বছর পরে যে আজকের যে জেনারেশনটা, তাদের কী অসুবিধেটা হবে। কথাগুলো সত্যি সত্যি খুব কঠিন লাগছে নিশ্চয়ই, কিন্তু সেই দিনটা খুব বেশি দূর না, বিশ্বাস করুন। আজ ভাবতেই হবে, ভাবতেই হবে যে এখান থেকে নিষ্কৃতি কীভাবে সম্ভব, একটু অন্যরকমভাবে টাইম স্পেন্ড করতে হবে এবং নিজেদের মতো করে একটু যদি আমরা সকলের সঙ্গে, পরিবারের সবার সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে একটু না মিশি, শুধুমাত্র কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখি, তাহলে কিন্তু ভবিষ্যতে বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমরা। সেখান থেকে পরিত্রাণের একটা উপায় খুব ইজি, সেটা হচ্ছে গান। আসুন পরের গানটি শুনি এবং গানটি শুনতে শুনতে একটু একটু মনটাকে দোলাই, তাহলে দেখবেন এই যে প্রেশার, এত কঠিন একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি, তার থেকে কিছুক্ষণের জন্য একটা রিলিফ আমরা পাবো। আসুন শুনি পরের গান।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম গোল্ড।

গান শুনতে শুনতে মনটা একটু আনন্দে নেচে উঠল, তাই তো? কিন্তু তার মধ্যেও সিরিয়াস যে বিষয়টি নিয়ে আজ কথা বলছিলাম সব কথা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, জাতীয় কর্ম আসক্তি দিবস শুরু হয়েছিল আমেরিকায়, যার উদ্দেশ্য ছিল দুটো, যারা অতিরিক্ত কাজ করেন তাদের পরিশ্রমকে যেমন স্বীকৃতি দেওয়া হতো, আর একই সঙ্গে সবাইকে মনে করিয়ে দেওয়া যে বিশ্রাম নেওয়াও প্রোডাক্টিভিটির অংশ। বেশি কাজ নয়, বরং কাজের প্রতি এমন আসক্তি যেখানে পরিবার, স্বাস্থ্য, ঘুম সবটা পিছিয়ে পড়বে, এ আবার কীরকম কথা? আজকের দিনটা আপনারা একটু অন্যভাবে ভাবতে পারেন, কিন্তু কী কী করতে পারেন? মিটিং ফ্রি ডে ঘোষণা করতে পারেন, কিভাবে টিমকে বার্নআউট থেকে বাঁচানো যায় সেই বিষয়টা নিয়ে ভাবা যেতে পারে, ফোনেতে আউট অফ অফিস যদি লাগিয়ে দেওয়া যায়, বিশেষ করে আজকের দিনটা তো রবিবার, অনেক সময় হয় কি রবিবার বা ছুটির দিনেও সারা দিন ফোনে অফিসের নানা কথাবার্তা চলতে থাকে, সেগুলোকে বন্ধ করে রাখুন, পরিবারের সঙ্গে একটু সময় কাটান, একদিনের ডিজিটাল ডিটক্স। এই বিষয়টা কিন্তু ভীষণভাবেই বিদেশে চলছে এখন, খুবই ভাবনা চিন্তা চলছে যে কিভাবে আরও বেশি ডিটক্সিফিকেশন করা যায়। আমরা যে এই ডিটক্স করা ব্যাপারটা, আমরা ট্যান রিমুভ করি যেরকম, আমাদের শরীরের মধ্যেকার যে বিষয়গুলো সেগুলো যেমন বের করা হয়, সেরকমভাবে মনের মধ্যে যে অনেক কিছু এমন জড়ো হয়ে আছে, আবর্জনা, সেগুলোকে যদি একটু একটু করে বের করতে পারি, তাহলে বোধহয় আমাদের মানসিক এবং শারীরিক দুরকমের স্বাস্থ্যই অত্যন্ত ভালো থাকবে। আর মন ভালো থাকলে তো শরীর ভালো থাকতে বাধ্য, তাই না? আবার শরীর ভালো থাকলেও মন ভালো থাকে। ছুটিটা একটু দরকার, একটু হঠাৎ করে ছুটি নিয়ে নেওয়া, পরিবারের সঙ্গে কোথাও একটু আউটিং করে আসা, কাছে পিঠেই হোক না, একটু লং ড্রাইভে যাওয়া, বিশেষ করে এই বর্ষার দিনে লং ড্রাইভ বিষয়টা অনেকেরই খুব পছন্দের, কিন্তু কাজের চাপে সেটা হয়ে ওঠে না। আসুন আজকের দিনটা আমরা ভেবে নিই যে আমরা কোথায় যাব। একদিন হতেই পারে যে ফোনে আমরা অফিস মেল চেক করব না, 5th July কিছু পছন্দের কাজ করব, যেমন বই পড়তে পারি, গান শুনতে পারি, আড্ডা দিতে পারি, বা নিছক ঘুমোতে পারি, ঘুমটাই তো আমার অধিকার, তাই না? টিম ম্যানেজার হলে তোমার টিমকে ধন্যবাদ দিতে পারো, কিন্তু ওভার টাইম কালচারকে কখনো গ্লোরিফাই করা যাবে না। পরিবারের জন্য যারা তোমার আরেকটু কাজ করে নি শুনতে শুনতে অভ্যস্ত, তাদের সঙ্গে সময় কাটানো যেতে পারে। কাজ আমাদের জীবনের অংশ বটে, কিন্তু পুরো জীবন তো নয়। কর্ম নেশা দিবস বা কর্ম আসক্তি দিবস তাই উদযাপন নয়, এটাকে রিসেট বাটন বলা যেতে পারে।

আজকের জন্য একদম পারফেক্ট গান, তাই না? মানে সত্যি সত্যি আমরা যখন আসছিলাম অফিসের পথে, তখন কিন্তু এইরকম বাদলের ছন্দ চার পাঁচটা ভরে রেখেছিল। জানি না এখন বৃষ্টি হচ্ছে কি না, আজ সারাদিন বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা এবং সমস্ত রকমের আবহাওয়াবিদরা তো বলছেনই, কিন্তু আপনারা সকলে সাবধানে দিনটা কাটান। এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম সেই নিয়ে আর একটু ভাবুন, কেমন? সেটাই হবে আজকে আমার জন্য পুরস্কার। এই পুরস্কার, এই আবদারটুকু রাখলাম আপনাদের কাছে। যেতে যেতে গান শুনবো, কিন্তু আরও একটা কথাও জানিয়ে যাব যে 8:30 সুরমহল নিয়ে ফিরে আসবো আমি। আর যে সংযুক্তা, আপনাদের সকলকে এখন থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম সেই সময়টায় আমাদের সঙ্গী হওয়ার জন্য। কেমন? আসি।

0: Gold, 100.1 FM Gold. FM Gold. तू आन है, तू शान, तू ही देश का अभिमान है. अब आप भी बढ़ाएं देश का सम्मान. शॉर्ट सर्विस कमीशन अफसर बनकर भारतीय नौसेना की एग्जीक्यूटिव एजुकेशन और टेक्निकल ब्रांच ज्वाइन करने के लिए अविवाहित पुरुष और महिला उम्मीदवारों से ऑनलाइन आवेदन आमंत्रित किए जा रहे हैं. आवेदन की अंतिम तिथि है 27 जुलाई 2026. अधिक जानकारी के लिए विजिट करें www.joinindiannavy.gov.in. जॉइन इंडियन नेवी.
1: সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল. সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে.
2: নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? একটা হই হই করা রিমঝিম সকাল, তাই তো? আকাশ জুড়ে বৃষ্টি নামলে আমাদের মনে খুশির ফোয়ারা ছুটতে থাকে, আর তখন আরও বেশি করে সুরকে আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই. বিশেষ করে রবিবার সকাল মানেই সুরমহল. আর আমি আর যে সংযুক্তা ঘড়ির কাঁটা মিলিয়ে চলে এসেছি আপনাদের দরবারে, একেবারে হাজির. আর সৃজন আমাদের অত্যন্ত প্রিয়, সৃজন আগে একবার এসেছিল, আবারও এসেছে, অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে এসেছে এবারে সৃজন পোড়েল. আর তার সঙ্গে আজ সাপোর্ট সিস্টেম যারা রয়েছে তাদেরকে আপনারা প্রত্যেকেই চেনেন, কারণ তারাও আমাদের পরিবারেরই মানুষ. আমাদের পরিবার অনেক বড়, একেবারে ওই পাশে রয়েছে অনুপম, মাঝখানে একেবারে মধ্যমণি হয়ে বসে রয়েছে অর্ণব, আর আমাদের চন্দন. সবাই মিলে সুরে ছন্দে তালে বলে আজ মেতে ওঠার দিন রবিবার. আসুন দেখি আপনারাও জয়েন করুন আমাদের রেডিও সেটের পাশাপাশি আমাদের ফেসবুক লাইভে 100.1 FM গোল কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আপনাদের কমেন্ট অবশ্যই আমরা পাবো, লাভ লাইক রিয়াকশন পাবো, সবটাই পাবো. আর 2248808585 এই নাম্বারে আপনাদের টেলিফোনও পাবো, তাই তো? 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অলরেডি আসতে শুরু করেছে, আরও অনেক অনেক মানুষের হোয়াটসঅ্যাপও আসবে আমি জানি, সবটাই পড়বো. কিন্তু গানে গানে পথ চলাটা শুরু করতে হবে, তাই তো? না হলে আপনারা ভাববেন যে শুধু কি কথাই হবে, গান হবে না. সৃজন এসেছে সৃজন করতে, সুরের সৃজন, ওয়েলকাম, স্বাগত. অনেকদিন পরে তোমাকে আবার এখানে পেলাম.
3: থ্যাংক ইউ দিদি. আর আমারও খুবই ভালো লাগছে অনেকদিন পরে এসে, কারণ প্রথম অভিজ্ঞতা আমার সুরমহলে অনেকদিন আগেই হয়েছিল, বাট সেটারই মানে এত ভালোবাসা পেয়েছি, আর আমার সত্যি তোমায় খুব ভালো লাগে, তো আমার এসে খুবই ভালো লাগছে. তো আমার সাথে দাদারাও রয়েছে আজকে, তো আশা করি সকালটা খুব ভালোই যাবে একসঙ্গে.
2: মানে যাদের টিমটা, আর্টিস্ট যিনি, তার নাম হচ্ছে সৃজন, তারপরে হচ্ছে অনুপম, তারপরে হচ্ছে অর্ণব, তারপরে হচ্ছে চন্দন, সবটা একদম তালে সুরে মেলাম, পুরো প্রচন্ড মিউজিক্যাল. আমি একটুখানি সংযুক্তা, মানে সংযুক্তা বলতে পারি আমরা. তো চলো গানে গানে শুরু করে দিই, আপনারা আসতে থাকুন আপনাদের মনের দরজা জানলা হাট করে খুলে দিয়ে. চলো, কি দিয়ে, কিভাবে ভেবেছো আজকে, কি প্ল্যান করেছো দেখি একটু শুনি.
3: আজ আমি একটু অন্য ধরনের শুরু করতে চাইছি.
2: আচ্ছা,
3: তো আমি একটি ঠুমরি দিয়ে শুরু করব,
2: শুনি.
3: চলো

0: এই বন্দিশ যে কতবার কত শিল্পীর কণ্ঠে আমরা শুনেছি উস্তাদ বড়েগুলাম আলী খান সাহেবের কথা তো আমাদের বলতেই হবে। আর সত্যি সত্যি এই গানগুলো গাওয়া যে কত ডিফিকাল্ট এবং এখানে বসে গাওয়াটা যে কতটা বেশি কঠিন, এবং তার সঙ্গে কি বাজালো, ওহো, মানে আমারই গান গেয়ে উঠতে ইচ্ছে করছিল একেবারে। অন্য অনুপম আর চন্দন দারুণ দারুণ, বলো তুমি কি বলবে ভাবছিলে?
1: না, আমি সকল দর্শকদের কাছ থেকে আমি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার প্রার্থনা করছি, এই কারণে কারণ আমি যেমনটা আমি তোমায় কলে বলেছিলাম যে একটু হেকটিক যাচ্ছে, তো যার জন্য আমার এখন এই এত বর্ষা, এত সুন্দর ওয়েদার, তো কাজেই একটু ঠান্ডা লাগিয়েছি, তো সেটা একটু ক্ষমা করে দেবেন সকলকে। তো নেক্সট টাইম যখন আসবো আরো ভালো, মানে
0: অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো কে অপেক্ষা করছেন টেলিফোনে একটু দেখে নি, কথা বলিনি। নমস্কার, কে আছেন?
2: নমস্কার।
0: নমস্কার,
2: সুপ্রভাত।
0: সুপ্রভাত,
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।

0: Volun.
1: Bitti ya şahleri. Sundur surmohali. Şibyonir varan uposthapunay. Mon nirboshoni anonde pore gelo. Apnar songe hoyeche apnar shabolir uposthapona.
0: Onek dhonnobad.
1: Ebong tobla ki sundor karbat alta bajlo. Mane songe songe oshan shar. Ami duti ganer onurodh korchi jodi shombhob hoy ekti shonaben.
2: Obosshoi.
1: Prothomti hocche Ame phul gaye samaria. আর দ্বিতীয়টি হচ্ছে তুমি কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাইলে আমি কিছু খুঁজি না।
0: আচ্ছা বেশ, সঙ্গে থাকতে হবে অনিমেষ দা। আপনিও টেলিফোন করতে পারেন 2248085 এই নাম্বারে। আমরা দেখে নিই সৃজন যে আমাদের ফেসবুক লাইভে কারা কারা জয়েন করেছেন। নবকুমার কর্মকার জয়েন করেছেন, লিখেছেন যে রিয়ালিটি শোতে সৃজন যে গানটা গেয়ে চমক লাগিয়েছিলেন সেটা শুনতে চাই। অনেক অনেক গান রয়েছে সৃজনের,
2: অনেক গান রয়েছে,
0: প্রচুর গান। তার মধ্যে আপনি কোন গানটার কথা বলছেন সেটা যদি আলাদা করে একটু মেনশন করে দেন।
2: আর
0: সৃজনের সঙ্গে অনুপম অর্ণব চন্দন অসাধারণ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সুব্রত রঞ্জন দাস জয়েন করেছেন, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাসকে সঙ্গে নিয়ে বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। গার্গী গাঙ্গুলি লিখেছেন, আমি দিল্লি থেকে দেখছি, আজ আমার বার্থডে, আজকে মর্নিং লাইভটা দেখে বেশ ভালো লাগছে তাই জয়েন করলাম। দারুণ প্রিয় গান আর দারুণ গাইছেন। অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আপনার জন্য। সুপ্রভাত, অসাধারণ গান দিয়ে শুরু হলো সুরমহল আজ, শৌভিক সরকার অভি লিখেছেন। শিবানী ভট্টাচার্য লিখেছেন, সুন্দর গুড মর্নিং জানিয়েছেন রিমো মুখার্জি রিট্টু। আচ্ছা বেশ, আর কে কে কখন কি লেখেন সেগুলো আমি পড়তে থাকবো, কিন্তু তার আগে একটু হোয়াটসঅ্যাপও দেখে নিই। 9903 05 999 এই নাম্বারে সুর সৃষ্টি রচনা আজ করবে সৃজন, সুরের মায়া জালে সে জিতবে সবার মন। বিশ্বকাপ ফুটবলের খেলা, জাগছে মানুষ রাত্রিবেলা, প্রভাতকালে ঢুলু ঢুলু তাই গুণ, সৃজনের সুরের মায়ায় হবে জাগরণ। একেবারেই তাই, অনেকে অনেক রাত অবধি জেগে থাকছেন, কিন্তু সকালটা আমাদের অনেক সময় এমন ভালো ভালো ফলাফল, এবং ছোট ছোট দেশগুলো এত সুন্দর সুন্দর খেলছে যে আমরা না মানে স্পেল বাউন্ড বললে বোধ হয় কম বলা হয়। তারা এমনভাবে লড়াইটা করছে ময়দানে যে সত্যি সত্যি খুব খুব ভালো লাগছে। রাত্রি জাগার ক্লান্তি আমাদের মুছে যায় গান শুনলে, তাই তো সুরমহল। আচ্ছা, সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আচ্ছা, রবিবাসরীয় শুভেচ্ছা সুপ্রভাত জানিয়েছেন জয়দীপ রায় বাঘাযতীন থেকে। রিমঝিম গিরে সাবান, এইসব গানের অনুরোধ আজকে আসবেই আমি জানি। অবশ্যই 9903 05 999 এই নাম্বারে আমরা অনেক অনেক হোয়াটসঅ্যাপ পাবো, সেগুলো পড়বো, এসএমএসও পাবো। আর 100.1 FM গোল কলকাতা, আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আমরা রয়েছি লাইভ, আপনারা সেখানে কমেন্ট করতে পারেন। চলো সৃজন পরের গান শুনি।
2: আমি পরবর্তী গান রবি ঠাকুরের গান তো না গাইলে হয় না হয় তো আমি রবি ঠাকুরের একটি গান আমি গেয়ে শোনাচ্ছি।

0: রবীন্দ্রনাথের থেকে আধুনিক খুব কম মানুষ আছেন, মানে যখন যে শিল্পী আসেন এবং তার সঙ্গে যারা যন্ত্রশিল্পীরা রয়েছেন তারা নিজেদের মতন করে সাজান গানকে এবং এক একবার এক এক রকম জায়গায় এসে গানটা আমাদের হাত ধরে। এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, বলো।
1: খুব ভালো লাগলো গানটা শুনে, আমারও পড়ানো যাহা চাই চাই গো। আমি সুন্দর গাইলেন, আমার কোনো অনুরোধ করছি না, যা শোনাবে তাই শুনুন।
0: শুনতে থাকো শুনতে থাকো।

0: আপনিও আসতে থাকুন টেলিফোনে 2248-8085 এই নম্বরে। আর আমি একটুখানি সুভাষ চক্রবর্তীকে লিখেছেন উত্তর বাওয়ালি থেকে, তাঁর হোয়াটসঅ্যাপ পড়ব। সুরমহলে সৃজন আজ গাইবে গান, সে গান শুনতে ব্যাকুল হলো এ পরাণ। সঞ্চালিকা সংযুক্তার কণ্ঠ সুদায় হৃদয় জুড়ায়, তাই সুরমহলের আসর যেন নিমেষে ফুরায়। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। সত্যি সত্যি হঠাৎ করেই মনে হয় যে সময়টা শেষ হয়ে গেল। ঝিরিঝিরি বৃষ্টি ঝরে তারি মাঝে গান, শিল্পী সৃজনের কণ্ঠ শুনে আনন্দিত মন প্রাণ। গান জমেছে যন্ত্রশিল্পীদের সুরমূর্ছনার তালে, দিদি মজার মিষ্টি কথায় কণ্ঠে এ সকালে। প্রকৃতির এই খামখেয়ালে জীবকুল আত্মহারা, তারই মাঝে সুরমহল ছড়ায় নানান সুরের ধারা। সুন্দর করে লিখেছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। টেলিফোন হয়ে গেল অবশ্যই, আর কথা হয়ে গেল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবার তিলক পাল আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপাড়া থেকে। সুচেতা মণ্ডল, আপনাদের সকলকে শুভ সকাল। গানে গানে রবিবারের সকাল খুব সুন্দর হচ্ছে, পশ্চিম বর্ধমান থেকে শুনছেন, খুব সুন্দর সঙ্গীত শোনাচ্ছেন। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন কাঁথি থেকে। আচ্ছা চলো পরের গান শুনি, তারপর অন্য গল্প হবে। মানে আমি আবার গল্প করতে শুরু করলে সৃজন ভাবছে কি যে বাবা কখন থামবেন।
1: না না, ওরকম কোনো বিষয় নাই,
0: না সবার কথা তো একটু বলতেও হবে, তাই না?
1: অবশ্যই অবশ্যই,
0: আমাদের সঙ্গে রয়েছে,
1: অবশ্যই অবশ্যই। তো আমি পরবর্তী গান আবারও একটি নজরুলগীতি গাইছি আমি, শ্রদ্ধেয় শিল্পী মানে আমি পণ্ডিত তুষার দত্ত স্যারকে আমি অনেক ফলো করি, এবং তো ওনার একটি মানে উনি গেয়েছেন, তো ওনারটি আমি শুনে তো আমি গানটি গাওয়ার চেষ্টা করছি।

0: ও, একেবারে জমজমাট করে দিয়েছে আজকে। নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ বলছি।
0: হ্যাঁ দেবাশিস বাবু,
1: সঙ্গীতের দিন সত্যি সকালবেলা রবিবার করে, আমি অন্যদিন সকালগুলোতে উঠি না, কিন্তু সকাল ছটা মানেই উঠতেই হবে, এটা একটা মানে মাথায় রয়ে যায়,
0: নেশা হয়ে গেছে না?
1: আজকে রোয়াদ দিনা খুব সুন্দর লেগেছে আর এখনো খুব সুন্দর লাগছে। তবে আমার দুটো গানের অনুরোধ আছে, রবি ঠাকুরের একটা গান তো শুনিয়েছে শিল্পী, আর একটা গানের অনুরোধ হচ্ছে দীপ নিবে গেছে মম নিশিত সমীরে, আর একটা হচ্ছে কি শ্রদ্ধেয় কিশোর কুমারের তোমার বাড়ির সামনে দিয়ে, আমার তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটাও দেখতে পাবে।
0: এই যে সকালবেলা এত আনন্দ হচ্ছিল, তারপরে এই বাড়ির সামনে দিয়ে মরণ যাত্রা, এইসব কেন কেন এত দুঃখ কেন জীবনে? হ্যাঁ, মরণ যাত্রা তো আমাদের সকলেরই একদিন না একদিন যাবেই, কারোর না কারোর বাড়ির সামনে দিয়ে যাবে। কিন্তু আপাতত আমরা একটুখানি দেখি, এখানে আমাদের হোয়াটসঅ্যাপে কে কী লিখেছেন। হোয়াটসঅ্যাপে লিখেছেন নবকুমার কর্মকার, সংযুক্তাবন, তুমি ছাড়া সুরমহল ভাবাই যায় না। তারপরে যেটা লিখেছেন না লাইনটা, মানে আমার সত্যি সত্যি আমার মনে হচ্ছে পাতাল প্রবেশ করতে ইচ্ছে করে, মানে এত লজ্জা পেয়েছি, এমন একজন বিশিষ্ট মানুষ এবং এমন একজন বিদ্বানের নাম আপনি নিয়েছেন এবং তারপরে আমার নামটা নিয়েছেন, সত্যি মানে আমি আমি ধন্য, এই এই যে লিখেছেন এতেই আমি ধন্য, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে পরে পরে সুরমহল জমে উঠেছে, একটা বৃষ্টির গান হয়ে যাক মান্নাদের কণ্ঠের। হ্যাঁ, সুব্রত রঞ্জন দাস, গারুলিয়া, বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। হবেই তো, হবেই তো, বৃষ্টির গান তো হতেই হবে। যেমন জয়দীপ রায় আরও কয়েকটি গানের অনুরোধ করেছেন, আওগে জব তুম সাজেনা, নদীর পাড়ে উঠছে ধোঁয়া, শ্রাবণ ও ঘনায় দুনয়নে। আচ্ছা, আমি কোথাকার কথা বললাম, আমাদের 100.1 FM গোল্ড কলকাতা পেজের কথা বললাম। আর ওগো বর্ষা তুমি ঝোড়ো না গো এমন জোরে, এই গানটির অনুরোধ এসেছে তিলক পালের কাছ থেকে। সর্বাণী দাশগুপ্ত দেখছেন, শঙ্করচন্দ্র দেব দেখছেন।

0: সীমা দাস লিখেছেন, অসাধারণ সব গান দিয়ে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। চলো গালে হাত দিয়ে বসে না থেকে বরং পরের গানের দিয়ে আমরা চলে যাই। একা একা আমি বকবক করলে তো হবে না, তোমার মিউজিক্যাল জার্নিটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সৃজন, তোমার এরপরে তোমাকে আমরা কতটা এখানে পাবো আমি, আমার খুব ডাউট আছে।
1: কেন
0: মনে হচ্ছে যে তোমাকে তুমি ধরাছো আর বাইরে চলে যাচ্ছো?
1: না একদমই না, একদমই না, আমি একদমই তাই। আমি আমাকে যেমনটা তুমি দেখেছিলে আমি তেমনটাই আছি। তো আমার আমি খুব এক্সাইটেড ছিলাম মানে এখানে আসার জন্য, তো ওই জন্য একটু প্রথমে নার্ভাসও লাগছিল কারণ অনেকদিন পর আমি আসছি এখানে, এবং যতজন আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন সকলেই তো মানে মানে কি বলবো মানে গুণী শ্রোতা শিল্পী, তো অবশ্যই ভুল ত্রুটির কোনো জায়গা থাকে না। তবু আমি সবার থেকে ভুল ত্রুটির মানে ক্ষমা চেয়ে নেবো, কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন।
0: এরপর কি শোনাবে ভাবছো?
1: এর পরবর্তী গান আমি ভাবছি যে এই সবে এক ভদ্রলোক রিকোয়েস্ট করলেন, একটা রিকোয়েস্টের গানই করি।
0: করো করো।
1: তো লিস্টের গান আমি রাখবো, তো আমি এখন নদীর পাড়ে উঠছে তোমার গান, ঠিক
0: খুব প্রিয় গান আমাদের, চলো দেখি।

0: এই যে এই গানটা এই মুহূর্তে তুমি শুনিয়ে দিলে না, সেটা যে আমার জন্য কি চাপ হলো তুমি জানো না। কারণ রেডিও সেট যারা টিউন করেছিলেন তারা এই গানটা মিস করে গেলেন। শুধু ফেসবুকে আমরা এই পার্টটা মানে এই গানটা শুনতে পেলাম, মানে 9টা থেকে 9টা 10 পর্যন্ত আমাদের নিউজ চলে, সেটা রেডিও সেটে যারা শুনছেন তারা অবশ্যই শুনতে পাবেন। কিন্তু আমরা আবার 9টা বেজে 10 মিনিট থেকে একেবারে রেডিও সেটেও আমরা জয়েন করব আপনার সঙ্গে। আর আমরা ফেসবুকে যারা জয়েন করেছেন তারা তো রয়েছি একসঙ্গে জুড়ে। আর এই মুহূর্তে আমাদের জয়েন করেছেন কে একটু দেখে নি, নমস্কার, কে রয়েছেন?
1: গুড মর্নিং সুপ্রভাত।
0: গুড মর্নিং,
1: কিশোর বলছি, বালিহাওয়া।
0: একদম কিশোর কোনোদিন বুড়ো হবে না, কি মজা গো তোমার।
1: কি কথা বললেন, বলছি আজকে সকালটা যখন ঘুম থেকে উঠলাম না কি ভালো লাগছিল, ওয়েদারটাও খুব সুন্দর,
0: খুব সুন্দর ওয়েদার।
1: হ্যাঁ, আমার না আর একটা জিনিস হচ্ছিল বারবার, জানেন তো, বারবার আমারই দিন হচ্ছে, আবার কে কেউ যাচ্ছে আবার হচ্ছে, ভাবছি বাবা এটা কি সম্ভব, আমি কি অন্য কোনো জায়গায় ফোন করছি, এত রিং তো হয় না। আমি এটাও বলতে পারবো না কেন হলো, যাই হোক শেষ পর্যন্ত লাইনও পেলাম। আচ্ছা, আমি দুটো গানের অনুরোধ করবো, বাবা আর ছেলে। একটা বাবা মানে কিশোর কুমার, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো
0: দেখিয়েছিলে,
1: মায়েরা তো অনেক কষ্ট করে আমাদের বড় করে এই করে, যাই হোক আমরা কি দিচ্ছি কতটা সেটা। আর তার ছেলে অমিত কুমার দুটি পাতা ছবিতে একটা গান গেয়েছিল সংযুক্ত, খুব ভালো লাগে গানটা, জীবনটা জানো না কিরম আস্তে আস্তে বন্দী হয়ে যাচ্ছে, ওই গানটাই আমি শুনবো। দিনগুলো ছিল বেশ উজ্জ্বল, কেন যে এমন হলো কে জানে,
0: সৃজনের গান সুরমহলকে সুরের আকাশে নিয়ে গেছে বললেও সব বলা হয় না, সুরমহলের সবাই ভালো থেকো। হ্যাঁ, আমার অপেক্ষা করেন এটা শুনে আমার ভারী আনন্দ হলো, সত্যি সত্যি। আমি তো সবসময় ভাবি যে যে শিল্পী আসছেন তার গান শোনার জন্য আপনারা অপেক্ষা করেন, আমি যেমন তাদের অপেক্ষাই করি, কিন্তু আপনারা যে আমার কথাও মনে রাখেন এবং আমার জন্যও অপেক্ষা করেন এটা যে কত বড় আনন্দের, সত্যি সত্যি। আমি যদি কোনো কিভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমি জানি না। আচ্ছা, প্রিয় কী লিখেছেন, সুরের ঝর্ণা ঝরে দেখো প্রাণের পারিজাতে, পাখির কূজন শোনা যায় এই হৃদয় প্রভাতে, নির্জন এই ঝর্ণা তোলে গানের খেয়া ভাসে, রঙিন নেশা মিশে যেন সুরেলা বাতাসে, বকুল আজ ঝরছে দেখো মনের কানুন জুড়ে, প্রাণের খেয়া ভাসলো আজ দূর বহু দূরে। পায়েল ব্যানার্জি লিখেছে বেলঘড়িয়া থেকে। আর আমাদের ফেসবুক লাইভে সীমা দাস জয়েন করেছেন, তিলক পাল রয়েছেন, জয়দীপ রায় অসাধারণ লিখছেন, শর্মিষ্ঠা মুখার্জি অনেকদিন পরে পেলাম, শুভ সকাল দিদিভাই দাদাভাই। আচ্ছা শর্মিষ্ঠা কোথায় ছিলে এতদিন, কেন মেসেজ পাচ্ছি না, কেন হোয়াটসঅ্যাপ পাচ্ছি না সেটা চিন্তা করছিলাম, আজকে পেয়ে খুব ভালো লাগছে, ধন্যবাদ অনুরোধের গান শোনানোর জন্য, জয়দীপ রায় লিখেছেন। চলো পরের গান শুনি আমরা, 9টা বেজে 10 হয়ে গেছে, তার মানে এখন আমরা ফেসবুক লাইভে যেমন রয়েছি সঙ্গে সঙ্গে যারা রেডিও সেটে রয়েছেন FM গোল্ড শুনছেন তারাও আমাদের জয়েন করে ফেলেছেন। সবাই মিলে এবার পরের গান শুনি।
2: পরবর্তী গান আমি

0: একটি খুবই জনপ্রিয় গান আমি গাইতে চলেছি। তো সেটি আমাদের শ্রদ্ধেয় শিল্পী মান্না দিজির গাওয়া। চলো
1: এটা তো

0: দৃশ্যটা পুরো মনে পড়ে গেল, তাই না? মানে পর্দায় আমরা যাদেরকে দেখেছি এবং সত্যি সত্যি এই গান এমনভাবে গাওয়া, এত এত রিফ্রেশিং, মানে এখনও তুমি এত বছর পরে গাইছো তো, মানে এত দিন আগের তৈরি করা গান, সেটা এখনও মনে হচ্ছে যে এত কন্টেম্পোরারি। মানে এই সমস্ত কম্পোজারদের কাছে আমরা বারবার ওই জন্য প্রণাম জানাই যে এরা না থাকলে যে আমাদের কী হতো গতি, আমরা দুর্গতিই হতো বলা যায়। আচ্ছা, আমাদের আকাশবাণী কলকাতা পেজে কারা কারা রয়েছেন দেখি। বিলাস পাত্র লিখেছেন গুড মর্নিং, জয়দীপ রায় লিখেছেন অনুরোধের গান, আরও অনুরোধ না, আপনার গান, আপনার অনুরোধের গান একটা তো হয়েছে, আপাতত আমি সেই দিকে যাচ্ছি না, পরে আমি বলছি সৃজনকে, যদি হয় তখন দেখা যাবে। পাপড়ি রায় বিশ্বাস জয়েন করেছেন, আচ্ছা, ইংরেজ বাজার মালদা থেকে দেখছেন শুনছেন, বেশ, অনেক অনেক ধন্যবাদ। আকাশবাণী কলকাতা পেজ থেকে আবারও একটু 100.1 FM গোল্ড কলকাতা পেজে রয়ে চলে আসবো নিশ্চয়ই, কিন্তু তার আগে দেখব উৎপল মুখার্জি পুনে থেকে কী লিখেছেন। শুভ বৃষ্টি ভেজা মিষ্টি সকাল, মিষ্টি কণ্ঠে আমার কথা বলবেন না, আমি খুব লজ্জা পাই, আমার গলাটা নিয়ে আমার না খুব কমপ্লেক্স আছে জানেন তো, আরেকটু মিষ্টি গলাটা হলে সত্যিই খুব ভালো হতো। যাই হোক,
1: গলা অনেক মিষ্টি,
0: ওরে বাবারি, সংযুক্তা দিদির দারুণ পরিচালনায় মিষ্টি কণ্ঠের শিল্পী সৃজন এবং দারুণ সহশিল্পীদের সঙ্গে সুরমহলে এই বৃষ্টিতে অনুষ্ঠান শুনে মন ভালো করছি, দারুণ জমজমাট অনুষ্ঠান হচ্ছে, তাই আলাদা করে অনুরোধ জানালাম না, সংযুক্তা ও সকল শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছি।

0: বেস্ট অফ লাক। শুধু সকল শিল্পীদের কথা আর সংযুক্তার কথা বললে তো হবে না, এখানে সৌরভ বসে আছে, সৌরভ না থাকলে আমি চোখে অন্ধকার দেখি, আপনারা তো সকলেই জানেন। মানে ওকে দেখতে পেলেই আমার একটা অন্য আলো জ্বলে ওঠে মনের মধ্যে, ওকে দেখতে না পেলেই না আমার কীরকম যেন ঠিক কীরকম লাগে। তো সৌরভকে থ্যাংক ইউ অবশ্যই আমাকে বলতে হবে, কন্ট্রোল রুমের দাদারা সকাল থেকে অপেক্ষা করেন আমাদের জন্য, তাদেরকেও ধন্যবাদ বলতে হবে, অবশ্যই পায়েল এবং শুভায়ন স্যার সবাই মিলে আমাদের এই যে গানের যাত্রাটা যেখান থেকে আমরা শুরু করেছিলাম তার থেকে একটু একটু করে গুটি গুটি পায়ে টলমল করতে করতে আজকে মোটামুটি একটু আপনাদের কাছে ঠিকঠাক মতন পৌঁছে দেওয়ার জায়গায় হয়তো এসেছি। সেই কারণেই আপনারা সকলে এত ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে, অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আর আপনাদের সকলের জন্য আসছে সৃজনের পরের গান, বলো কি শোনাবে
1: পরের গান? আমি আবার একটি রিকোয়েস্টের গান,
0: রিকোয়েস্টের গান। আচ্ছা আজকে খুব আনন্দ হয়েছে, তার মানে সৃজনের বোঝা যাচ্ছে।
1: তো বিষয়টা হচ্ছে আমি গতবার যখন এসেছিলাম তো অনেকজন মানে অনেকজনই রিকোয়েস্ট করেছিলেন, তো সবার রিকোয়েস্ট রাখা যায়নি, তো আজকে আমি চেষ্টা করব একটু রিকোয়েস্ট রাখার, কারণ অনেকদিন পরে এসেছি। তো চলো আমি পরবর্তী গান কিশোর কুমারজির গাওয়া খুবই জনপ্রিয় গান রিমঝিম গিরে সাবন।
0: চলো
2: কি করবি দেখি দাও।

0: অত্যন্ত প্রিয় একটি গান, এবং আপনাদের রিকোয়েস্টের গান যখন যখন শোনানো হয় তখন আপনাদের যতটা না আনন্দ হয় তার থেকেও বেশি আনন্দ হয় আমার। আপনি কি বলবেন? নমস্কার, কে আছেন?
1: হ্যাঁ, আমার তো আনন্দ হবে, সংযুক্তা দিয়ে উত্তরা থেকে বলছি। আপনি আমার নামটা জানেন, আপনি নামটা বলে দিন। সৃজন, হ্যাঁ সৃজন এসেছে আন্দুল থেকে, আমাদের একদম শ্বশুরবাড়ির পাশের ছেলে। ওর অনেক অনেক শুভকামনা জানি, আর একটু অনুরোধে যাই, একদিন পাখি উড়ে যাবে আকাশে, মন মাঝি রে তুই, এই দুটো গান বললাম। আর এর আগে তো আমার গান বলেই দিয়েছিলাম। সৃজন খুব ভালো থেকো, আবার আসতে হবে তোমাকে। ধন্যবাদ।
0: হ্যাঁ অবশ্যই, বারবার আসতে হবে। আচ্ছা, আশিস কুমার ভারতী লিখেছেন, দারুণ লাগছে প্রোগ্রাম, আমাদের ফেসবুক পেজে লিখেছেন। আচ্ছা, চন্দন বসু আমার পেছনেও রয়েছে, আবার এখানে আমার সামনে স্ক্রিনেও ওর নাম ফুটে উঠেছে, খুব মজা লাগছে। সুচেতা মণ্ডল লিখেছেন, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, গানটা যদি শোনানো যায়। আচ্ছা, লিটন তাপস গুপ্ত লিখেছেন, শুভ সকাল, আজকের আসর সকালটা আমার কাছে যেন গানে ও আড্ডায় মনকে ভরিয়ে দিচ্ছে, তাই শিল্পীর সঙ্গে ভজন, আচ্ছা ভজন শুনতে চান। আচ্ছা, তাপস গুপ্ত কোথা থেকে লিখছেন? দক্ষিণ ত্রিপুরা জেলা, জোলাইবাড়ি বিলোনিয়া থেকে। ওরে বাপরে, অনেক দূর থেকে শুনছেন। সৌমিতা চন্দ্র লিখেছেন, সৃজনের গান খুব ভালোবাসি। রুচিরা বন্দ্যোপাধ্যায় আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে খুব ভালো লাগছে রবিবারের সকালে পেয়ে। সুপ্রভাত FM গোল্ডের সমস্ত কলাকুশলীগণ এবং রাজ্যে সংযুক্তা দিদিভাই আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, খুব সুন্দর অনুষ্ঠান, দুর্দান্ত সঞ্চালনার কথাও লিখেছেন, অনেক ধন্যবাদ। নিশাকর ধর কি লিখেছেন, শুভ সকাল সংযুক্তাদি ও সৃজনদাকে সঙ্গে সকল যন্ত্রশিল্পীদের শুভ সকাল। আমার কথা লিখেছেন, আচ্ছা আমার খুব ভালো লাগছে কিন্তু লজ্জা পাই, এতবার নিজের নাম পড়া উচিত না। দোকানে এসে টিউন করলাম এইমাত্র, সৃজনদার কণ্ঠে হৈমন্তী শুক্লাদির কোনো একটা রাগ প্রধান গান যদি শুনতে পাই তাহলে খুব ভালো লাগবে। আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, চলো পরের গান শুনি, বেশিক্ষণ ওই হাত গুটিয়ে বসে থাকতে দেবো না।
2: আচ্ছা, আমি সকল দর্শকদের কাছে আমি আবারও একবার সরি বলছি, এই কারণে, কারণ দিদির এত সুন্দর সঞ্চালনা, তার মাঝখানে আমি যে হালকা ফুলকা যে কেসে ফেলছি, তো সেটার জন্য আমি খুবই দুঃখিত, এবং আমি চাই না ইন্টারাপ্ট করতে দিদির এত সুন্দর সঞ্চালনা। তো আমার নেক্সট গান যেটা শ্রদ্ধাশিল্পী মান্না দেজির গাওয়া আমি যে জলসাগরে গানটি আমি গিয়ে শোনানোর চেষ্টা করছি,
0: শুনি
2: চলো।

এই গানটি আমার খুব পছন্দের একটি গান, তো চেষ্টা করছি গাওয়ার।

0: ওহো, অনুপম চন্দন আর অর্ণব মিলে যে কী করছে না, গান নিয়ে তো কোনো কথাই হবে না, সেটার কোনো যোগ্যতাই আমার নেই। তো আপনি কি বলবেন, একটু কথা শুনে নিই আপনার। নমস্কার, কি অপেক্ষা করছেন? হ্যাঁ
1: হ্যাঁ দিদি, আমি পায়েল বলছি।
0: পায়েল বলো।
1: হ্যাঁ, কেমন আছো সবাই?
0: আমি খুব ভালো আছি, দারুণ থাকি।
1: আচ্ছা, তো আমি কোনো রিকোয়েস্ট করব না, গানগুলো শুনছি ভালো হচ্ছে, ঠিক আছে?
0: অনেক ধন্যবাদ। 2248080 এই নাম্বারে আপনিও আসতে পারেন টেলিফোনে, কিন্তু আমাদের ফেসবুক লাইভে কুমার শঙ্কর বাড়ুইকে অনেকদিন পরে পেলাম, কেন, আপনি কোথায় ছিলেন? অনেকদিন পর আপনার এই মেসেজটা দেখে আমার খুব ভালো লাগছে। কী লিখেছেন দেখি, কনগ্রাচুলেশনস সবাইকে এইরকম উপস্থাপনার জন্য, সৃজনের প্রতিটি গান খুব ভালো লাগছে, সঙ্গে আছি খুব ভালো লাগছে, আরও বড় শিল্পী হয়ে উঠুক এই শুভকামনা রইল। বাকি আজকের সফরে সকলকে ধন্যবাদ ও অভিনন্দন, নমস্কার। জোড়ামন্দির গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন। দীনেশ নস্কর লিখেছেন, নমস্কার, বৃষ্টি ভেজা সকালে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, বালি হাওড়া থেকে মেসেজ করছি, আমার মিষ্টি গান শুনে আজকে মন ভালো হয়ে যাচ্ছে, অনুষ্ঠান অনবদ্য হচ্ছে। বিকে হিতেন্দ্র দাস লিখেছেন, ভেরি ভেরি ভেরি নাইস প্রোগ্রাম, অনেক অনেক ধন্যবাদ। নিতাই পদ দাস লিখেছেন, দারুণ, বীরভূম থেকে। চলো, অনেকে অনেক ভালো ভালো কথা লিখে দিয়েছেন সৃজন, আর আপনাদের একটুখানি বলি চুপি চুপি, সৃজন আপাতত শুনছে না, গান বাজছে, পরে কোন গানটা শোনাবে ভাবছে। দুদিন আগে আমাকে প্রচণ্ড চিন্তায় রেখেছিল, বলছিল যে আমি কি করে করব, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমার প্রচণ্ড গলা খারাপ।
2: হ্যাঁ এক্স্যাক্টলি, আমার, হ্যাঁ আমার তো একটু শরীর খারাপ করেছিল যেহেতু একটু ওয়েদার চেঞ্জ হয়েছে। তার সব থেকে বড় কথা, এত বড় আমাদের যে জার্নি জি বাংলা সারেগামাপার, তো টাচউড মানে তখন কোনো প্রবলেম হয়নি, বাট বাড়িতে এসে একটু সমস্যা হয়ে গিয়েছে,
0: মানে অনেক দিন একটা খুব টাইট স্কেডিউলের মধ্যে গেলে তারপরে একটু হয়, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। আজকে আমরা তোমাকে পেয়েছি, এটা আমাদের কাছে খুব আনন্দের।
2: হ্যাঁ অবশ্যই, আর আমি মানে যে অবশ্যই এটা মন থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে না আমি অবশ্যই যাব এবং অবশ্যই তোমার সাথে দেখা হবে, তো এটা আমার খুবই ভালো লাগে, গতবার এসে আমার খুবই ভালো লেগেছিল, তো এবারের জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তো চলো
0: চলো
2: নেক্সট গানে যাই আমরা। পরবর্তী গানও একটি খুবই জনপ্রিয় গান, এবং আমি গানটি আপনারা অবশ্যই শুনেছেন আমাদের দূরদর্শনে, তো মানে দূরদর্শন বলতে আমাদের টিভিতে, টিভির পর্দায়, তো মান্না দির জির গাওয়া গান, চলো চেষ্টা করছি।

কতদিন পর এই গানটা শুনলাম, অসম্ভব অসম্ভব একখানা গান, এবং কি ভালো গাইলে। এই মা একজন এসেছিলেন, তারপরে আমি অপেক্ষায় রেখেছিলাম, দেখে উনি চলে গেছেন। আপনি আবার একবার আসুন প্লিজ, কথা বলতে চাই। 9903059 এই নাম্বারে কে কী লিখেছেন একটু দেখি। SMS এসেছে, সেটাতে একটা বেশ মজার খবর আছে। সেটা হচ্ছে যে সকাল 9টার সংবাদ বিরতি আসেনি, তাই নদীর পাড়ে উঠছে ধোঁয়া সম্পূর্ণ উপভোগ করতে পেরেছি। আসলে গানটা এত চমৎকার এবং অনুরোধের গান, তো সবাই মিলে হাঁ করে আমরা শুনছিলাম, তাই সংবাদ বিরতি দেওয়া হয়নি। ভালোই হয়েছে আপনারাও শুনতে পেয়েছেন। অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে লিখেছেন, আর আর আর আর আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন অমিতাভ হোর, সৃজন ও তোমার সমস্ত সহকারী ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি, আমাকে লিখেছেন। বেশ, আমার এখানে আরেকজন ভাই আছে তো, সৌরভও আছে তো, তাকেও একটু শুভেচ্ছা তো জানাতে হবে তো। শুভ সকাল দিদিভাই, তোমাদের সঙ্গে রয়েছি, শুনছি শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। ধন্যবাদ অনুরোধের গান শোনানোর জন্য। আনা আর আপনার পছন্দের গান আমি বলবো না, তাহলে অন্য মানুষজন যারা শুনছেন তারা খুব দুঃখ পাবেন। আচ্ছা, সুজিত মণ্ডল উত্তর জোজোরা কলকাতা 135 থেকে মেসেজ করেছেন। আর কে কী লিখেছেন, প্রদীপ কুমার মণ্ডল, প্রোগ্রাম খুব ভালো হচ্ছে আরজি সংযুক্তা ম্যাম, হরিনারায়ণপুর শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন। বেশ, দীঘা, দীঘা, রামনগর, তাজপুর, উফ, এই সমস্ত জায়গাগুলোর নাম শুনলেই না মনে হয় ওখানে একবার চলে যাই। আশিস কুমার ভারতী বলছি, দারুণ দারুণ লাগছে প্রোগ্রাম। ঠিক আছে, চলো পরের গান শুনি, সময় একেবারে।

0: হুড়মুড় হুড়মুড় করে এগিয়ে চলেছে 10টার দিকে, একটা কি যেন সব মিলিয়ে একটা গান, বৃষ্টির দিন, খিচুড়ি খাওয়ার দিন, ডিম ভাজা খাওয়ার দিন, ইলিশ মাছ ভাজা খাওয়ার দিন। তো তার সাথে এরকম অনেক গান মিলেমিশে একটা যদি কিছু করাও তুমি, সেইটাও আমাদের শোনার দিন আজ।
1: অবশ্যই গান, সেরকম গান করব। তবে আমি
0: আপাতত কি ভাবছো,
1: আবারও একটি জনপ্রিয়, মানে সব মান্নাদিজির সব গানই জনপ্রিয়, বাট এই গানটি মানে আমার জন্য, আমি এই গানটি চ্যালেঞ্জ হিসেবে মানে গিয়েছিলাম আমার শোতে, তো চেষ্টা করছি সেই গানটি গাবার আবার। এবং এই গানটি আমারও খুব ফেভারিট গান, তো আমি ছোটো থেকে এই গানটি গাইছি। বাট আমি সত্যি কথা বলতে, আমি একটু কথা না বললেই নয়, আমি গানে আসছি, মানে যেটা না বললেই নয়, তো আমি ওখানে গিয়ে আমাদের যত গ্রুমার্স ছিল, মানে ছিলেন, তো সকলকে আমি আমার অনেক শ্রদ্ধা জানাই, কারণ ওনাদের জন্য আমি এই সমস্ত গান অ্যাটেম্প্ট করার সাহস পেয়েছি প্রথম কথা। এবং আমি রতিচারের জন্য অনেক মানে সারা জীবন কৃতজ্ঞ, কারণ উনিও আমাকে অনেক হেল্প করেছেন। তো যাই হোক, এই গানটি আমি গিয়ে শোনাই, মানে চেষ্টা করছি, আশা করি সকলের ভালো লাগবে, এবং প্লিজ সবাই ভুল ত্রুটি একটু ক্ষমা করে দেবেন।
2: চলো জিজ্ঞাসা।

0: জাবাদ, কি যে অপূর্ব লাগলো সত্যি সত্যি। মানে এই গানগুলো কেউ মোটামুটি ভাবে ছামছাম বাজারে পাইলিয়া খুব একটা বেশি কেউ গায় না, খুব ভালো লাগলো সৃজন। কে রয়েছেন সঙ্গে টেলিফোনে? নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: সৃজনের এরকম যন্ত্রসঙ্গীতে যারা আছে ভাইরা সুন্দর বাজাচ্ছে, ওদিকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ঠাকুরের মঙ্গল করুন কামনা করে।
0: অনেক অনেক ধন্যবাদ, এই আশীর্বাদগুলো আমাদের সত্যি সত্যি চলার পাথেও। রঞ্জন কর কি লিখেছেন আমাদের ফেসবুক লাইভে, গুড মর্নিং সংযুক্তা দিদি, খুব সুন্দর লাগছে, আমরা সবাই সৃজন দাদার গান শুনছি পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা নমস্কার, আপনাদের অনুষ্ঠানে এই প্রথম আমি মেসেজ করছি উত্তর কলকাতা মানিকতলা থেকে অমিত বন্ধু ঘোষ, সুরমহলে আজ গান শুনছি, খুব ভালো লাগছে, আরও গান শুনবো, অপেক্ষায় রয়েছি। সিএ আশিস কুমার দাস লিখেছেন ফিরিয়া যদি সে আসে নজরুলগীতি, খুব ভালো লাগলো। আচ্ছা তারক মাঝি দিদি অনুষ্ঠান জমে উঠেছে ডিএম ঘাট শ্যামপুর হাওড়া থেকে শুনছি, বেশ কনগ্রাচুলেশন সবাইকে এইরকম উপস্থাপনার জন্য। আসলে সপ্তাহে সাত দিনই শুনি, কুমার শঙ্কর বারোই লিখেছেন, কিন্তু সব দিন মেসেজ করার মতো সুযোগ হয় না আপনার, তাই এই কথা মনে হচ্ছে। দিদি আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই খোঁজ খবর নেওয়ার জন্য, খুব ভালো থাকবেন। হ্যাঁ ভালো রাখেন তো আপনারাই, ভালো রাখার কারিগর কিন্তু আপনারা, তাই আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক দিন অন্তত একটা করে কমেন্ট অবশ্যই করবেন। কেমন দিদিভাই নমস্কার, সকাল থেকে যা গান শোনানো হচ্ছে ঘুম নষ্ট হয়ে গেছে, আজকে রবিবার ঘুম থেকে একটু দেরি করেই উঠি, তবে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। বেগমপুর থেকে সুজয়নাথ, অনেক অনেক ধন্যবাদ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে, চলো বেশি সময় আর বাকি নেই, মিনিট পনেরোই আমাদের হাতে রয়েছে, তো চটপট চটপট করে আমরা পরপর কয়েকটা গান শুনে ফেলি
2: একদম,
0: চলো।
2: তো আমার পরবর্তী গান কে কে স্যারের একটি গাওয়া গান, চলো দাদা।
3: জিতে

কি গাইলে কি গাইলে! আমি না কোথায় একটা হারিয়ে গিয়েছিলাম, একদম চোখ বন্ধ করে শুনতে শুনতে না মনে হচ্ছে কোথায় যেন একটা হারিয়ে গেছি। হঠাৎ গানটা শেষ হয়েছে, তখন মনে হলো আমাকে ক্যামেরায় আমাকে ফোকাস করা আছে। যাই হোক, শুভ সকাল সংযুক্তা এবং গায়ক সহ কলাকুশলী বৃন্দ। সকাল থেকে আকাশ কালো, জমেছে মেঘের দল, ঝরেনি ওরা আমার পথে, ভেজায়নি ধরণী তল। ঘরে ফিরেই বাগানে এসে লেগেছি যত্ন করতে, সুরমহলে সৃজন এসেছে সুরের জাল গড়তে। এমন দিনে শুনেছি ময়ূর নাচে মধুর ছন্দে, ঘরে রাখা টাটকা কেয়া ভরেছে তার গন্ধে। সংযুক্তা, তোমার কথা বলেও হবে না যে শেষ, সবাই তোমরা ভালো, দেখি ভালোর রেশ। কেয়া ফুলের গন্ধ যে কত বছর শুনি, মানে পাইনি তার কোনো ঠিক ঠিকানা নেই। মিতালী ঘোষ মানিকতলা মেন রোড থেকে শিল্পী মান্নাদের কণ্ঠের একটি গান শুনতে চাইছেন আবারও। আসলে সৃজনকে পাওয়া মানে এমন বেশ কিছু গান আমাদের সকলেরই মনে হয় যে ওই গানটা শুনি এই গানটা শুনি, কিন্তু সৃজনও নিজের মনের মতো করে একটু সাজিয়ে নিয়ে এসেছে, সেই গানগুলোও আমাদের একটু একটু করে শুনতেই হবে। আচ্ছা, নবকুমার কর্মকার লিখেছেন, সংযুক্তা বোন আমি আমার একটা অনুরোধ, কয়েকজন দর্শক প্রত্যেক সপ্তাহে ফোন করছেন, তাদের ফোন কলগুলো একটু দেখা হোক। এই যে আমি একা বসে সবটা করি তো দাদা, ফলে গান শুনতে শুনতে আলাদা করে আর স্ক্রিন করার কোনো অপশান আমার কাছে অন্তত নেই। আর গান শুনতে শুনতে যদি আপনার টেলিফোনে কে এসেছেন, কোথা থেকে বলছেন ইত্যাদি প্রভৃতি আমি শুনতে যাই না, তাহলে কিন্তু আপনারা সেই কথাগুলো পুরো অন এয়ার চলে যাবে, সেগুলো শুনতে পাবেন, ফলে গান শোনাটা ব্যাহত হবে। এই কারণে মানে যেহেতু আমার ডান দিকে হাত বাড়ালে আপনারা বুঝতে পারেন যে ওইখানে হচ্ছে আমাদের টেলিফোনটা, মানে ল্যান্ডলাইনের যে ফোন নাম্বারটা 2248 8085, আমাকেই ধরতে হয়, এখানে অন্য কেউ নেই যে আমাকে ফোনটা ধরে দেয়, ফলে একটু একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, সুজয়নাথ খুব সুন্দর হচ্ছে। আচ্ছা চলো।

0: শ্যাম সুন্দর দাস লিখেছেন, খুব ভালো লাগছে গান উপভোগ করছি। পূর্ব অসাধারণ শিখা পল লিখেছেন, কোন্নগর নবগ্রাম থেকে সুতনুকা মাইতে জয়েন করেছেন। পাপিয়া সিংহ দেখছেন সোনা দিদি আর ভাই সৃজনকে অনেক ভালোবাসা জানিয়েছেন সুতনুকা। দেবাশিস কর্মকার লিখেছেন, ছামছাম বাজেরে পায়েলিয়া গানটা শুনতে শুনতে বাইরে রোদবৃষ্টির সঙ্গে কি অপূর্ব সুন্দর লাগলো। আচ্ছা না, মোটামুটিভাবে সবার মেসেজ পড়া হয়ে গেছে। সোহাগ সুপ্রভাত সবাইকে জানিয়েছেন, সৃজনের বাড়ি কোথায় জিজ্ঞেস করেছেন।
1: আমার বাড়ি আন্দুল হাওড়া।
0: এই আমাকে ওকে ওনাকে বলো তোমার বাড়ি যেতে, আমিও যাব।
1: অবশ্যই অবশ্যই।
0: আন্দুলে কালী কীর্তন হয় না, খুব সুন্দর একটা, খুব আমার একটা সৌভাগ্য হয়েছিল সেইগুলো শোনার, একটা অন্যরকম ভালো লাগা পরিবেশ তৈরি হয়েছিল। যাই হোক, সে কথা এখন নয়, আমরা 8 মিনিট মতো আছে আমাদের হাতে, এবার কিভাবে তুমি কি করবে ভাবছো বলো।
1: আমি আবারও একটি রিকোয়েস্টেরই গান গাইছি
0: আজকে, একদম উজাড় করে দিয়েছো।
1: হ্যাঁ, মানে যেরকম রিকোয়েস্ট উনি করলেন একজন, যে বান্নাদেজির একটি গান
0: শুনি,
1: ওটাই গাই।
0: সবসময় ভালোবাসি।

0: কি সুন্দর সময় আমরা কাটালাম, 3 মিনিট মতো আমাদের হাতে আছে, যেতে যেতে একটা গান তো নিশ্চয়ই শুনবো। সৃজন, অনেক অনেক ভালোবাসা, তোমার আগামী দিন আরো অনেক সুরেলা হোক, অনেক সার্থক হোক তোমার জীবন, আর আবারও নিশ্চয়ই দেখা হবে এভাবেই। ধন্যবাদ জানাবো অনুপমকে, ধন্যবাদ জানাবো অর্ণব এবং চন্দনকে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এই গোটা সময়টা আমাদের সঙ্গে থাকার জন্য। সৌরভকে অনেক ধন্যবাদ আমাদের সুন্দর করে সব অডিও ভিজুয়াল সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। কন্ট্রোল রুমের দাদা দিদিদেরও অনেক অনেক ধন্যবাদ, আর পায়েল অবশ্যই, আর আমাদের অ্যাবাভল শুভায়ন স্যারকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। সকলে খুব ভালো থাকবেন, আগামী পর্বে আবারও নিশ্চয়ই কোনো শিল্পী বন্ধুর সঙ্গে চলে আসবো আমি আর যে সংযুক্তা। আর আজ যেতে যেতে কি গান হবে বলো, 2 মিনিট আছে হাতে মোটামুটি।
1: হ্যাঁ, আমি একটা কে কে স্যারের একটি ম্যাশআপ গাইবো,
0: একটা গান শুনতে শুনতে চলো আজকের মতো বিদায় নিই।

0: আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পৌরোহিত্যে ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগামীকাল কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের বেশিরভাগ অংশে আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে, শেষ আটে পৌঁছলো মরক্কো ফ্রান্স। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে LNG পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভুটান ভারত থেকে E20 পেট্রোল আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে এই খবরটি সম্পূর্ণ ভুল এবং তেল বিপণনকারী কোম্পানিগুলির পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। বর্তমানে ভুটানে E20 পেট্রোল রফতানি করার কোনো পরিকল্পনা বা প্রস্তাব এই মুহূর্তে নেই। E20 ইথানল ব্যবহারে গাড়ির ইঞ্জিনে কোনো প্রতিকূল প্রভাব পড়ে না বলে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম দাবি করেছে। কলকাতায় গতকাল পেট্রোলে E20 ইথানলের ব্যবহার এবং যানবাহনের ওপর এর প্রভাব সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠকে ফোরামের রাজ্য সচিব কুশল বাজরিয়া একথা জানান।
1: ये आपको आश्वस्त करना चाहते हैं कि E20 फ्यूल जो है पेट्रोल वो सेफ प्रोडक्ट है। जो हमारी व्हीकल्स अभी रस्ते पे हैं जो E20 कंप्लायंट हैं या जो उससे थोड़ी सी पहले भी बनी हुई हैं, ऐसा कोई कारण नहीं है ये सोचने के लिए कि E20 फ्यूल डालने से आपकी गाड़ी की इंजन में कोई

0: बहुत एडवर्स इफेक्ट आएगा या बहुत सिग्निफिकेंट माइलेज कमाएगी। E20 फ्यूल बाकायदा सारी टेस्टिंग करने के बाद लॉन्च की हुई प्रोडक्ट है और बहुत जिम्मेदारी से तेल कंपनियां उसको हमारे मार्फत से कंज्यूमर्स को सप्लाई कर रही हैं। और आप निश्चिंत होकर इस प्रोडक्ट को यूज़ करिए जो देश के विकास के लिए है। इट इज़ अ ग्रीनर फ्यूअल।
1: ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়গুলির ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে খবর। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র 1 দিনেই কার্যকর করা সম্ভব হয়েছে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড নাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF-এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখা আগামীকাল সল্টেকের EZCC-তে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। ভারতের আবহাওয়া দফতর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমি বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের অবশিষ্ট অংশ এবং গুজরাত ও উত্তর আরব সাগরের কিছু অংশে অগ্রসর হতে পারে। IMD রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করার পর বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন BMC স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরলমের কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি করতে পারে। এই আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গকে সতর্ক করা হয়েছে। ছত্তিশগড়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী ও পদ্মবিভূষণ তিজান ব্রাই প্রয়াত। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এইমস রায়পুরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর 3:15 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের বলিষ্ঠ কণ্ঠস্বর, মঞ্চে জোরালো উপস্থিতি এবং বর্ণনার অনন্য শৈলীর মাধ্যমে তিজান ব্রাই পাণ্ডবাণীকে কেবল ভারতেই নয় বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও এক নতুন পরিচিতি এনে দিয়েছিলেন। মঞ্চে মহাভারতের কাহিনীগুলিকে জীবন্ত করে তোলার অসাধারণ ক্ষমতার কারণে তিনি ভারতীয় লোকসংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে

0: নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1528, যার মধ্যে 492 জন মারা গেছেন। জনস্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 239 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং 628 জন রোগী আইসোলেশনে বা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোতে বুন্দি বুগীয় ভাইরাসের কারণে সৃষ্ট ইবোলা সম্ভাব্য চিকিৎসা কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক চিকিৎসা কর্মসূচি শুরু করেছে। উল্লেখ্য, এখনও অবধি এই ভাইরাসজনিত রোগের কোনো অনুমোদিত টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। এখন ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা তা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস পাকেতা ও রাফিনার চোট রয়েছে এবং ক্যাসিমিরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16-এ উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় ফ্রান্স প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে দেয়। ফ্রান্সের হয়ে পেনাল্টি থেকে 70 মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপে। এই গোলের ফলে আবারও এমবাপে চলতি বিশ্বকাপে গোল সংখ্যার নিরিখে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে উঠে এলেন। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মরক্কোর হয়ে জোড়া গোল করেন আজেদিন ওনাহি, একটি গোল করেন সোফিয়ানে রহিমি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় আজ সার্বিয়ার নোভাক জকোভিচ শেষ 16-য় মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এছাড়া ইতালির শীর্ষ বাছাই জ্যানিক সিনার লড়বেন জাপানের শিনতারো মোচিদুজুগির বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসের শেষ 16-য় শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পৌরোহিত্যে ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগামীকাল কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন বেলা 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুনীশ শর্মা। सरकार ने तरल प्राकृतिक गैस एलएनजी की आपूर्ति से आपातकालीन पाबंदियों को हटा लिया है। ये निर्णय पश्चिम एशिया संघर्ष में युद्ध विराम के बाद होर्मुज जलडमरू मध्य से प्राकृतिक गैस की आपूर्ति फिर शुरू होने के बाद किया गया है। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय ने एक अधिसूचना में कहा है कि प्राकृतिक गैस आपूर्ति नियमन आदेश 2026 में संशोधन किया गया है। इस संशोधन के अंतर्गत उन विशेष आपातकालीन प्रावधानों को हटा दिया गया है जिनके अंतर्गत सरकार को देश में उत्पादित प्राकृतिक गैस और आयातित एलएनजी के आवंटन में प्राथमिकता देने की अनुमति थी। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय ने सोशल मीडिया पर उन खबरों को भ्रामक और गलत बताया है जिनमें यह दावा किया गया है कि भूटान ने भारत से E20 पेट्रोल आयात करने का प्रस्ताव ठुकरा दिया है। मंत्रालय ने कहा है कि भूटान को E20 पेट्रोल निर्यात करने का कोई प्रस्ताव नहीं दिया गया है। ग्रामीण विकास मंत्री शिवराज सिंह चौहान ने विकसित भारत रोजगार और आजीविका गारंटी मिशन ग्रामीण 2025 के 1 जुलाई से सफलतापूर्वक लागू होने पर प्रसन्नता व्यक्त की है। केंद्रीय मंत्री ने वीडियो कॉन्फ्रेंसिंग के जरिए इस मिशन के अंतर्गत राज्यों के लिए 25,000 करोड़ रुपए की सहायता राशि जारी की। उन्होंने कहा कि मनरेगा को लागू होने में 3 साल से ज्यादा का समय लगा था, जबकि विकसित भारत जी राम जी को पूरे देश में सिर्फ 1 दिन में लागू कर दिया गया। भारत की अध्यक्षता में कल से केरलम के कोच्चि में 2 दिवसीय ब्रिक्स महिला कार्य समूह की बैठक शुरू होगी। महिला और बाल विकास मंत्रालय ने बताया कि ब्रिक्स देशों के अधिकारी महिलाओं के नेतृत्व वाले विकास के क्षेत्रों सहित अन्य क्षेत्रों में भी महिला सशक्तिकरण से संबंधित मुख्य मुद्दों पर विचार विमर्श करेंगे। ब्रिक्स महिला ट्रैक ने 4 मुख्य क्षेत्रों पर ध्यान केंद्रित किया है।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: গানে গানে পৌঁছে গেলাম আপনাদের কানের খুব কাছাকাছি, মনের খুব কাছাকাছি, আর 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো নিয়ে আজকে এই রোববার চলে এসেছি দেবলীনা
1: আর শাশ্বতী।
0: আর একদম প্রথমে, মানে আজকে যেহেতু সকাল থেকে বেশ কয়েক জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং আকাশটাও, আমি যখন স্টুডিওতে ঢুকছিলাম শাশ্বতী, তখন দেখলাম বেশ একটা কালো মেঘের,
1: হ্যাঁ,
0: তো সেই রকম একটা ব্যাপার যখন আছে এবং সেটা মনে হয় আপনারাও লক্ষ্য করেছেন, আজকে প্রচুর প্রচুর বৃষ্টির গানের অনুরোধ কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। তবে একদম প্রথমে যে বন্ধুর অনুরোধের গান শুনিয়ে আমরা শুরু করলাম, বা যে যে বন্ধুর অনুরোধের গান শুনিয়ে শুরু করলাম, তারা হলেন স্বাতী ঘোষ, মানুষ ঘোষ, কলকাতা আনন্দপুর থেকে। আর আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান শুনছিলাম বউ ঠাকুরানির হাট, এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে। আর আজকে যেটা আমাদের অন্যদিন হয় শাশ্বতী, যে আমাদের সব থেকে মানে পুরুষ শিল্পীদের কণ্ঠে গানের অনুরোধ বেশি থাকে, মহিলা শিল্পীদের কণ্ঠে কম, আজকে উল্টোটা হয়েছে। ওই জন্য আমরা চেষ্টা করছি যে ব্যাক টু ব্যাক দুজন মহিলা শিল্পীর কণ্ঠে গান শুনে তারপর যদি একজন পুরুষ শিল্পীর কণ্ঠে যাওয়া যায়।
1: মানে এটা থেকে কি আমরা বলতে পারি যে বৃষ্টির গান মহিলা শিল্পীরা বেশি গিয়েছে?
0: না না, এমনটা নয়,
1: এমনটা বলা যায়
0: না, এমনটা নয়,
1: অনুরোধটা সেরকম,
0: অনুরোধ আজকের অনুরোধটা আমাদের কাছে কিন্তু সেরকমই এসেছে। তা বেশ, দিদির কণ্ঠে যখন গান শুনলাম, এবার বরং বোনের গানে যাই।
1: বেশ,

0: শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে এই গানটি শুনতে চেয়েছিলেন আপনাদের প্রত্যেকের জন্য। এই গানটি আমরা শোনালাম, আর এরপরে আমরা কোন শিল্পীর গান শুনব?
1: আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গানে যাব। আমাদের কাছে ফুলেশ্বরী ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ এসেছে। আগে গানে যাই, তারপর না হয় বলবো এসে কে শুনতে চেয়েছিলেন এই গান।
0: না বলে দিতেও পারি, অসীমা সেন নাকতলা কলকাতা 47 থেকে এই গানটি শুনতে চেয়েছেন।
2: টাপুর টুপুর বৃষ্টি ঝরে

আমরা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মানে শিল্পীর নিজের সুরে আমরা শুনছিলাম এই গান। আর এই মুহূর্তে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনুরোধ এসেছে শাশ্বতী, রাজীব মুখার্জি গল্ফ গ্রিন থেকে শচীন কর্তা, শচীন দেববর্মনের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গান। এই গান ঝরা বকুলের কথা বলে, আর বকুল মানে সেও তো বর্ষারই এক আভাস নিয়ে আসে।

0: অজয় ভট্টাচার্যর কথায় আর শচীন কর্তার নিজের সুরে শুনছিলাম এই গান। এই গানের অনুরোধ তো খুব বেশি আসে না, পেলেও ভালো লাগে, বাজিয়ে শোনাতেও ভালো লাগে,
1: সঙ্গে আমাদেরও শুনতে ভীষণ ভালো লাগে
0: একদম।
1: এরপরে যে গানটি আমরা শুনবো গীতা দত্তের কণ্ঠে, শুনতে চেয়েছেন শুভ্রা ভট্টাচার্য চুচুড়া হুগলি থেকে, আর উনি আমাদের উপর পছন্দ ছেড়ে দিয়েছেন শিল্পী ওনার পছন্দের গান আমাদের।

0: হলে
1: যেটা হলো সেটা হচ্ছে একটা ওয়ান্স মোর এফেক্ট, তাই না শাশ্বতী? মানে বিভিন্ন অনুষ্ঠান আমরা এখন দেখি যেখানে লাইভ পারফরমেন্স হয়, যে গানটা অসম্ভব ভালো লাগে, ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর, তো এগুলো আমাদের চিরকালের অসম্ভব ভালো লাগা গান। তো এটার জন্য আমরাও প্রস্তুত ছিলাম না যে গোটা গানটা শেষ হয়ে যাওয়ার পর এই কটা পংক্তি আবার করে ভেসে আসবে আমাদের কাছে।
2: শুনতে আমাদের খারাপ লাগলো না, ভালোই লাগলো।
1: খারাপের তো প্রশ্নই ওঠে না। যাই হোক,
2: যাই হোক, এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন কর।
1: আর আমরা বলে দিই যে এর আগে আমরা যে গানটা শুনছিলাম মান্নাদের কণ্ঠে, আমরা যে গান শুনলাম সে গান শুনলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মান্নাদের নিজের সুরে। আর এখানে আরও একটা কথা মানে একটু বলা, যে হয়তো আপনারা সকলেই জানেন যে এই গানটি কিন্তু লেখা হয়েছিল ফ্লাইটে বসে এবং টিস্যু পেপারের ওপর। একজন এয়ার হোস্টেস এসেছিলেন, তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন পুলকবাবু, এবং তিনি পুলকবাবুর দিকে একটা কিছু প্রশ্ন করে তাকিয়ে আছেন। পুলকবাবু কোনো উত্তরই দিচ্ছেন না, এতটাই হতবাক হয়ে গেছেন তিনি তার সৌন্দর্যে। এবং তারপরে সেই এয়ার হোস্টেস যখন তার সামনে থেকে চলে যান, তখন তিনি এই গানটি কিন্তু লিখে ফেলেছিলেন। আর আমরা গীতা দত্তের যে গান শুনলাম সেই গান শুনেছি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে,
2: হৃদয় আমার।
1: আর এবারে তাহলে আমরা চলে যাই অন্য গানে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে যাই।
2: একেবারেই

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্র সুরে আমরা শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।
1: হ্যাঁ, এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রাহুল সুরাই, রাজকুমার সুরাই, শর্মিলা সুরাই, বিপ্রন্ন পাড়া,

0: হাওড়া থেকে।
1: চলে যাব এবারে পরের বন্ধুর অনুরোধে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে অনুরোধ করেছেন। সুনীল বরণের কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চাই।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা যে গান শুনছিলাম সেই গানও কিন্তু আমরা শুনছিলাম সেই একই কম্বিনেশন, সুনীল বরণের কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে।
1: আর অনুরোধ করেছিলেন এই গানটি শোনার জন্য করিমপুর থেকে সন্তোষ কুমার সিহি।
0: আমরা এবারে চলে যাই দ্বিজেন মুখোপাধ্যায়ের গানে। হ্যাঁ, দ্বিজেন মুখোপাধ্যায়ের গানের জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। আমরা এই অনুরোধ করেছেন সুব্রত পাল কসবা থেকে।

0: রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পবিত্র সাহা, সীমা সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আমরা শুনছিলাম এই গান। মজার কথা কি জানো শাশ্বতী, এই সপ্তাহে এই গানটা আমি এর আগে আরেকবার শুনেছি, গত সপ্তাহে নিজে আবার বাজিয়েছি। যাই হোক, রানু মুখার্জির অন্য গানগুলো আপাতত চাপা পড়ে গেছে। বৃষ্টির গান বলতেই এই গানটার যেমন খুব ঘন ঘন অনুরোধ হচ্ছে, আবার একটা গানের বেশ কম অনুরোধ হচ্ছে, যেমন আমরা শচীন কর্তার যে গানটা শুনলাম, তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে। আরেকটা গান, মানে জানি না হয়তো এটা মানে খুব ফ্রিকোয়েন্ট অনুরোধ আসে কিনা, আমি আজকে প্রথম পেলাম সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শহরে বৃষ্টি, সেই গানে যাব। তবে তার আগে বলি, সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে আরও একটা অসাধারণ গানের অনুরোধ আজকে ছিল, কিন্তু অনুরোধটা আজকে রাখতে পারছি না, এই মুহূর্তে আমাদের সংগ্রহে গানটা নেই, তাই আর আপনার নামটাও বললাম না। আশা করব পরে এই গানটি আবার করে আমাদের সংগ্রহে এনে এই গানটি শোনানোর আগে সুমন চট্টোপাধ্যায়ের গানে চলে যাই, তারপর বরং এসে বলব কোন বন্ধু শুনতে চেয়েছিলেন।

0: অসাধারণ এই গান, এই গানের কথা, এর ব্যাপ্তি। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। শেষ অনুরোধ রাখব, তবে যাওয়ার আগে বলে দিই আজকে প্রচুর প্রচুর প্রচুর অনুরোধ, মানে ফেসবুকে এত অনুরোধ, আমাদের হোয়াটসঅ্যাপে এত অনুরোধ, মান্নাদের কণ্ঠে আরও গান শুনতে চেয়ে অনুরোধ ছিল, হেমন্তবাবুর কণ্ঠে আরও গান শুনতে চেয়ে অনুরোধ ছিল, রবীন্দ্রসঙ্গীতে অনুরোধ ছিল। সময় বড্ড সীমিত, তাই সব অনুরোধ রাখা সম্ভব হলো না। যাদের অনুরোধের গান আজ শোনাতে পারলাম না, তারা আগামীকাল থেকে আবার অনুরোধ করুন, নিশ্চয়ই রাখা হবে। আমরা যেতে যেতে শেষ কোন বন্ধুর অনুরোধের গান শুনব,
1: তার আগে জানিয়ে দিই যে গানটি আমরা শুনলাম সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, সেটি কে অনুরোধ করেছিলেন? অদিতি মিত্র বজবজ থেকে অনুরোধ করেছিলেন এই গানটি শোনার জন্য। এবং শেষ গান শুনব অনুরাধা সাধনা সারগমের কণ্ঠে। কার অনুরোধে শুনবো গানটি সেটা আমরা জানিয়ে দিচ্ছি গানটা শুনতে শুনতে।
0: আমরা যেহেতু একেবারে শেষে চলে এসেছি বলেই দিই, প্রদীপ সরকার রামকৃষ্ণ ঘোষ রোড সিঁথি রায়পাড়া থেকে অনুরোধ করেছেন টকঝাল মিষ্টি এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে। সাধনা সরগমের কণ্ঠে গান শুনতে শুনতে আপাতত শাশ্বতী আর দেবলীনা তোমায় গান শোনাবো থেকে বিদায় নিচ্ছে, আবারও ফিরে আসছি ঠিক দুপুর 2:30 মিনিটে জুটিতে দুটিতে নিয়ে 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে

0: বাংলার একটি মেয়ে তখন বিবাহ সূত্রে, সে বোম্বেতে থাকে এবং যে বাড়িতে সে থাকে তার পাশের বাড়িতেই, মানে তার প্রতিবেশী এক গুজরাতি পরিবার, এবং সেই গুজরাতি পরিবারে মাঝে মধ্যেই গান বাজনার আসর বসে। একদিনকে সেই বাঙালি মেয়েটি সে বারান্দায় দাঁড়িয়ে আছে তার ব্যালকনিতে, এবং সে সেই পাশের বাড়ি থেকে ভেসে আসা গান বাজনা শুনছে। কিছুক্ষণ পরে দেখতে পায় তারই কাছাকাছি বয়সী এক যুবক সে এসে ব্যালকনিতে দাঁড়ালো। যুবকটি যথারীতি তাকে দেখেনি, কিন্তু সেই মেয়েটি তাকে দেখেছে, যুবকটি জানতেও পারল না। মেয়েটি তখন বুঝতে পারেনি ভেসে আসা যে গানটি সে শুনেছিল সেটা সেই যুবকেরই গাওয়া। তারপর যখন সামনাসামনি দেখা হলো সেটা কিন্তু একেবারে অদ্ভুত ব্যাপার। মানে একজন ভদ্রলোক যিনি নিজের একটা মিউজিক কভার তৈরি করছিলেন এবং যে কারণে মানে নিজের সুরে অন্যকে দিয়ে গান গাইয়ে ভেবেছিলেন সেটাকে বিভিন্ন ডিরেক্টর প্রডিউসার এদেরকে শোনাবেন, তো সেরকম ভেবে তিনি বেশ কিছু উঠতি গায়ক গায়িকাকে ডেকেছেন, যাদের মধ্যে সুলক্ষণা পণ্ডিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন মানস মুখোপাধ্যায়, মানস মুখার্জি যিনি শানের বাবা, তার মধ্যে এই মেয়েটিও ছিল, বাঙালি মেয়েটি। এবং সেখানে সেই তরুণ, পাঞ্জাবি তরুণ, তাকেও ডাকা হয়। প্রথমে বেল বাজলো, মেয়েটিকে দরজা খুললেন, সে পাঞ্জাবি তরুণ হাতটা বেলে লাগিয়ে হাতের ওপরে চোখটা বন্ধ করে ভর দিয়ে দাঁড়িয়ে, তো পিছন থেকে সে মিউজিক ডিরেক্টর বললেন, লাল্লু আজা। তো লাল্লু তো ভেতরে চলে এলো এবং এসে যখন জানলো তার গানই খুনি না একটু পরে, তো তারপরে লাল্লু একটা ঘরের ভেতরে একটা ফাঁকা জায়গা দেখে সেখানে গিয়ে শুয়ে পড়লো। তারপরে যখন লাল্লুর গানের সময় হলো, লাল্লুকে ডাকা হলো, লাল্লু ঘুম থেকে উঠে সোজা হারমোনিয়াম নিয়ে বসে গেলেন। বাঙালি মেয়েটি অবাক হয়ে দেখছে যে ঘুম থেকে উঠে তার চোখে মুখে জল দেওয়ারও প্রয়োজন পড়লো না, চায়েরও খোঁজ করলো না, এবং হারমোনিয়ামটা এমনভাবেই ধরলো যে মনে হলো এ যদি কোনো বাজনাকে একবার ধরে সেটা তার হাত থেকে অন্য কারোর কাছে যাওয়া খুব মুশকিল। এইবার লাল্লু গান ধরলো। মিউজিক ডিরেক্টর মেয়েটিকে বললেন, শুনলে কিরকম গলা? আর মেয়েটা দোকানে হাত দিয়ে বললো, ই বাবা, ই আবার কেমন গলা,
1: বড্ড ভারী।
0: এই গান থেকে শুরু, বাকি গল্পটা

0: বলবো, তার আগে বরং শাশ্বতী পরিচয় করিয়ে দিক আজকের জুটিতে দুটিতে কারা রয়েছেন।
1: তুমি যেভাবে ইন্ট্রো করেছো আমাদের শ্রোতা বন্ধুদের বুঝতে একটু অসুবিধে হয়নি, আর কারুর কথা নয়। আজ আমরা বলতে চলেছি সেই জুটির কথা, যে জুটি একটা সময় বাংলা আমাদের ভারতীয় গজলকে একেবারে আপামর মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন। সে জুটি আর কেউ না, জগজিৎ সিং, চিত্রা সিং।

0: সেইখানে তো পরিচয় হলো এভাবেই, যেভাবে এতক্ষণ আপনারা শুনলেন দেবলীনার কাছ থেকে শুনেছিলেন, জগজিৎ সিং এবং চিত্রা সিংয়ের পরিচয় হলো। এবং মিউজিক ডিরেক্টর বলে বসলেন যে ওদের দুজনকে একসঙ্গে ডুয়েট গাইতে হবে, তাই তো? কিন্তু এতদিন পর্যন্ত চিত্রা সিং ভীষণভাবে ভক্ত ছিলেন তালাত মাহমুদের, তিনি ওই গান শুনে বড় হয়েছেন, ওই গানকে তিনি একদম প্রাণের গান করে নিয়েছেন এবং তিনি মানে গান বলতে ওই রকম গলা বুঝেছেন এতদিন পর্যন্ত। সেখানে জগজিৎ সিংয়ের গলা তার পছন্দ হলো না
1: এবং তিনি কার্যত হাত জোর করে বললেন, আমায় মাফ করো, আমি এর সাথে ডুয়েট গাইতে পারবো না, মানে একে ভারী গলা, তারপর ঘুম থেকে উঠে আবার সাথে সাথে গাইতে বসেছে, আরও ভারী হয়ে গেছে, বলছে আমার তো পাখির মতো রিন রিনে গলা, আমি কি করে এর সাথে গান করব। তো এবার চিত্রা সিং যখন জিজ্ঞাসা করলেন জগজিৎ সিংকে যে আপনি কোথায় থাকেন, জগজিৎ সিং বললেন আমি শেরি পাঞ্জাব একটা হোস্টেল তো সেখানে থাকি। তো সেটা ঘটনাচক্রে চিত্রা সিংয়ের বাড়ির পথেই পড়ে। তো চিত্রা সিং তাকে বললেন যে আপনি যদি মনে করেন আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। জগজিৎ সিং রাজি হয়ে গেলেন। এবার চিত্রা সিং প্রথমে ঠিক করলেন যে ওনার বাড়িতে কিছু ব্যস্ততা ছিল, যে উনি আগে বাড়ি যাবেন, তারপর ড্রাইভার গিয়ে জগজিৎ সিংকে নামিয়ে আসবে। তো সেই মতো তিনি যখন নিজের বাড়িতে নেমেছেন চিত্রা সিং, তখন তার মনে হলো একজন প্রথমবার এলেন বাড়ির দোরগোড়া থেকে একেবারে মুখে কিছু না দিয়ে ফিরে যাবে, বলেন যে আপনি চা খাবেন, রাজি হয়ে গেল। তো সে উপরে এসে ঘরে বসেছে এবং চিত্রা সিং রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছেন। তো এবং সেখানে ইনস্ট্রুমেন্ট রাখা ছিল, তানপুরা ছিল, হারমোনিয়াম ছিল, এবং চিত্রা সিং বলছেন যে ব্যাস ও বাজা লেকে ব্যাট গা। এবং ঠিক এইভাবেই যেন কারোর অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই, যেন বাদ্যযন্ত্রটা ঠিক তার আঙুলের স্পর্শ পাওয়ার জন্যই অপেক্ষা করছিল এবং কাউকে শোনানোর জন্য না। চিত্রা সিং বুঝতে পারলেন যে চিত্রা সিংকে শোনানোর জন্য না, সে নিজে নিজের মধ্যে একেবারে তন্ময় হয়ে গান করছে। চিত্রা সিং তখন খেয়াল করলেন যে আমার তো এর গান একটু আগে একেবারে ভালো লাগছিল না, কিন্তু কি আশ্চর্যের সুরের জাদু, সুরের মায়া। এবং তিনি চিন্তা করছেন, তিনি ভাবছেন যে যখন এখনই বোম্বেতে এসছে এবং কথা বলে জানতে পারলেন সেই ছেলের কাছ থেকে যে এই গানের সুর কিন্তু সে করেছে তার জীবনের 21-22 বছর বয়সে, যখন সে কলেজে পড়ত। এবং চিত্রা সিং তখন অনুভব করলেন যে সুরের মতো এর কণ্ঠ একটা আশ্চর্য গভীরতা আছে যেটা তাকে কোথাও অন্তর থেকে আলাদা করে দিচ্ছে এবং চিত্রা সিং এর অন্তরে এসে সেটা স্পর্শ করছে। যে গানটি সেদিন শোনাচ্ছিলেন জগজিৎ সিং, সেই গান পরে চিত্রা সিং রেকর্ড করেন। আমরা সেই গানে বরং একটুখানি যাই। আজকে যেহেতু জুটি, সবসময় তো জগজিৎ সিং চিত্রা সিং এর ডুয়েট আমরা শুনবো, মানে আমরা যেমন সাথ সাথের গান শুনলাম কুলদীপ সিং এর সুরে ছিল,
0: জাভেদ আখতারের কথা,
1: জাভেদ আখতারের কথা, এবং তারপরে আমরা যে গানটা শুনলাম ভাবনা এই ফিল্ম থেকে, কাইফি আজমির কথা এবং বাপ্পি লাহিড়ির সুর। তো এবার আমরা যে গানে যাব সেটা জগজিৎ সিং এর সুর এবং চিত্রা সিং এর কণ্ঠে।

0: দেখো দেবলীনা, এই গান আমাদের যেভাবে নাড়া দিচ্ছে, চিত্রা সিং তার নিজের গায়কী সম্পর্কে বলছেন যে জগজিৎ সিং যে এই গানটা যেভাবে গেয়েছেন ততদূর তিনি ছুঁতে পারেননি। মানে এখানেই বোধ হয় একজন শিল্পী আরেকজন শিল্পীর কে সম্মান দেওয়ার জায়গা, এবং নিজের প্রতি যে এই অতৃপ্তি এটাও বোধ হয় একজন শিল্পীকে মহান করে তোলে।
1: ঠিক। এরপর দুজনে একসাথে একটা ভেঞ্চার শুরু হয়, সেটা হচ্ছে জিঙ্গল। মানে চিত্রা সিং তার আগের থেকেই গাইছিলেন, জগজিৎ সিং এবার শুরু করলেন। এবং মজার কথা দেখো, তখন জিঙ্গল গেয়ে চিত্রা সিং পাচ্ছেন 200 টাকা প্রায়, আর জগজিৎ সিং তখন জিঙ্গল গেয়ে পাচ্ছেন এক একটা জিঙ্গল গেয়ে কখনো 50 টাকা কখনো 100 টাকা। একটা মজার কথা আপনাদের সঙ্গে, আপনাদের অনেকেরই জানা যে এই যে ছেলেটা, এই ছোট্ট ছেলেটা যখন জন্মেছিল এর কিন্তু নাম ছিল জগমোহন। তো একদিন কে বাড়িতে একজন বয়স্ক মানুষ আসেন,
0: পুরোহিত,
1: হ্যাঁ, এবং তিনি বলেন যে ওর নাম জগমোহন কেন রেখেছো, ওর নাম রাখো জগজিৎ, যদি তোমরা ওর নাম জগজিৎ রাখো তাহলে কিন্তু এই ছেলেটা অনেক দূর যাবে। মানে কি আশ্চর্য দূরদৃষ্টি ভদ্রলোকের, কি করে যে উনি বুঝতে পেরেছিলেন যে সত্যি সত্যি
0: একদিন জগৎকে জয় করবে।
1: হ্যাঁ, মানে জগৎকে মুগ্ধ করা তো নয় শুধু, তাকে একেবারে হাতের মুঠোয় নিয়ে চলে আসা, তাই করলেন তিনি। 1965 সালে যখন বোম্বে পৌঁছন

0: মানে কলেজ শেষ করে, তখন বম্বে মানে তখনকার যে ওয়ার্ল্ডলি মুম্বাই আর কি, সেখানে একজনের সঙ্গে শেয়ারিংয়ে একটা ঘর নিয়েছিলেন। তো একদিনকে তিনি দুজনেই বেরিয়ে যেতেন স্ট্রাগল করছেন কাজের খোঁজে, বাড়ি ফিরে দেখেন যে তার সব মালপত্র বাইরে। তিনি বুঝতে পারছেন না কি হয়েছে। এবার রাত্রিবেলা যখন সেই ছেলেটি এলো, তাকে জিজ্ঞাসা করলেন কি হলো, তোমার মালপত্র ভেতরে তারা আমার মালপত্র বাইরে কেন? তখন জানা গেল আসলে ওই ছেলেটি ভাড়া থাকতো, নিজের ভাড়াটা ভাগ হয়ে যাবে বলে আবার সেখানে জগজিৎ সিংকে ভাড়া দিয়েছিল। এবার আসল বাড়িওয়ালা ফিরে এসে বার করে দিয়েছে, বাড়তি লোককে থাকতে দেবে না। তখন তিনি সেই শেরি পাঞ্জাব হোস্টেলের কথা বলছিলাম সেখানে যান, এবং সেখানে একটা মজার ব্যাপার আছে জানো, যে লুধিয়ানাতে হরদমন সিং বলে যে বন্ধু ছিলেন জগজিৎ সিং এর, সেই মানে জগজিৎ সিং এর পিছনে পড়ে থেকে, মানে জগজিৎ সিং এর পরিবারে জগজিৎ সিং একা খুব সিরিয়াসলি গান বাজনা করতেন, শখ ছিল অনেকেরই কিন্তু এতটা সিরিয়াসলি কেউ করেননি। তার বাবা অবসরে দিল্লু বাবা যেতেন, তো ভাই গান করতেন কিন্তু শুনতেন বেশি, দাদার গান
1: শুনতেন বেশি, তো পরিবারে গানের চর্চা ছিল কিন্তু গান নিয়েই থাকা এই বিষয়টা ছিল না, সবাই সরকারি চাকরি করত।
0: হ্যাঁ, তো এবার হরদমন সিং জগজিৎ সিংকে জোর করে পাঠিয়ে দিলেন, এবং শেরি পাঞ্জাবে থাকাকালীন স্ট্রাগল করতে করতে যখন টাকা পয়সা ফুরিয়ে যেত, তখন জগজিৎ সিং হরদমনের সঙ্গে যোগাযোগ করতেন, করে বলতেন এবার কি করব, ফিরে আসি? আর হরদমন বলতেন না না একদম ফিরো না, ওখানে থাকো। এবং কীরকম বন্ধুত্ব দেখো, ছ সাত মাস প্রতি মাসে ২০০ টাকা
1: করে পাঠিয়ে দিতেন,
0: সেই বন্ধু কিন্তু পাঠাতেন, ভাবা যায়। আজকে সুরেলা সফরে জুটিতে দুটিতে আমাদের সঙ্গে যে জুটি রয়েছেন তার মানে সুরই তাদের, এই তারা যে জুটি তার ভিত্তি হচ্ছে সুর। তো আমরা আবার একটা গানে যাই, এবং যেতে যেতে আমরা তিনটের সময় আমাদের একটা সংবাদ বিরতি আছে, আমরা চলে যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের এই অনুষ্ঠানে।

0: 100.1 FM গোল্ডে শুনছেন সুরেলা সফর। আর আজকে রবিবার জুটিতে দুটিতে আজকে যে জুটি আমাদের সঙ্গে রয়েছেন তারা হলেন জগজিৎ সিং এবং চিত্রা সিং। আর আমরা যেখান অব্দি বলেছিলাম এই গল্পটা, মানে একটা প্রেমের গল্প, অবশ্যই একটা প্রেমের গল্প, একটা গোটা জীবন যে দুটো মানুষ ভালোবাসায় বেঁচেছেন, পরস্পরের প্রতি ভালোবাসা, সঙ্গীতের প্রতি ভালোবাসা। এবং দেখো একটা সময় এলো যখন চিত্রা সিংয়ের নিজের যে ব্যক্তিগত মানে বৈবাহিক জীবন, সেখানে একটা অশান্তি, একটা সমস্যা, এবং সেই সমস্যাটা এতটাই চরমে পৌঁছলো যে চিত্রা সিং বাধ্য হলেন তার একমাত্র কন্যা মনিকাকে নিয়ে বেরিয়ে আসতে। এবং তারা, তিনি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন যেটা একেবারে ছোট্ট, এক কামরার একটা ফ্ল্যাট। তো এবং এখানে অদ্ভুত যে চিত্রা সিং এর যিনি স্বামী ছিলেন দেবুদত্তা, তো তিনি জগজিৎ সিং এর গান অসম্ভব পছন্দ করতেন। চিত্রা সিং করতেন না, কিন্তু তিনি করতেন। এবং তিনি জগজিৎ সিং কে বলেই রেখেছিলেন, তুমি পরিবারের থেকে আলাদা হয়ে এখানে থাকো, তোমার খাওয়া দাওয়া ঠিকভাবে হয় না, তুমি তো আমার বাড়ি আসবে। এবং যা কিছু মনোমালিন্য দেবুদত্তা এবং চিত্রা সিং এর মধ্যে সেটা ঘটলেও দেবুদত্তার কিন্তু জগজিৎ সিং এর উপর সেই ভালো লাগাটা কোনোদিন যায়নি।
1: বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কও ছিল। এবং যখন চিত্রা সিং এর সঙ্গে একটা সম্পর্ক শুরু হয়েছে অলরেডি, কিন্তু কখনো জোর দেননি জগজিৎ যে তুমি সংসার ছেড়ে এসো বা আমরা একসঙ্গে কিছু ভাবনা চিন্তা করি, তখন তিনি বলেছেন তোমার স্বামীর কাছে যাও, দরকার হলে আমিও যাব, কি আমরা আলোচনা করব।
0: তখন কিন্তু তারা আলাদা থাকতে শুরু করেছে, মানে সেই সমস্যার মূলে কিন্তু জগজিৎ সিং এর সঙ্গে চিত্রা সিং এর সম্পর্ক ছিল না, মানে তখনও সেটা পারিবারিক বন্ধুত্বের জায়গাতেই ছিল। যখন চিত্রা সিং এসে আলাদা থাকছেন, সেরকম একটা সময় চিত্রা সিং এর মন খারাপ বুঝতে পেরে, এদিকে তিনি জানেন যে তুমি যে কথা বলছিলে যে তার গান পছন্দ করেন না, তালাত মাহমুদের গান তখন গেয়ে গেয়ে শোনাতেন তিনি চিত্রা সিং কে। এবং তিনি একটা জিনিস বুঝতে পারলেন যে এখন চিত্রা সিং এর খুব কাজের প্রয়োজন এবং তার নিজেরও খুব কাজের প্রয়োজন। এবং এইভাবেই একসাথে একটা গান বাজনার চর্চা করা, একটা মিউজিক্যাল গ্রুপ তৈরি করেছিলেন তারা, রেইনবো মিউজিক্যাল গ্রুপ বলে। তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে তখন শো করতে লাগলেন, বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে পারফর্ম করতে আরম্ভ করলেন। এবং তুমি যে কথা বলছিলে যে চিত্রা সিং এর গায়কী, মানে
1: একদমই তার গায়কী জগজিৎ সিং, মানে প্রথমত তিনি জিঙ্গল গাইতেন, মানে পাবলিকের সামনে কখনো তিনি পারফর্ম করেননি, মানে গান শিখেছেন ঠিক আছে, কিন্তু সেটা কখনো জনসমক্ষে সেটা প্রকাশ করেননি বা গাননি। জগজিৎ সিং তাকে তৈরি করেছিলেন গজলের, একসঙ্গে তারা গজল গাইবেন, সেই জায়গা থেকে কিভাবে উর্দু উচ্চারণ করতে হয়, কিভাবে দুটো শব্দের মাঝখানে শ্বাস নিতে হয়, এই প্রতিটি খুঁটিনাটি বিষয় যেটা গজল গাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে জরুরি, কোন শব্দটাতে জোর দেবে, কোন শব্দটাতে কতটা হালকাভাবে ভাসিয়ে দিতে হবে, যেটা জগজিৎ সিং এর গানের মধ্যে আমরা ভীষণভাবে পাই, সেই বিষয়গুলো কিন্তু হয়তো সেভাবে প্রতিদিন নিয়ম করে তিনি শেখাননি। কিন্তু যখন এই যেটা চিত্রা সিং বারবার তার ইন্টারভিউতে বলেওছেন যে নিয়মিত আমি কিন্তু সঙ্গীত শিক্ষা করিনি জগজিৎজির কাছে, কিন্তু যখনই কোনো কাজ সামনে আসতো সেই কাজটা তিনি নিখুঁতভাবে, যতক্ষণ না আমি তার মনের মতো করে গাইতে পারছি ততক্ষণ তিনি আমাকে ছাড়তেন না।
0: সব থেকে আগে যে তা তৈরি হলো সেটা হলো সেই যে ভারী গলার ছেলেটির কণ্ঠস্বরের পাশে ঋণঋণে পাখির মতো গলার মেয়েটি কিভাবে দুজন একসাথে গাইলে তবে সেটা শুনতে অসম্ভব ভালো লাগবে, সেই পথটা চটপট খুঁজে নিলেন তারা।

একদমই, এরকমটাই ঠিক মানুষ চায় যারা সত্যি সত্যি নিজেদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করতে চায়। এরকম সময় যখন তারা এই রেনবো মিউজিক গ্রুপের হয়ে বিদেশে যাচ্ছেন পারফর্ম করতে, ফিরে এসছেন, একদিনকে জগজিৎ সিং চলে এলেন চিত্রা সিংয়ের বাড়ি এবং চিত্রা সিং রান্নাঘরে কাজ করছেন। জগজিৎ সিং এসে বসে পড়লেন রান্নাঘরের ভেতর একটা মোড়া নিয়ে। তার চোখ মুখ বলে দিচ্ছে তিনি খুব অসুস্থ, কথা প্রায় বলতেই পারছে না, হয়তো মারাত্মক কোনো থ্রোট ইনফেকশন হয়েছে।

0: সময় চিত্রা সিং তখন বললেন যে আমি তোমাকে গরম জল করে দিচ্ছি, তুমি একটু ভেপার নাও, দেখো তোমার ভালো লাগবে। তো এটা বলার পর যখন তিনি গরম জল করে দিয়েছেন, টাওয়েল দিয়েছেন, জগজিৎ সিং ভেপার নিচ্ছেন, চিত্রা সিং পিছন ফিরে কাজ করছেন, হঠাৎ শোনেন কেউ একজন বললেন, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। চিত্রা সিং চমকে পিছন ফিরে তাকিয়েছেন যে কি বলছি মানুষটা, এবং চিত্রা সিং বলছে কি বলছো তুমি, আবার সেই বিয়ের প্রস্তাব। তখন চিত্রা সিং বললেন যে আমি বিবাহিত, আমার একটা মেয়ে রয়েছে। জগজিৎ সিং মানে তখনও তাদের খাতায় কলমে ডিভোর্স হয়নি, আইনি বিচ্ছেদ হয়নি, কিন্তু তারা সেপারেশনে রয়েছেন। জগজিৎ সিং শান্ত হয়ে বললেন আমি অপেক্ষা করব তোমার জন্য। তারপরে দু বছর লেগেছিল, চিত্রা সিং লক্ষ্য করছিলেন যে এই বন্ধুত্বটা কোথাও অন্য জায়গায় পৌঁছলো। তার মেয়ে মনিকা, তার যাবতীয় দায়িত্ব নেওয়া, তার জগজিৎ কাকু হয়ে উঠলেন তার কাছে একমাত্র অবলম্বন, বাড়ির সামান্য একটা বাল্ব চেঞ্জ করতে হবে সেটাও জগজিৎ সিং। তো বন্ধুত্বটা না একটা অদ্ভুত নির্ভরশীলতার জায়গায় নিয়ে গেলেন জগজিৎ সিং, যেখানে দাঁড়িয়ে
1: বিবাহবন্ধন তো এক ধরনের বন্ধুত্বই, সেটা বুঝেছিলেন জগজিৎ
0: একদম।

0: মনে হচ্ছে না যে আমাদের নিজেদের কথাই এরা যেন গানে গানে বলছে?
1: একেবারেই। আর যেন প্রত্যেকটা স্তর সেভাবেই এগোচ্ছে ধীরে ধীরে জীবনের পরিপূর্ণতার দিকে। জগজিৎ সিং মজা করে বলেছিলেন, মাত্র 30 টাকায় আমাদের বিয়ে হয়ে গিয়েছিল, না কোনো নাটক, না সম্বর্ধনা, না উপহার, মাত্র কয়েক মিনিটেই আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। একটি মন্দিরে সেই বিয়ের আয়োজন করা হয়েছিল আর সেখানে মালা নিয়ে এসেছিলেন
0: ভূপিন্দর সিং,
1: আর মিষ্টি
0: আর এক বন্ধু নিয়ে এলেন 1/2 কেজি মিষ্টি। এবং এই এত কম খরচে বিয়ে, কারণ দুজনের কারুর তেমন সামর্থ্য নেই,
1: তেমন রোজগার শুরু হয়নি, গান বাজনার
0: ভবিষ্যৎটাকে সাজানোর জন্য কিছুটা সঞ্চয় দরকার। জগজিৎ সিং এর বাবা রাজি হননি এই বিয়েতে।
1: তাছাড়া চিত্রা সিং এরও সদ্য বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেটাও একটা বিষয় ছিল, সঙ্গে কন্যা আছে। এই সব কারণে খুব সাদামাটা ভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো।
0: আর তারপর শুরু হলো এইরকম একটা জার্নি।

0: মুম্বাইতে তখন রং ভবন বলে একটা জায়গা ছিল জানো, এবং সেখানে ব্রিজমোহন বলে একজন, তিনি একজন সঙ্গীত রসিক মানুষ, এবং তিনি সপ্তাহে একদিন করে বা কখনো মাসে দুদিন করে আর কি, 15 দিনে একদিন করে গজল সন্ধ্যা এর একটা আয়োজন করতেন। তো সেই রকম একটা গজল সন্ধ্যাতে একবার জগজিৎ সিং এবং চিত্রা সিং এর গাওয়ার সুযোগ আসে, এবং তাঁরা যখন গাইলেন, মানে গজল এর আগে না সাধারণ মানুষের কাছে একটু ব্রাত্য ছিল, গজল ছিল একেবারে সমজদারের সম্পত্তি, যারা বুঝবেন তাদের জন্য, মানে সেটা মাসের জন্য না আর কি। তো এখানে সাধারণ মানুষ না একেবারে চমকে গেল এবং মুগ্ধ হয়ে পুরো ভেসে গেল যে এভাবে ও গজলকে এত সহজ সরলভাবে তাকে তুলে ধরা যায় মানুষের সামনে। তো তখন ওখানে এইচএমবির একজন কর্ণধার মিস্টার জি এন যোশী তিনি উপস্থিত ছিলেন, এবং তিনি এসে দুজনের সঙ্গে দেখা করলেন, দুজনকে অভিনন্দন জানালেন এবং দুজনকে রেকর্ডিংয়ের জন্য প্রস্তাব দিলেন। এইচএমবির থেকে একটা অফার ভাবো, যেটার জন্য বসেছিলেন দুজনে। তো প্রথমে ঠিক হয় যে খৈয়ামজি শুট করবেন, বা নানা কারণে খৈয়ামজির সময় হচ্ছে না, খৈয়ামজি সময় দিতে পারছেন না, রাজি হয়েছিলেন। কিন্তু এবার অ্যালবামটা এত পিছোচ্ছে দেখে তিনি বললেন যে কোনো ব্যাপার না, জগজিৎ সিংকে বললেন যে তুমি সুর করো। এবার জগজিৎ সিং সুর করলেন, চিত্রা সিং গাইলেন এবং দুজনেই গাইলেন, এবং 1971 সাল, 1969 এই বিয়েটা হলো, এবং 1971 সাল দুজনের জীবনে এত গুরুত্বপূর্ণ, জানুয়ারি মাসে তাদের প্রথম অ্যালবাম বেরোলো যেটা সুপারহিট, এবং 1971-এর
1: সন্তান জন্মালো
0: অগস্টে, এর 2 বছর বাদে তৈরি হলো সুপার 7। তো এরকমভাবে একের পর এক তখন কাজ চলছে। এবার আর্থিক পরিস্থিতিও জানো তো একটু একটু করে তখন বদলাচ্ছে, বাবার ডাক কমছে এবং বেশ
1: পরিস্থিতি অনুকূল হচ্ছে
0: একদম নিজেদের খরচার থেকে,
1: মানে আমাদের সমাজেও প্রতি মুহূর্তে এই ছবিগুলো দেখা যায়।
0: নিজেদের খরচার থেকে একটু সঞ্চয় করে জগজিৎ সিং তখন তার বাড়িতে পাঠাচ্ছেন। হ্যাঁ, চিত্রা সিং কিন্তু তখনও জিঙ্গল গাওয়া ছাড়েননি। আর এদিকে গঙ্গানগরের সেই দুষ্টু ছেলেটা উদীয়মান নক্ষত্র হিসেবে ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। এরকম সময় আবার, মানে এইচএমবি যখন দেখছে এদের গান মানুষের এত পছন্দ হচ্ছে, এর আগে ইপি ছিল, হ্যাঁ, তো এবার লং প্লেইং রেকর্ড বার করার জন্য প্রস্তাব দিল আবারও এইচএমবি।
1: সেটা হচ্ছে 1976 সালে দ্য আনফরগেটেবল,
0: এবং এই অ্যালবামের জন্য প্রথম যে গান রেকর্ড করেছিলেন, প্রথম যে নজম রেকর্ড করেছিলেন জগজিৎ সিং, সেটা ছিল বাত নিকলে গি তো ফির দূর তলক জায়েগি।
1: আর এখানে কিন্তু ইনস্ট্রুমেন্টের ব্যবহারটা খুব উল্লেখযোগ্য, কারণ জগজিৎ সিং যে ধরনের ইনস্ট্রুমেন্ট গজল গানে নিয়ে এলেন সেগুলো কিন্তু তার আগে পর্যন্ত ব্যবহার হয়নি,
0: এবং আনফরগেটেবলের যে সাকসেস সেটা পুরোপুরি আনফরগেটেবল
1: একেবারে।
0: আনফরগেটেবলের এই সাকসেস দেখার জন্য সেই মুহূর্তে এই দুজন কিন্তু এই দেশে ছিলেন না, তারা কুয়েত হয়ে, দুবাই হয়ে, লন্ডন হয়ে যখন ফিরলেন দেশে প্রায় 6 মাস বাদে, তখন এইচএমভি একটা 80,000 টাকার রয়্যালটির চেক হাতে ধরিয়ে দিলেন। ভাবা যায়,

0: এই যে আনফরগেটেবলস, এরও কিন্তু ডিজাইন করেছিলেন চিত্রা সিং এর হাজব্যান্ড দেবদত্তা। এবং এর সাথে আর একটা যেটা ভালো জিনিস হলো সেটা হচ্ছে বাবা তো একেবারেই রাগ ভুলে গেলেন এবং চিত্রা এবং জগজিৎ তাদের ছোট্ট বিবেককে নিয়ে লুধিয়ানায় গেলেন পরিবারের সঙ্গে দেখা করতে। এবং একটা পুরো সুখী পরিবার সব দিক থেকে যেরকম হয় সেই রকমভাবে একটা ছবি কিন্তু আবার তৈরি হলো, নতুন করে সমস্ত কিছু সবটা ঠিক হয়ে গেল। আর তারপর তারা চলে গেলেন কলকাতা চিত্রা সিং এর বাবা মার কাছে, যারা কিন্তু চিত্রা সিং এর ডিভোর্সের খবরও জানতেন না। তারা জগজিৎ সিংকে একবার দেখা করে কথা বলে বুঝতে পারলেন যে তার মেয়ে জীবনে সব থেকে বড় সঠিক সিদ্ধান্তটা নিয়েছে এই মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে।
1: একেবারেই জীবনসঙ্গী যাকে তিনি করে নিয়েছেন, তিনি একেবারে গজল কিং বলা যায় তাকে। গজল গান একটা সময় ছিল যে তার মধ্যে যে ইনস্ট্রুমেন্টের ব্যবহার, যেটা আমি বলছিলাম শুরুতে, হ্যাঁ বলি না যে সারেঙ্গি, তবলা এবং শাস্ত্রীয় ঘরানার একটা গাম্ভীর্য থাকবে তার মধ্যে। কিন্তু জগজিৎ সিং প্রথম তার মধ্যে নিয়ে এলেন গিটার, পিয়ানো, বেস গিটার এবং আরও আধুনিক বাদ্যযন্ত্র। এবং তিনি বললেন এই কথা, গজলকে সময়ের সঙ্গে এগোতে হবে। আর সেই সময়ের সঙ্গে তারা দুজনে কিন্তু সমান তালে এগিয়ে গেলেন গজলকে সঙ্গে করে।
0: এরপর HMV থেকে যখন এর পরের বিরহাদা সুলতানা, যখন বিরহাদা সুলতান যখন বেরোলো, তারপরে 10 বছরে মোট 16টা অ্যালবাম তারা কিন্তু বার করলেন একের পর এক। লন্ডনের রয়্যাল আলবার্ট হল, মানে যেটা একটা

0: অসম্ভব প্রেস্টিজিয়াস জায়গা ছিল। সেখানে যেদিন তাদের পারফরমেন্স ছিল, দূর দূর থেকে অনেক মানুষ এসে, 6,000 লোক বসার জায়গা কিন্তু, মনে রাখো, তারপরেও দূর দূর থেকে অনেক মানুষ এসে তারা টিকিট না পেয়ে ফিরে যান। এবং সেই কারণে এরপরে যারা টিকিট না পেয়ে ফিরে গেলেন, বার্মিংহামে আবার আলাদা করে শো করতে হলো তাদের। এরকমভাবেই চলছিল। এবং সবথেকে বড় উদ্যোগ যেটা তারা নিয়েছিলেন, যে তারা যেটা ফেস করেছিলেন যে নতুনদের উঠতে দিও না, তারা তখন করলেন যে নতুন যদি কেউ ভালো গায় তাহলে তাকে খুঁজে বার করো, মানে 7-8 জনকে বেছে নাও এবং তাদেরকে তালিম দাও, গ্রুমিং করো, তাদের দিয়ে রেকর্ড করাও। এবং এইভাবে দুজনের উদ্যোগে তৈরি হলো অ্যালবাম ট্যালেন্ট অফ এইটিস। একটা সময় এলো যখন একটা খুব অন্ধকার মুহূর্ত এই দুটো মানুষের জীবনে, একমাত্র সন্তান বিবেক, একটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা,
1: 1990 সাল,
0: তিনি চলে গেলেন এবং সেইটা চিত্রা সিং সহ্য করতে পারেননি। গানের জগৎ থেকে তিনি চিরবিদায় নিলেন। কিন্তু জগজিৎ সিংয়ের সুরে একদিন যে গান তিনি গিয়েছিলেন না, তু নেহি তো জিন্দগি মে অর ক্যা রহে জায়গা, দূর তক তনহাই কা ফাসলা রহে জায়গা, ঠিক সেইভাবেই জগজিৎ সিংকে আঁকড়েই শেষ দিন অবধি কিন্তু তিনি বেঁচেছিলেন। সন্তানের স্মৃতি এবং সন্তানের বাবা জগজিৎ সিংকে আঁকড়ে। এবং একটা সময় যখন এলো, তাকে সবাই বললেন যে তিনি গান শোনা বন্ধ করে দিয়েছিলেন। জগজিৎ সিং কোনো মতে নিজেকে আবার ফিরিয়ে আনেন গানে। এবং তারপর থেকে যে যে অ্যালবাম তিনি বার করলেন, যে যে সুর তিনি সৃষ্টি করলেন, তার অন্তরের সেই কান্না সবটা যেন সেই সুরে কোথাও ধরা পড়ত।
1: হ্যাঁ, সেই ব্যথা হয়ে ঝুরেছে সুর আর কি।
0: এবং চিত্রা সিংকে সবাই বললেন যে তুমি এসো, এবার বেরিয়ে এসো। এবং যারা তাদের শুভানুধ্যায়ী তারা বলেন যে সেই দিনটা ভোলা যায় না, যেদিন একটা বিরতির পর প্রথম চিত্রা সিং আবার এসে বসলেন দর্শক আসনে, জগজিৎ সিং মঞ্চে গাইছেন, চোখ বন্ধ করে তন্ময় হয়ে চিত্রা সিং শুনছেন আর তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। বলা হতো, ইস ধরতি পর আকর সবকা আপনা কুছ খো জাতা হ্যায়, ইস ধরতি পর আকর সবকা আপনা কুছ খো জাতা হ্যায়, কুছ রোতে হ্যায় কুছ ইস গম সে আপনি গজল সজাতে হ্যায়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ. সুরেলা সফর, সুরেলা সফর,
1: সুরেলা সফরে আজ আমরা এই মুহূর্তে জন্মদিন সেগমেন্টে এসে গেছি। আর জন্মদিন আজ আমরা দীপঙ্করদের জন্মদিন আমরা শুভেচ্ছা জানাব, শ্রদ্ধা জানাব শিল্পীকে। 1944 সালের 5ই জুলাই আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তাঁর যে চলচ্চিত্র জীবন সেটা কিন্তু সত্যজিৎ রায়ের হাত ধরে।
2: একদমই তাই, এবং এই ঘটনাটাও খুব মজার একটা ঘটনা, আশা করি আপনারা মানে অনেকেই জানেন যে একদিনকে তিনি গেছিলেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ফোন করে। তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সকালবেলা একদিনকে বিশপ লেফট্রয় রোডের বাড়িতে যে সময় পৌঁছানোর কথা, তার নির্ধারিত সময় বেশ খানিকটা আগেই পৌঁছে গেছিলেন উত্তেজনায়, এবং গিয়ে দেখছেন যে দুজন লোক বেরিয়ে আসছেন এবং সত্যজিৎ রায় খুব গম্ভীরভাবে তাদের না করে দিয়েছেন, তাই তারা মানে বিফল মনোরথ হয়ে বেরিয়ে আসছেন। এইটা দেখে তিনিও সিঁড়ি দিয়ে গটগটিয়ে নেমে এসেছিলেন যে ওরে বাবা, দুজনকে তাড়িয়ে দিয়েছেন, এখন নিশ্চয়ই মুড খারাপ, আমি গেলে আমাকেও তাড়িয়ে দেবে। তারপর আবার নিচে খানিকক্ষণ পাইচারি টাইচারি করে কি মনে হয়েছে আবার উপরে গেছেন। সত্যজিৎ বাবু নিজেই দরজা খুলেছেন, ভেতরে গেছেন, গিয়ে বলছেন যে আমি এসেছিলাম অভিনয় করতে চাই, যদি একটা সুযোগ পাওয়া যেত। সত্যজিৎ রায় স্বভাবসুলভ ভঙ্গিতে তাকিয়ে আছেন, কথা বলছেন আর চোখ নামিয়ে নামিয়ে স্কেচ করছেন। স্কেচ করতে করতে বললেন, আমি এই মুহূর্তে যে ছবিটা করছি তাতে একটা ছোট্ট চরিত্র আছে, চলবে? দীপঙ্করদের না মানে বুঝে ভাষা হারিয়ে ফেলেছেন যে আমি কি বলবো, যে একবার এলাম সাথে সাথে বলছে একটা ছোট চরিত্র আছে, চলবে? সেটা আবার মানে কার ছবি?
3: চলবে না, দৌড়বে, এরকম অবস্থা।
2: সত্যজিৎ রায়।

0: তো সেই ছবিটার নাম ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সীমাবদ্ধ, যেখানে
1: 1971 সাল,
0: হ্যাঁ, এবং বরুণচন্দ্রের একজন সহকারী হিসেবে আমরা সেখানে তাকে পাচ্ছি। এবং তারপর থেকে যেটা শুরু হলো, তারপরে আমরা জনঅরণ্যতে পেলাম একের পর এক
1: গণশত্রু
0: শাখা প্রশাখা আগন্তুক, এবং এর পাশাপাশি আরো অন্যান্য মানে যাকে নোটেবল কাজ বলা যায়, আমরা কিন্তু সেইভাবে পাচ্ছি যে মানুষটাকে, আজকে তার জন্মদিন, এবং মানে গোটা ইন্ডাস্ট্রি তাকে চেনে টিটোদা বলে।
2: শুক্লপক্ষ।

0: আজকে দীপঙ্করদের জন্মদিন আমরা যে কথা বলছিলাম যে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে বিভিন্ন চরিত্রে আমরা তাকে পেয়েছি এবং তার অভিনয়ের ইউএসপিটাই ছিল অসম্ভব স্বাভাবিক অভিনয়,
1: স্বাভাবিক অভিনয় এবং যে কোনো চরিত্রে তিনি তাকে মনে হতো হ্যাঁ উনি এটা উনিই করতে পারেন।
0: আর সব থেকে মজার কথা, একটা ছবির কথা একটু উল্লেখ করব শেষ করার আগে, সেটা হচ্ছে বাঞ্ছারামের বাগান, মনোজ মিত্রের সাজানো বাগান নাটক উপলক্ষে তপন সিনহার, এবং এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি, দুজন অত্যাচারী জমিদার, তার মধ্যে একজন তিনি ভূত হয়ে গেছেন, মরে গেছেন, অত্যাচারী এবং লম্পট জমিদার, এবং এক ছেলে বেঁচে আছেন, মানে নেগেটিভ বাবার পজিটিভ বাচ্চা। তো তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাঞ্ছাকে শোষণ করে বাগান নেওয়া। এবং এই চরিত্রে তপন সিনহা অ্যাপ্রোচ করেছিলেন উত্তম কুমারকে, যে কোনো কারণেই হোক সেটা হয়নি এবং চরিত্রটা আসে দীপঙ্করদের কাছে। তার অন্যান্য সব অভিনয়ের থেকে এটা একেবারে আলাদা, এবং তিনি আবারও প্রমাণ করলেন যে যদি একটা কোনো টাইপ ক্যারেক্টার হয় এবং সেই টাইপ ক্যারেক্টারও যদি দুটো চরিত্রের ভেতরে অভিনয় দিয়ে দুটো চরিত্রকে একেবারে আলাদা করে বোঝাতে হয়, সেখানেও কিন্তু তিনি সিদ্ধহস্ত। এবং আজ

0: আজও তার এরকম এক কর্মময় জীবন। আমরা এটুকুই আজকে তার জন্মদিনে প্রার্থনা করি যে তিনি সুস্থ থাকুন, আরও ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিন। এফএম গোল্ড পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম। আর আজকের সুরেলা সফরে আপনাদের সঙ্গে ছিলাম
1: শাশ্বতী
0: দেবলীনা। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ

0: এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান।
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: প্রধানমন্ত্রী আজ প্রবীণ আদিবাসী নেতা তথা গুজরাটের প্রাক্তন বনমন্ত্রী মোহন সিং রাথোয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, গুজরাট বিধানসভায় মোহন সিং রাথোয়ার সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ হয়েছিল তার। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা চলতি মাসের 6 থেকে 8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটি আয়োজন করেছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভারায় আবারও জানিয়েছেন যে যারা যোগ্য একমাত্র তারাই অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। কোচবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, যাদের নাম বাতিল করা হয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হবে, সার্ভের পর যোগ্য প্রাপক ঠিক করা হবে। তিনি বলেন, রাজ্য সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই প্রায় 1,37,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অর্থ দিয়েছে, আরও অনেকেই এই যোজনায় অর্থ পাবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কাছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধবধবী টু গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12 এক নাবালিকার মৃত্যুর ঘটনায় গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে এসে নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 6:35।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, একমাত্র যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে রাজ্য সরকার আবারও জানিয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুর হাট এলাকায় এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর পর গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। চার দুষ্কৃতী মেয়েটিকে অপহরণ করে গণধর্ষণের পর খুন করেছে বলে পরিবারের অভিযোগ। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ায় আগামী 24 ঘণ্টা উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় আবারও জানিয়েছেন যে যারা যোগ্য একমাত্র তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কোচবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, যাদের নাম বাতিল করা হয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হবে, সার্ভের পরে যোগ্য প্রাপক ঠিক করা হবে। তিনি বলেন, রাজ্যের সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় 1,37,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অর্থ দেওয়া হয়েছে, আরও অনেকেই এই যোজনায় অর্থ।

0: তথ্য পাবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় আগামীকাল রাজনীতিবিদ শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আগামীকাল ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্টজনেরা। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহর যোগ দেওয়ার কথা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি নিয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12-র এক নাবালিকার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, গতকাল বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। কলকাতার আনন্দপুর এলাকার ত্রাস গুলশান কলোনির মোহাম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে তার সঙ্গী সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ 37টি মামলা রুজু হয়েছিল, সেই মামলাতেই এই গ্রেপ্তারি। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার সঠিক তদন্ত অবশ্যই প্রয়োজন এবং রাজ্য সরকারের সঠিক বিচার করবেই বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিলেও সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই বলে শ্রী মজুমদার জানিয়েছেন। আজ সকালে কামারহাটিতে এক রক্তদান শিবিরে তিনি একথা বলেন। কোচবিহারের মধ্য শীতলকুচির দাসপাড়া এলাকায় আবাস যোজনার কাটমানির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাবলু বর্মনের বাড়িতে কয়েকজন গ্রামবাসী টাকা ফেরতের দাবি নিয়ে যান বলে অভিযোগ। প্রথমে বচসা, পরে তা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনায় বাবলু বর্মনের ছেলে জখম হলে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় 88টি প্রকল্প এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 1927 সালের 12 জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে আগস্ট মাসে কবি জাকার্তায় পৌঁছন। প্রায় 3 মাস তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর ভ্রমণ করেন। এই অঞ্চলে প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির যোগসূত্র খুঁজে দেখা এবং বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ ছিল তাঁর এই সফরের মূল উদ্দেশ্য। রবীন্দ্রনাথের এই ইন্দোনেশিয়া সফরকে স্মরণীয় রাখতে ভারত ও ইন্দোনেশিয়া একাধিক উদ্যোগ নিয়েছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন।
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে।

100.1 মেগাহার্টজ আইআর এফএম গোল্ড স্টুডিওর ঘড়ির কাটা জানান দিচ্ছে রাত 8:11 হয়ে 15 সেকেন্ড। অবশ্যই শোনার সময় এখন আপনার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আপনার কথা শোনার সময়, আর আপনার কথা মানি প্রত্যেক দিন নতুন নতুন বিষয় এবং সেই বিষয় ভাবনায় ভাবিত হয়ে আপনারা আমাদেরকে জানান আপনাদের অভিজ্ঞতার কথা, আপনাদের নানান মূল্যবান মতামতের বিষয়। তো আজও তার অন্যথা নয়, স্টুডিওর এ প্রান্তে রয়েছি আজ আপনাদের বন্ধু কল্পলাল, কল্পলাল মজুমদার। আপনার কথা নিয়ে 100.1 মেগাহার্টজ আইআর এফএম গোল্ডে, আর বিষয়টা আমাদের আরও একবার জানিয়ে দেওয়া দরকার, কারণ সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত তারা জেনে গেছেন এবং অলরেডি নানান ভাবনা নিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, সেই ভাবনাগুলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। কিন্তু একদম যারা রেডিও সেট টিউন করেছেন এই মুহূর্তে 100.1 মেগাহার্টজ আইআর এফএম গোল্ড, যারা

0: মতামত জানানোর। আজকের বিষয়ে জনপ্রিয়তা নাকি যোগ্যতা, সমাজে কোনটি বেশি মূল্য পায়? আরও একবার জানিয়ে দিই, জনপ্রিয়তা নাকি যোগ্যতা, সমাজে কোনটি বেশি মূল্য পায়? একদম এই ভাবনা নিয়ে আপনাদের আসতে হবে 9903052992, 9903052992। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা মতামত জানান। অলরেডি অনেকে জানিয়ে দিয়েছেন, তবুও যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলি এই বিষয়টা, জনপ্রিয়তা নাকি যোগ্যতা সমাজে কোনটি বেশি মূল্য পায়, এই বিষয় নিয়ে আপনি আপনার মতামত একটু ছোট্ট করেই লেখার চেষ্টা করবেন, কারণ এত শ্রোতারা রয়েছেন, সবার বিষয় মানে সবার বিষয় ভাবনাগুলো একটু শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে সেটা পেরে উঠি না। আর আমাদের টেলিফোন নাম্বার 2248080 8 5 2248080 8 5 2 2 4 8 8 0 8 5, এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। এছাড়া আমাদের ফেসবুক পেজ, যেখানে আজকে এই পোস্টারটি লেখা দেওয়া হয়েছে, তার ঠিক নিচে কমেন্ট সেকশানেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তার কারণ সেখানেও কিন্তু একটা মাধ্যম, যে মাধ্যমে আপনারা জানানোর জন্য উন্মুখ থাকেন জানি এবং জানিয়েছেন, সেটা আমরা নিশ্চয়ই সময় করে সকলকে জানিয়ে দিচ্ছি। আসলে যে বিষয়টা নিয়ে আমরা আজকে রাখতে চাইছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের জীবনে সমাজ, কর্মক্ষেত্র, যেখানেই বলুন না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সব ক্ষেত্রেই সমানভাবে প্রাসঙ্গিক। আর এই প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজ নয়, এই যে জনপ্রিয়তা নাকি যোগ্যতা কোনটি বেশি মূল্য পায়, এই বিষয়টার উত্তরটা অত সহজ নয়। কারণ একদিকে যোগ্যতা মানুষের জ্ঞান, দক্ষতা, পরিশ্রম, সততা, অভিজ্ঞতার পরিচয় বহন করে, অন্যদিকে জনপ্রিয়তা একজন মানুষকে সমাজের পরিচিতি, গ্রহণযোগ্যতা এবং প্রভাব অবশ্যই এনে দেয়। বাস্তব জীবনে আমরা কিন্তু প্রায়শই দেখি অনেক যোগ্য মানুষ নীরবে কাজ করে যান, অথচ ততটা পরিচিতি পান না বা পরিচিত হন না। আবার এমনও দেখা যায় কেউ হয়তো খুব জনপ্রিয় কিন্তু তার যোগ্যতা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। তো এরকমই একটি ভাবনা আমরা রেখেছি আমাদের আজকে আপনার কথার যে বিষয় সেটা নিয়ে। আপনারা অনেকে অনেক মতামত জানিয়েছেন এবং জানাবেনও, সময় যেটুকু রয়েছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি আপনার বিষয়গুলো, আমাদের যে বিষয় ভাবনা সেই বিষয় ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা। প্রথমেই আমরা একটু ফেসবুক পেজের কমেন্ট সেকশানে যাই। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, কি লিখেছেন, লিখেছেন যে আজকে আপনার কথার টপিক জনপ্রিয়তা নাকি যোগ্যতা, একদম সময় উপযোগী। দেখুন, এই মুহূর্তে সমাজে জনপ্রিয়তাই বেশি মূল্য পায়, কারণ যোগ্যতা প্রমাণের জন্য কাজ করতে হয় আর জনপ্রিয়তার জন্য শুধু ক্যামেরার সামনে আসতে হয়। কিন্তু আমার বিশ্বাস, জনপ্রিয়তা দিয়ে একদিন কাজ করা যায় আর যোগ্যতা দিয়ে 100 বছর কাজ করা যায়। জনপ্রিয়তা হলো বাজারের দাম আর যোগ্যতা হলো আসল দাম। তাই সমাজের উচিত ভাইরালের পেছনে না ছুটে যোগ্য মানুষের হাতে মশাল তুলে দেওয়া। 100.1 MHz FM গোল্ডকে ধন্যবাদ এমন সাহসী আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ আপনাদের এই সুচিন্তিত মতামত যখন আমাদের সঙ্গে শেয়ার করছেন। আমরা একটু টেলিফোনেও পাশাপাশি চলে যাব, টেলিফোনেও কেউ রয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, সরাসরি দেখে নিই কে রয়েছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি ঝুলাগড়ি উত্তরপাড়ার ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছি।
0: বলুন বাবলু বাবু।
1: বিষয়টা ঠিক খুব জটিল বিষয় একটা, ব্যাপারটা হচ্ছে, শুনুন আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি।
0: ধরুন
1: রাস্তায় কোনো এক জায়গায় একটা বিশেষ যে কোনো কারণবশত কোনো ঝামেলা বা গন্ডগোল বা অশান্তিমূলক কাজ হচ্ছে, মানে জড়িয়ে পড়ে যেন মানুষ কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা সেখানে সেই বিষয়টাকে একটা যোগ্যতাপূর্ণ ব্যক্তি গিয়ে দাঁড়িয়ে যদি কিছু বক্তব্য রাখেন বা বিষয়টা যদি একটা মেটাবার চেষ্টা করেন কিছু মিটবে না। একটা জনপ্রিয় ব্যক্তি, তার একটু যোগ্যতা কি আছে না আছে তাকে সকলে চেনে, সবাই জানে, তাকে সবাই মানে, যে দাঁড়িয়ে যখন একটা কথা বলে তার কথাটা কিন্তু সকলেই মেনে নেয়। হ্যাঁ, এবং সময় সময় সময় সেই বিষয়টা অনেকটা ছোট হয়ে যায়। তা আমার মতে বলে জনপ্রিয়তাটা বর্তমান সমাজে মূল্যবান বলে মনে হয়, যোগ্যতা তো তার নিজের কাছে ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব জিনিস, আমরা সেটা

0: পারিবারিক বিষয় বা যে কোনো বিষয়ে যোগ্যতাটা আমি প্রমাণ করতে পারি, সমাজের ক্ষেত্রে অতটা প্রযোজ্য আমার কিন্তু ঠিক মনে হয় না। এটুকুই বললাম, এবার আপনাদের সিদ্ধান্ত।
1: বেশ, একদমই আপনি আপনার মতামত জানাবেন, এটাই তো স্বাভাবিক, আমরা এভাবেই জানতে চাই আপনাদের মতামত। সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো আপনার মতামত জেনে। আমরা আবারও ফেসবুক পেজে চোখ রাখি। ফেসবুক পেজে চোখ রাখতে গিয়ে দেখছি কাজী আবু জাফর লিখেছেন একটু ছান্দিকভাবে, আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন উনি, আমরা শুধু সস্তা জিনিস চাই, সস্তা দামে ভালো, কিন্তু ভালোর কদর নাই। সবাই বলে সস্তা আমায় দিও, ভালো জিনিস হয় না জনপ্রিয়, খাঁটি মানেই মূল্য বেশি। ভালো মানুষ হারিয়ে গেছে ইতিহাসের ভিড়ে, আসল খাঁটি হারিয়ে গেছে দূরে, তাই একটু বলে যাই, সস্তা মানুষ সস্তা জিনিস চাই। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে আমাদের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন। এছাড়াও শুভা দত্ত লিখেছেন, শুভ দত্ত মাফ করবেন, শুভ দত্ত লিখেছেন দত্তপুকুর থেকে, লিখেছেন অত্যন্ত বাস্তব এবং সময়োপযোগী একটি প্রশ্ন, চারপাশের পরিবেশ দেখলে অনেক সময় মনে হয় যে বর্তমান সমাজে যোগ্যতার চেয়ে জনপ্রিয়তাই বেশি মূল্য পাচ্ছে। যার প্রচার বেশি বা সোশ্যাল মিডিয়াতে যার পরিচিতি বেশি, মানুষ তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা একটু অন্যরকম। প্রতিদিন ফ্যাক্টরিতে যখন একা হাতে অনেক কাজের চাপ এবং দায়িত্ব সামলাই, তখন বুঝতে পারি যে দিন শেষে যোগ্যতাই আসল। হয়তো একজন যোগ্য মানুষ জনপ্রিয় না হওয়ার কারণে সবসময় হাততালি বা বাহবা পান না, কিন্তু কঠিন সময়ে আসল কাজটা তাকেই করতে হয়। সাময়িকভাবে জনপ্রিয়তা হয়তো কাউকে কিছুটা এগিয়ে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে গেলে এবং সত্যিকারের সম্মান পেতে গেলে যোগ্যতার কিন্তু কোনো বিকল্প নেই। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ আলোচনা হচ্ছে, আপনাদের অনুষ্ঠান মন দিয়ে শুনছি। আপনাকে ধন্যবাদ জানাই, শুভ দত্ত দত্তপুকুর থেকে লিখেছেন এই ফেসবুক পেজের কমেন্ট সেকশনে। ভালো লাগে আপনাদের এত সুন্দর একটা মতামত, যেটা সত্যি আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করে, সমৃদ্ধ করে অবশ্যই আমাদের অপরাপর শ্রোতাদেরও। এই কারণেই বোধ হয় আপনাদের এই মতামত আমরা শেয়ার করবার জন্য একটু উন্মুখ থাকি। আবারও চলে যাব টেলিফোনে, সরাসরি দেখে নেব কে রয়েছেন এই মুহূর্তে। না, ফোনের আলো ব্লিঙ্ক করছিল, কিন্তু ব্লিঙ্ক করতে করতে আবারও লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যে করছেন করতে থাকুন, আমরা আবারও চেষ্টা করি। ফেসবুক পেজে যখন আছি, আমি আজ একা আছি আপনাদের সঙ্গে কল্পলাল স্টুডিওর এ প্রান্তে, তাই এক একটা মাধ্যম কমপ্লিট করে আরেকটা মাধ্যমে যাব। তার মাঝে মাঝে অবশ্যই টেলিফোনের শ্রোতাদের তো নিচ্ছি, যেমন এই মুহূর্তে কেউ বোধহয় রয়েছেন দেখেনি। নমস্কার, না ছিলেন, সরাসরি কথা বলবার জন্য একটুখানি আমরা চেষ্টাই করি। 2248 8085 এই হচ্ছে টেলিফোন নাম্বার আপনাদের মতামত জানানোর জন্য। আজকে আমি কল্পলাল আপনাদের সঙ্গে আছি 100.1 MHz AIRFM গোল্ডে। আবার কেউ চলে এসেছেন। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: আমি আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: বলুন।
2: আমি বলবো আগে অন্তত মানুষের যোগ্যতার জন্যই তো সে তো জনপ্রিয় হবে, তার যদি যোগ্যতা ঠিক মতো যদি না থাকে সে তা জনপ্রিয় কি করে হতে পারে? আগে তাকে সব কাঠ খড় পুড়িয়ে তাকে সে যোগ্যতার অধিকারী হতে হবে, তারপরে তো সে জনপ্রিয় উঠবে সমাজের মাঝখানে। তাই বলবো আগে যোগ্যতার দরকার, তারপরে তার জনপ্রিয়।
1: বেশ, নমস্কার। এই যে আপনাদের মতামত, বিভিন্নভাবে আপনারা শ্রোতারা বিভিন্নভাবে আপনাদের মতামতগুলো জানাচ্ছেন, এবং সেটা সত্যি আমাদের ভাবার চাই যে বলছে যোগ্যতা দরকার, তারপর জনপ্রিয়তা। তারপর অনেক সময় এটা হয় যে একটু সস্তা জনপ্রিয়তা খুব সহজে চলে এলো, হয়তো জনপ্রিয়তা যতটা পেয়েছে হয়তো সেই অনুযায়ী ততটা যোগ্যতা অর্জন করতে পারছে না, বা ততটা যোগ্যতা নেই তার, এমনটাও হতে পারে। তবে হয়তো খুঁজে পেলে একটু কম পাওয়া যাবে। যাই হোক, সবটাই তো আপনাদের আলোচনার মাধ্যমে উঠে আসবে। যেমন সর্বেশ্বর পাল ফেসবুক পেজের কমেন্ট সেকশনে লিখেছেন, শুভ সন্ধ্যা, আমি সর্বেশ্বর পাল মাহেশ থেকে বলছেন আর কি, আজকের বিষয় ভাবনার উপরে আমার মতামত রাখছি। আমাদের সমাজে নাতি শিক্ষার অভাব প্রকট, আমরা যোগ্যতার মূল্যায়নে অযোগ্য, তাই জনপ্রিয় ব্যক্তির প্রতি আসক্ত, ফলস্বরূপ আমাদের সমাজে জনপ্রিয়তা আগে পরে যোগ্যতা। পাশাপাশি শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন, অনেক লড়াই করার পরে কেউ যোগ্য হয়, সবার সেরা হলে পরে যোগ্যতমের জয়, যোগ্য হওয়ার পরেও জনপ্রিয় কেউ হয় না। আবার অযোগ্য লোকও

0: জনপ্রিয় হয়, তাই না? কথার মধ্যে মারকাটারি শব্দ চয়ন করে একেবারে অযোগ্য লোকে জনপ্রিয়তা অর্জন করে। জনপ্রিয়তার সঙ্গে যদি যোগ্য লোক মেশে, অনেক দিন চালিয়ে দেবে একেবারে হেসে। শীষ মোহাম্মদ পাইকপাড়া, নলহাটি বীরভূম থেকে। একটু ছন্দের সবে কতগুলো কথা যেগুলো সত্যি একটু ভাবায় যে একেবারে অযোগ্য লোক অনেক সময় জনপ্রিয়তা অর্জন করে। আবার ওই যে কথার একটা চাটুকারিতা, কথার একটা মারকাটারি ভাব, তাতেও সেই জনপ্রিয়তাটা হয়তো চলে আসে। কিন্তু কার্যত দেখা যায় যে যতটা জনপ্রিয়তা ততটা যোগ্য সেই ব্যক্তিটি হয়তো বা নন। শুভ্রা ভট্টাচার্য চুচুড়া হুগলি থেকে আমাদের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন। দেখি কী লিখেছেন। লিখেছেন, নমস্কার, আপনাকেও নমস্কার জানাই শুভ্রাদি। বর্তমান সমাজ আলগা স্রোতে ভাসমান, গভীরতার প্রতি মনোযোগ কম, তাই বর্তমানে যোগ্যতা অপেক্ষা জনপ্রিয়তা বেশি মূল্যায়ন হয়ে দাঁড়িয়েছে। যদিও সঠিক চিরস্থায়ী সমাজ ব্যবস্থা গঠনে যোগ্যতা বেশি প্রাধান্য পাওয়া উচিত, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয়তা আর অর্থ একে অন্যের পরিপূরক হওয়ার মানুষ যোগ্যতা ছেড়ে জনপ্রিয়তার প্রতি আজকের দিনে বেশি ঝুঁকছে। তবে পরিপুষ্ট দীর্ঘ সমাজ কাঠামোর জন্য যোগ্যতা যেহেতু বেশি মূল্যবান, তাই গভীর মনশীল মানুষজন যোগ্যতার উদ্বর্তনকেই সম্মান দেয়। সেক্ষেত্রে যোগ্যতা থাকলে জনপ্রিয়তা আপনি ধরা দেবে। শুভ্রা ভট্টাচার্য চুচুড়া হুগলি থেকে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন। আমরা আবারও চলে যাব ফেসবুকের পেজে, কিন্তু দেখে নিই কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, হ্যালো, কে বলছেন? শুভ সন্ধ্যা। বলুন প্রবীর বাবু, কেমন আছেন?
1: সমস্যার সমাধান করতে দিয়েছেন আজকে। এই জন্য আমি বলি, যোগ্যতা যদি থাকতে হয় আগে আপনাকে যোগ করতে হবে, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, এটি হলো যোগ্যতা নির্ণয়। এবং দেখুন, যোগ্যতা নির্ণয় করতে গিয়ে আমরা কিন্তু মানে অযোগ্যর পাল্লায় বেশি পড়ে যাই। তো সেই জায়গায় দাদা ভাই, আমরা যদি আমাদেরকে যোগ্য হিসাবে গ্রহণ করি, ক্যামেরার সামনেও যেতে হবে না, মানুষের সাথে ভালো করে মিশে চললে এবং ভালোভাবে যদি আমরা নিজেকে যোগ্যতা প্রমাণ করতে চাই, তাহলে কিন্তু মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের সাথে থাকতে হবে। এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকুন। খুব সুন্দর বললেন, এসব মতামত সত্যি আমাদেরকে এই অনুষ্ঠানকে আরো বেশি সমৃদ্ধ করে। এবার একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। 9903052992 এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। বহু শ্রোতা কিন্তু করেছেন হোয়াটসঅ্যাপ। যেমন প্রথমেই যার হোয়াটসঅ্যাপ আমার চোখে পড়ছে, বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে লিখেছেন একটু ছন্দে, জনপ্রিয়তার কারণ অনেক, সামাজিক বাতাবরণে যোগ্যতা পরম সম্পদ স্বকীয় বৈশিষ্ট্য অর্জনে। জনপ্রিয়তা অর্জিত হয় বিকি কিনি হাটে সস্তায়, যোগ্যতার অর্জনে প্রয়োজন নিষ্ঠা ও অধ্যাবসায়। সৎ স্বচ্ছ জনপ্রিয়তা সমাজ গঠনের হাতিয়ার, জনপ্রিয় স্বীকৃতি পেতে স্বতঃস্ফূর্ত সমর্থন দরকার। সমাজ এখন মশগুল সস্তা জনপ্রিয়তায়, যোগ্যতা হোঁচট খাচ্ছে কত রঙ্গ দেখি দুনিয়ায়। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই যে আজকের যে মোশন, জনপ্রিয়তা নাকি যোগ্যতা, সমাজে কোনটি বেশি মূল্য পায় সেই বিষয়ের ওপর। এরপর আমরা চলে যাই হোয়াটসঅ্যাপেই চোখ রাখি। পাঠিয়েছেন কে না, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা জানাই সীমাদি আপনাকেও। সমাজে জনপ্রিয়তা এবং যোগ্যতা উভয়েরই ভিন্ন ভিন্ন গুরুত্ব রয়েছে, তবে দীর্ঘমেয়াদে বিচার করলে যোগ্যতাই সমাজে মানুষের আসল ভিত্তি ও সম্মান গড়ে দেয়। জনপ্রিয়তা মানুষকে সাময়িক আলোয় আনতে পারে, কিন্তু সংকটময় মুহূর্তে যোগ্যতাই প্রকৃত সমাধান দেয়। সমাজে স্থায়ী অবদান রাখতে যোগ্যতার কোনো বিকল্প নেই। পরিশেষে বলা যায়, জনপ্রিয়তা হয়তো মানুষকে সাময়িকভাবে মানুষের নজরে আনে, কিন্তু যোগ্যতা তাকে সমাজে স্থায়ী আসন ও সম্মান এনে দেয়। তাই যোগ্যতাকে ভিত্তি করে কাজ করলে জনপ্রিয়তা এমনিতেই অর্জিত হতে পারে, কিন্তু যোগ্যতাহীন

0: জনপ্রিয়তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, আপনি খুব ভালো থাকবেন সবসময়। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ। এরপর আমরা চলে যাই ঢাকুরিয়া থেকে সুস্মিতা রায়ের হোয়াটসঅ্যাপ মেসেজে। কি লিখেছেন? শুভ সন্ধ্যা দাদা ভাই, শুভ সন্ধ্যা আপনাকে। সুমিতাদি পাঠিয়েছেন, সুমিতা রায় লিখেছেন, জনপ্রিয়তার থেকে যোগ্যতাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। যোগ্যতা নেই অথচ সে ব্যক্তি জনপ্রিয়তার স্থানে সাফল্য পেয়ে গেল, সেই ব্যক্তির যোগ্যতা না থাকার ফলে সে ব্যক্তি সেইভাবে জনপ্রিয়তা পাচ্ছে না। যোগ্যতা নিয়ে প্রমাণ করতে হবে যে সেই ব্যক্তি সব ব্যাপারেই দক্ষতা আছে। আগে যোগ্যতা অর্জন করে দেখাতে হবে যে সেই ব্যক্তি যে কোনো কাজেই দক্ষতা রাখে। সুতরাং যোগ্যতাই আসলে চাবিকাঠি, যোগ্যতা না থাকলে কোনো কাজেই অগ্রসর হওয়া যায় না। ভালো থাকবেন দাদা ভাই। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই মেসেজ। এরপর রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন, নমস্কার দাদা ভাই, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি। জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, যোগ্যতা রয় চিরকাল, একটি কেবল ক্ষণিক চমক, অন্যটি ধরে হাল। বাহ, ছন্দে সমাজ মাঝে দুয়েরই যে আলাদা এক স্থান, ছন্দের দোলায় বুঝে নিন কার কতটুকু মান। ক্ষণিক আলোর ঝলকানি দেয় বাড়ায় শুধু ভিড়, সস্তা ট্রেন্ড আর ভাইরাল এসে দোলায় মনের তীর। আজকে যেজন সবার প্রিয়, কালকে সেজন পর, বালির উপর তৈরি যেন তার খড়কুটোর ঘর। শান্ত নদীর গভীর ধারা মস্ত বড় খুঁটি, কঠিন দিনে যোগ্যজনের মিলিন আছে ছুটি। দিনে শেষে তাই যোগ্যতাতেই সমাজ খুঁজে আলো, চমক ভুলে গুণের কদর করাই যে ভাই ভালো। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায় দাসনগর হাওড়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন। এরপর আমরা আবারও একটু টেলিফোনে চলে যাই, দেখি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার কল্পনা।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি শুভজিৎ বলছি, বেলঘরিয়া থেকে।
0: শুভজিৎ বলুন।
1: হ্যাঁ, আমার তো একদমই মনে হয় যে জনপ্রিয়তা অনেক আগে এগিয়ে, বা ভুল ঠিকের বিচার না করেই বলছি, দক্ষতার তো কোনো বিকল্প হয় না
0: একদম।
1: কিন্তু ব্যাপারটা হচ্ছে জনপ্রিয়তার সাথে যে আমরা এই ধরুন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে পিআর এর একটা কনসেপ্ট আছে, সেখানে হয়তো আপনি শুরুটা খুব ভালো হলো সেই জনপ্রিয়তার জন্য, কিন্তু আলটিমেটলি দর্শক শ্রোতা তারা সবাই কিন্তু তার দক্ষতাটাই দেখবে। সেই জন্য হতে পারে টেম্পোরারিলি সেই জনপ্রিয়তাটা একটা জায়গায় গেল, কিন্তু সেটা কিন্তু ক্ষণস্থায়ী। আবার আমরা বাস্তবে সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা এখন নতুন কনসেপ্ট পেয়েছি ইনফ্লুয়েন্সার, তো ইনফ্লুয়েন্সারের ব্যাপারটা হচ্ছে তারা কি সত্যি ইনফ্লুয়েন্সার, মানে আমরা কি সত্যি ইনফ্লুয়েন্স হচ্ছি? হয়তো হচ্ছি, মানে ভুল হলেও হচ্ছি, কারণ সেই হলেই তো তাদের এত ল্যাক ল্যাক ভিউজ আসছে, সেখান থেকে বিজ্ঞাপন, সেখান থেকে জনপ্রিয়তা, তাদেরই ফায়দা হচ্ছে। তাতে একটা প্রবলেম হচ্ছে আমাদের জেনারেশনের মধ্যে যে কনসেপ্টটা তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমি যদি কিছু না করে, বা কিছু ধরুন কন্টেন্ট ক্রিয়েশন, সেখানে কিছু না করেই যদি আমি জনপ্রিয়তা পেয়ে যাই, তাহলে আমি খাটবো কেন? তাহলে আর আমি এইসব করবো, মানে দক্ষতাটা কোথায় দেখাবো তাহলে? কারণ দক্ষতা থাকতেই প্রত্যেক মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, সেটাকে গ্রুম করার জন্য করতে করতে বছরের পর বছরে স্ট্রাগল করতে করতে একটা জায়গায় পৌঁছলো, কিন্তু সে হার্ডশিপটা করতে চায় না। তাই জন্য আমার মনে হয় জনপ্রিয়তাটা এই টপিক অনুযায়ী অবশ্যই এগিয়ে আছে অনেক।
0: অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বললেন। এটা একটা ঘটনা যে যদি সস্তায় জনপ্রিয়তাটা এসেই যায় আমাদের, তাহলে সত্যি যোগ্যতা অর্জনের জন্য এত পরিশ্রম, এত কিছু কেন? কিন্তু ওই একটা কোথাও যেন ওই আমরা বলি না যে যোগ্য মানুষের স্থায়িত্বটা তো চিরকাল, এবং চিরকাল মানুষের মনে থেকে যায় একটা যোগ্য মানুষ, একটা জনপ্রিয় মানুষের থেকেও একটা যোগ্য মানুষের স্থান প্রত্যেকটা মানুষের হৃদয় বোধ হয় থেকে যায়। যে কারণেই যোগ্যতা অর্জন করা মানে জনপ্রিয়তা অর্জন করবার জন্য যোগ্যতার দিকে এগোতে হবে তেমনটা নয়, নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করবার জন্য কারো কাছে প্রমাণ করার দরকার নেই, নিজের কাছে নিজেকে প্রমাণ দিন যে আমি যোগ্য, তাতে অটোমেটিক্যালি সমাজ আপনাকে বোধহয় জনপ্রিয় করে দেবে। এটা আমার মতামত, যাই হোক আপনারা আপনাদের মতো করে মতামত জানাবেন। যেমন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, প্রিয় আপনার কথা, সমাজে যেন প্রিয় ও সমাজে জনপ্রিয়তার মূল্য ক্ষণকাল থাকে, কিন্তু যোগ্যতার মূল্য দীর্ঘকাল থাকে। অনিমেষ ভট্টাচার্য।

0: নিহালা থেকে লিখেছে হোয়াটসঅ্যাপে। এরপর কে লিখেছে, কে পাঠিয়েছে দেখে নিই একবার, প্রেম কোলরা। এরপর হচ্ছে যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা আর যে কল্পলাল দাদা, দাদা ভাই নমস্কার জানাই, আপনাকেও নমস্কার জানাই। বর্তমান সমাজে জনপ্রিয়তার চেয়ে যোগ্যতার গুরুত্ব অনেক বেশি, কারণ জনপ্রিয়তাকে সাময়িক আকর্ষণ বলা যায়, কিন্তু যোগ্যতা দীর্ঘমেয়াদী সাফল্য, দীর্ঘমেয়াদী সাফল্য সম্মান এনে দেয়। যোগ্যতাই মানুষের প্রকৃত চরিত্র এবং কর্মদক্ষতার ভিত্তি, যোগ্য মানুষের গুণ এবং সুচিন্তিত অভ্যাসের ফসল। জনপ্রিয় হওয়ার জন্য অনেক সময় আপোষ করতে হয়, কিন্তু যোগ্যতা নিজের আদর্শ এবং সততার উপর টিকে থাকে। উদাহরণ হিসেবে বলি, কোনো প্রতিষ্ঠানে যদি একজন অযোগ্য ব্যক্তিকে তার বিপুল জনপ্রিয়তার কারণে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, তবে তা চূড়ান্তভাবে ব্যর্থতায় পর্যবসিত হবে। অন্যদিকে একজন যোগ্য চিকিৎসক তার দক্ষতার মাধ্যমেই সমাজের বা সমাজকে প্রকৃত সেবা প্রদান করেন, জনপ্রিয়তার মাধ্যমে নয়। খুব ভালো এবং সুস্থ থাকবেন দাদা ভাই। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে হোয়াটসঅ্যাপে আমাদের তার সুচিন্তিত মতামত পাঠিয়েছেন। এরপর আমরা একটু ফেসবুক পেজে চোখ রাখি। নার্গিস পারভিন লিখেছেন, নমস্কার, আমার নাম তুফান। আচ্ছা আচ্ছা, নার্গিস পারভিনের ফেসবুক পেজ থেকে তুফান লিখেছেন। আপনাকে আপনাকে এবং শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র আছি, আমাদের একদম এই জেনারেশনের শ্রোতা। খুব ভালো লাগে এই ধরনের অনুষ্ঠানে তোমার মতো মানুষ আমাদের সঙ্গে অংশগ্রহণ করে বলে। লিখেছ কি তুমি যে আজকের উপযুক্ত বিষয় সম্বন্ধে আমার ছোট্ট জ্ঞানটুকু দিয়ে একটু ছন্দে ছন্দে লিখছি, বেশ শুনি। যোগ্যতা কাঁধে কোণে, সহজে কে আর গুণে, জনপ্রিয়তা হাসে, সবাই তাহারে ভালোবাসে। যোগ্যতা গড়ায় ভিত, সমাজ খোঁজে চটজলদি গীত। মুহূর্তে বাড়ে নাম, সস্তা তালি পায় দাম, তবে যেন চিরদিন সব ফাঁকি হবে লীন। জনপ্রিয়তা তো মেঘের ফেলা, যোগ্যতা দেখায় আসল খেলা। শেষে আবারও আপনাকে এবং শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলীকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুমিও খুব ভালো থেকো তুফান, এভাবেই আমাদের সঙ্গে থেকো। এরপর ফেসবুক পেজে চোখ রাখি, লিখেছে বিজয়কৃষ্ণ দালাল, শুভ সন্ধ্যা কল্পলালকে, আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানালাম। দেখো, জনপ্রিয়তা আর যোগ্যতা কেউ কারো থেকে ছোট নয়, এরা দুই একে অপরের পরিপূরক। তবে একটা কথা আমি ছোট্ট করি আজ বললাম, জনপ্রিয়তা যেমন সকলের কাছে মূল্য পায়, তেমনি যোগ্যতারও আগে দরকার হয়, তাই যোগ্যতা সবার আগে গ্রাহ্য হয়, এটুকুই বললাম। বিজয় দালাল নানিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন আজকের এই বিষয় নিয়ে তার মতামত। এরপর তপন চক্রবর্তী, তপন চক্রবর্তী লিখেছে সিঙ্গুর বাসুবাটি থেকে, লিখেছে শুভ সন্ধ্যা জানাই, আকাশবাণী শ্রবণ সঙ্গীদের প্রণাম। সমাজে যোগ্যতা এবং জনপ্রিয়তা দুই প্রয়োজন। এখন বর্তমানে সমাজে সাহিত্যে শিল্পে নান্দনিকতায় চলচ্চিত্রে নাটকে অভিনয়ে যারা চমক দিতে পারেন তারাই জনপ্রিয় হন, সর্বজন গ্রাহ্য হন। তবে যোগ্যতার বিচারেও টিকতে হয়, কিন্তু পিছ দরজা দিয়েও যদি কেউ পক্ষপাতিত্বের জেরে জনপ্রিয় সাজেন, দ্রুত তাকেই হারতে হয়। যোগ্যরা চিরবন্দিত নন্দিত, কিন্তু এখন আবেগের বশে অনেক অযোগ্যরাও স্থায়ী স্থান পান, যোগ্যদের বঞ্চিত করি। নমস্কার আকাশবাণী, তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখেছেন আমাদের ফেসবুক পেজে তার এই বার্তা। টেলিফোনে দেখে নি সরাসরি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার, হ্যালো,
1: বেলগড়িয়া থেকে
0: লক্ষ্মীদি, তাই তো?
1: হ্যাঁ
0: লক্ষ্মীদি। লক্ষ্মীদি
1: দাদা, আপনি অনেক বছর পরে আসছেন তো?
0: দাদা না, অনেক বছর পরে নয়, হ্যাঁ এই মাসে আজকেই প্রথম। হ্যাঁ
1: হ্যাঁ, তবে এইটাই আমি চাই। হ্যাঁ, এইটুকু বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন দাদা।
0: হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, খুব ভালো লাগে আপনার ফোন পেয়ে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দিদি, খুব ভালো থাকুন। সত্যি।

0: এই যে সময় প্রত্যেকটা বিষয় নিয়ে যে আপনারা ভাবেন, বিষয় ভাবনাগুলোকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা উন্মুখ থাকেন, এই ভাবনাটাও কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করে। আমরা আবারও দেখে নিই টেলিফোনে আর কেউ রয়েছেন কি না, সরাসরি 2248 0858 যদি কেউ শ্রোতা থাকেন তাহলে আমরা কথা বলে নেব। পাশাপাশি অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ তো পড়ছি, কে রয়েছেন দেখে নিই। নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নমস্কার,
1: কল্পলাল্লা।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি পূজালি থেকে সীমন্ত ধারা কথা বলছি।
0: বলুন সীমন্ত।
1: বর্তমান সময়ে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, বর্তমান সময়ে জনপ্রিয়তার থেকে আমি মনে করি যোগ্যতার মূল্য বেশি।
0: আচ্ছা,
1: যেরকম আমরা একটা যে কোনো বিনোদনের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে জনপ্রিয়তা হয় কিন্তু এটা স্থায়ী না, সেটা মানুষের জীবনেও তাই। যোগ্যতাই হচ্ছে স্থায়ী, জনপ্রিয়তা কিন্তু স্থায়ী নয়।
0: বেশ,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, আপনিও ভালো থাকুন। এরপর আমরা প্রভাতী ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ি, উনি বেহালা থেকে লিখেছেন, যোগ্যতা অর্জিত ব্যক্তি চিরস্মরণীয়তার কাজে, যুগ যুগ অমর টিকা আবিষ্কারে সংস্কার করে সমাজে, জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, আজ চূড়ায় কাল বিলীন, স্থায়ী হয় না জনপ্রিয়তা হলে যোগ্যতাহীন। যোগ্যতা মূল্যবান, সমাজে জনপ্রিয়তা নয়, যোগ্য মানুষে ভরুক সমাজ, দূর হোক অবক্ষয়। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন। এরপর আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, যোগ্যতাই শেষ কথা, কারণ যোগ্যতা না থাকলে জনপ্রিয়তা অর্জন করা অসম্ভব। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন। কিশোর লিখছেন বালি হাওড়া থেকে যে যোগ্যতা জনপ্রিয়তা দুটো হলে তো ভালোই হয়, মানুষকে একটা ভালো জায়গায় পৌঁছতে গেলে যোগ্যতার প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন আছে। জনপ্রিয়তার দুটো ভাগ আছে, মানুষ গান গেয়ে, সিনেমা করে বা সকলের জন্য ভালো কাজ করলে তার জনপ্রিয়তা বাড়তেই পারে। আবার কিছু দুষ্কৃতি বা মাফিয়া বা আশেপাশে বড় বড় দাদাদের জনপ্রিয়তাও আছে। জনপ্রিয়তা ভালো খারাপ দুটোতেই পাওয়া যায়, যোগ্যতা জনপ্রিয়তা দুটোই হয় আপনাদের মতো কিছু মানুষদের, যারা খবর বলছে, যারা সাংবাদিকতা করছে, যারা আকাশবাণীতে কাজ করছে। অনেক ধন্যবাদ কিশোর বালি হাওড়া থেকে এই বিষয়ে তার বার্তা পাঠিয়েছেন। এরপর সুভাষ চক্রবর্তী পাঠিয়েছেন কোথা থেকে না, উত্তর বাবালি থেকে লিখেছেন, কল্পলাল শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা, আপনাকেও জানাই, জনপ্রিয়তা এবং যোগ্যতা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্য ব্যক্তি যোগ্যতার গুণে সমাজের নানান কাজে লাগেন, পরোপকারী হয়ে যোগ্য ব্যক্তিরা তাদের কাজের মধ্যে দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তাই সমাজ চায় যোগ্যতা, আর সেই যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হলে জনপ্রিয়তাও অর্জন করা যায়। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে পাঠিয়েছেন। এরপর আমরা চলে যাই পরের হোয়াটসঅ্যাপে। লিখেছেন, কে লিখেছেন, লিখেছেন বাবাই সিংহ বারাসাত থেকে, আজকালকার এই সোশ্যাল মিডিয়া আর প্রচারের যুগে সত্যি বলতে কি যোগ্যতার চেয়ে জনপ্রিয়তার চাকচিক্যই সমাজে বেশি চোখে পড়ে। যার পরিচিতি বা বেশি বা নিজেকে ভালোবাসেন, প্রচার করতে পারেন, মানুষ তাকেই দাম দেয়। অনেক সময় দেখা যায় একজন সত্যি যোগ্য ও গুণী মানুষ প্রচারের অভাবের আড়ালেই থেকে যাচ্ছেন, আর কম যোগ্যতা সম্পন্ন কেউ শুধু জনপ্রিয়তার জোরে দ্রুত এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমার মনে হয় জনপ্রিয়তা অনেকটা জলের বুদবুদের মতো, যা খুব দ্রুত ফুরিয়ে যায়। যদি ভেতরে সত্যিকারের যোগ্যতা না থাকে তবে সেই জনপ্রিয়তা বেশি দিন ধরে রাখা যায় না। বিপদের সময় বা কোনো কঠিন কাজে সমাজ কিন্তু ঠিকই যোগ্য মানুষটিকে খুঁজতে বাধ্য হয়। তাই সাময়িকভাবে জনপ্রিয়তা বেশি মূল্য পেলেও জীবনের লম্বা দৌড়ে শেষ হাসিটা সবসময় যোগ্যতাই হাসে। বাবাই সিংহ বারাসাত থেকে পাঠিয়েছেন। খুব ছোট্ট করে আমরা একজন শ্রোতাকে নিয়ে নিচ্ছি। নমস্কার।
1: নমস্কার কল্পলাল।
0: হ্যাঁ নমস্কার, খুব ছোট করে শুনবো, সময় খুব কম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: যোগ্যতার জনপ্রিয়তা একে অপরের পরিপূরক, কারণ যোগ্যতা থাকলে তবেই সে জনপ্রিয়তা অর্জন করবে, অযোগ্য ব্যক্তি কোনোদিনও জনপ্রিয়তা অর্জন করতে পারবে না। নমস্কার।
0: নমস্কার, ছোট্ট করে কিন্তু সত্যি খুব খাঁটি কথা। ওই যে সাময়িক আমরা বিভ্রান্তিতে পড়ে যাই একটা জনপ্রিয় মানুষকে দেখে, কিন্তু কোথাও যেন একটুখানি

0: ভাবার বিষয় আছে সে কতটা যোগ্য তা সম্পন্ন মানুষ। আচ্ছা, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন, যোগ্যতার হাত ধরেই জনপ্রিয়তা আসে, আবার যোগ্যতাহীন জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয় না, তাই আগে নিজের যোগ্যতা তৈরি করতে হবে কঠোর অধ্যাপনা দিয়ে, তাহলেই জনপ্রিয়তা আসবে। পায়েল বেলঘরিয়া থেকে লিখেছেন। তারপরে কে লিখেছেন, পাঠিয়েছেন হচ্ছে গোপাল মান্না উলবেরিয়া গরুহাটা তেতুলতলা থেকে লিখেছেন যে, জনপ্রিয়তা এবং যোগ্যতার মধ্যে কিছু পার্থক্য আছে। জনপ্রিয়তা হলো সামগ্রিকভাবে সকলের কাছে পরিচিতির বিষয়, আর যোগ্যতা হলো ব্যক্তিগতভাবে বিষয়। গোপাল মান্না উলবেরিয়া গরুহাটা থেকে লিখেছেন। এরপর হোয়াটসঅ্যাপ করেছেন, কে করেছেন, নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা কল্পলাল দা, অনেকদিন পর এই প্রোগ্রামে আবার এলাম, অনেকদিন পর। লিখেছেন যে, এক কথায় বলবো, জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হয় না, এটা ক্ষণস্থায়ী, আর যোগ্যতা দীর্ঘস্থায়ী হয়, তার জন্য নিজেকে সবার আগে সবার সাথে মিশে যেতে হবে। নিজেকে অহংকার করলে চলবে না, তাহলে সে যোগ্যতা অর্জন করতে পারবে না। এরপর লিখেছেন কে, একটু বড় করে লিখেছেন, প্রদীপ বসাক সিমলাহাট সমুদ্রকর পূর্ব বর্ধমান থেকে, এতটা পড়ার সময় একদমই কম, প্রাপ্তি স্বীকারটুকু করলাম কারণ সময়ের কাছে একটু হার মেনে গেলাম আমরা। এরপর লিখেছেন কে, যে পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখেছেন, শুভ সন্ধ্যা জানাই কল্পলাল দাদা এবং এফএম গোল্ডের সকল সদস্যদের, যোগ্যতা এবং জনপ্রিয়তা দুই প্রয়োজন, পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখেছেন। আর একটুখানি আমরা যে শ্রোতা একটু আগে পাঠিয়েছেন সেটা একটু সংক্ষেপে একটু বলে দিই, সেটা হচ্ছে যে একটা যে উনি লিখেছেন যে, আমার মতে জনপ্রিয়তা মানুষের পরিচিতি বাড়াতে সাহায্য করে, কিন্তু প্রকৃত সম্মান এবং স্থায়ী মূল্য এনে দেয় যোগ্যতা। জনপ্রিয়তা অনেক সময় পরিচিতি, পরিস্থিতি, প্রচার কিংবা সাময়িক সাফল্যের কারণে অর্জিত হয়, যা সময়ের সঙ্গে ম্লান হয়ে যেতে পারে, কিন্তু যোগ্যতা হলো কঠোর পরিশ্রম, সততা, অধ্যবসায় এবং দক্ষতার ফল, যা মানুষকে দীর্ঘদিন সম্মানের আসনে প্রতিষ্ঠিত করে। এতটুকুই পড়লাম প্রদীপ বসাকের দীর্ঘ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। আপাতত আপনার কথা থেকে তো বিদায় নিতেই হবে, সময় সেরকমই বলছে, ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে দিয়েছে, কিন্তু আবারও কথা হবে রবিবারের বৈঠকে, ঠিক 9:30 আড্ডা হবে আপনাদের সঙ্গে, এবং অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে টেলিফোনে এবং হোয়াটসঅ্যাপে। ততক্ষণ সঙ্গে রাখুন 100.1 MHz AIR FM গোল্ড।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে জয়া ভারতী। भारत में दक्षिण पश्चिम मानसून और तेज, मुंबई के लिए रेड अलर्ट जारी, कई राज्यों में तेज वर्षा की चेतावनी। केंद्रीय मंत्री ज्योतिरादित्य सिंधिया और मध्य प्रदेश के मुख्यमंत्री मोहन यादव ने शिवपुरी में 2,500 करोड़ रुपए की लागत वाले रक्षा विनिर्माण संयंत्र की आधारशिला रखी। विदेश मंत्री एस जयशंकर पश्चिम एशिया की 6 दिवसीय यात्रा पर, दोहा में कतर के प्रधानमंत्री मोहम्मद बिन अब्दुल रहमान बिन जासिम अस्सानी से मुलाकात की। ओपेक प्लस ने बाजार स्थिरता में सहयोग के लिए अगले महीने से प्रतिदिन 188,000 बैरल तेल उत्पादन बढ़ाने पर सहमति व्यक्त की। फीफा फुटबॉल विश्व कप के राउंड ऑफ 16 में आज रात नॉर्वे का सामना ब्राजील से, और T20 क्रिकेट विश्व कप में लॉर्ड्स में इंग्लैंड और ऑस्ट्रेलिया के बीच निर्णायक मुकाबला जारी। अब समाचार विस्तार से। देश में दक्षिण पश्चिम मानसून और तेज हो गया है, कई राज्यों में तेज वर्षा की चेतावनी दी गई है, मुंबई के लिए रेड अलर्ट जारी किया गया है। मौसम विभाग ने कल छत्तीसगढ़, गुजरात, कोंकण और गोवा, मध्य महाराष्ट्र, पूर्वी राजस्थान, हिमाचल प्रदेश, कर्नाटक, केरलम, माहे और मध्य प्रदेश में मूसलाधार वर्षा का अनुमान व्यक्त किया है। दिल्ली के कुछ हिस्सों, हरियाणा, चंडीगढ़, जम्मू कश्मीर, लद्दाख, उड़ीसा, सौराष्ट्र, कच्छ, उत्तराखंड और उत्तर पूर्वी राज्यों में भी हल्की से तेज बारिश की संभावना है। महाराष्ट्र में तेज बारिश से जनजीवन प्रभावित है। मौसम विभाग ने मुंबई, ठाणे, पालघर, रायगढ़ और रत्नागिरी सहित कोंकण जिलों में अगले 24 घंटों के दौरान कई स्थानों पर मूसलाधार वर्षा का रेड अलर्ट जारी किया है। ब्यौरा हमारी संवाददाता से।
2: मुंबई में आज मूसलाधार बारिश के कारण छत्रपति शिवाजी महाराज अंतर्राष्ट्रीय हवाई अड्डे पर लगभग 1 घंटे के लिए रनवे संचालन अस्थायी रूप से बंद।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
2: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক,
1: রবিবারের বৈঠক
2: 100.1 FM Gold।

101.1 MHz আইআর এফএম গোল্ড, ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 9:35 হয়ে 30 সেকেন্ড। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি আপনাদের বন্ধু কল্পলাল, কল্পলাল মজুমদার, অনুষ্ঠান রবিবারের বৈঠক নিয়ে। আসলে আষাঢ় মাসের এই আজকের দিনটি যদি তাকাই বা একটু যদি সকাল থেকে প্রকৃতিকে উপভোগ করি, তাহলে এই স্নিগ্ধ সময়ে একটা বর্ষার আয়োজন করা যেতেই পারে আজকের এই অনুষ্ঠানে, মেঘ বৃষ্টি মন এই নাম দিয়ে। বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে পড়া নয় বা ঝরে পড়া জল নয়, বৃষ্টি মানে তো মাটির গন্ধ, কদম ফুলের হাসি, জানলার কাছে টুপটাপ শব্দ, গরম চায়ের কাপ, ভেজা পথ আর মন ছুঁয়ে যাওয়া অসংখ্য অনুভূতি। কারো কাছে এই বৃষ্টি প্রেমের হয়, কারো কাছে অপেক্ষার, কারো কাছে আবার নতুন জীবনের। কৃষকের কাছে এই বৃষ্টি আশীর্বাদ, আবার কখনো অতি বৃষ্টি হয়ে ওঠে নানান উদ্বেগের কারণ। তাই এই বর্ষা বা বৃষ্টি কিন্তু আমাদের জীবনে এক অনন্য মাত্রা বয়ে আনে। তাই আজকে এই রবিবারের বৈঠকে 12টা পর্যন্ত তো থাকবই, বৃষ্টি নিয়ে নানা কথা উঠে আসুক, নানা আলোচনায় নানান বিষয় উঠে আসুক বর্ষাকে কেন্দ্র করে। আসলে যে আমি বললাম না একটু আগেই, বৃষ্টি মানে যে শুধু আকাশ থেকে ঝরে পড়া জল তা তো নয়, তার সঙ্গে মাটির গন্ধ মিশে থাকে, কদম ফুলের হাসি মিশে থাকে, কিংবা ওই যে বললাম জানলার কাছে টুপটাপ শব্দ, গরম চায়ের কাপ, এছাড়া তো অনেক অনেক অনুভূতির কথা। তো আপনার কাছে এই বর্ষা মানে কি? কারো কাছে প্রেম হতে পারে, কারো কাছে অপেক্ষার হতে পারে, আবার এক নতুন জীবনের সূচনা সময়ও কিন্তু এই বর্ষা হতে পারে। আবার বর্ষা মানেই তো পুরনো বইগুলো থেকে ঘেটে সেই পুরনো গল্পটা নতুন করে পড়া, কিংবা নতুন কোনো সাহিত্য, সেটাও আপনার সঙ্গী হয়ে উঠতে পারে এই বর্ষায়। তো সবটাই উঠে আস

আজ আপনাদের কথায় আপনাদের আলোচনায় রবিবারের বৈঠক যখন নিছক একটা বৈঠকই আড্ডা, সেখানে খুব ভুল ত্রুটি ধরার বিষয় থাকবে না, মন যা চায় সেটাই বলুন। অবশ্যই বর্ষাকে নিয়ে শুনব আমি, এবং অবশ্যই সবাইকে শোনানোর জন্য ভীষণভাবে উন্মুখ থাকবো। আপাতত একটা গান শুনে নিই, গানের জন্য পরেই অপেক্ষা করি আপনার ফোন, এবং অবশ্যই সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ তো থাকবেই, মানে 9903052992, 9903052992, এই নাম্বারেও কিন্তু আপনার সেই মনোভাব, আপনার সেই অনুভূতি, বর্ষাকে নিয়ে আপনার যে নতুন চিন্তাভাবনা, নতুন চিন্তাধারা, সবটা উঠে আসুক আপনার লেখার মাধ্যমে। আর 2248808 তো রয়েইছে আপনার সঙ্গে সরাসরি কথা বলার জন্য। অপেক্ষা করছি এই গান শুনতে শুনতে শুধুমাত্র আপনাদের জন্য। শুনতে থাকুন FM গোল্ড।

0: আমরা জানি যে ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন এবং তার জন্য অপেক্ষা আমাদের সারা বছর তো থাকেই, কারণ বর্ষা ঋতু, একটু আগেই বললাম, আমাদের জীবনে এক নতুন বার্তা বয়ে আনে। এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের মধ্যে দিয়েই তো বর্ষার আগমন। এবং এই বৃষ্টির জল শুধুমাত্র নদী নালা নয়, কৃষি, বন, জীব বৈচিত্র্য সব কিছুতেই একটা নতুন প্রাণ দেয়, এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে বর্ষা আমাদের শেখায় আরও একটি কথা, জীবনে যেমন রোদ আছে তেমনি বৃষ্টি আছে, সুখ দুঃখ মিলেই তো জীবন। আর সেই জীবনকে কিন্তু আমাদের সহজেই বরণ করে নিতে হয়। 2248-8085-এ কোনো বন্ধু তো আছি, দেখেনি কে রয়েছেন এবং কে কোথা থেকে বলছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: দেখানো আছে কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
1: আজকের বিষয়টি খুবই আনন্দদায়ক।
0: মেঘ বৃষ্টি মন,
1: বৃষ্টি মানে প্রথমত ভয়ঙ্কর গরম থেকে পরম স্বস্তি। এই যে গরম পড়ে এখন, বাপরে বাপ কি উত্তাপ!
0: সেই একটা অপেক্ষা থাকেই না এই বর্ষার জন্য।
1: হ্যাঁ, এবং আর যেটা মানে আমার কাছে বৃষ্টি মানে নতুন নতুন অভিনব অসাধারণ সৃষ্টি, গান, সুর, কবিতা, মনে রাখি সবিতা। আর একটা জিনিস খুব মিস করি, সেটা ছোটবেলায় পেতাম। আমি আগে যেখানে থাকতাম সেখানে আমার বাড়ির কাছে তিনটে পুকুর ছিল। বর্ষাকালে ওই তিনটে পুকুর এক হয়ে যেত, রাস্তাঘাট সব জলে ডুবে যেত, আর সারা রাত বৃষ্টিতে শুনতাম সোনা ব্যাং কোলা ব্যাং এর অসাধারণ ডাক।
0: ঠিক তাই,
1: অনেক সময় ঘুম হতো না, ব্যাঙে এত জোরে ব্যাঙ ডাকতো।
0: গ্রাম বাংলাতে আমিও একবার গিয়ে মানে এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল।
1: আমি এখন শুনতে পাই না।
0: ঠিক ঠিক ঠিক ঠিক,
1: সেগুলো আমার একটু মন খারাপ করে যে এত বৃষ্টি হলেও সেরকম ব্যাঙের ডাক আর শোনা যায় না।
0: হ্যাঁ, একদম,
1: এটাই মিস করি আর কি।
0: ঠিক ঠিক ঠিক। শুভরাত্রি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এটা একটা ঘটনা যে বৃষ্টিতে ফেলে আসা যদি স্মৃতির দিকে মানে আমাদের স্মৃতিপটে যদি ভেসে আটা ওঠা অনেক কিছু গল্প, যেগুলোর মধ্যে এটাও একটা গল্প, সেই ব্যাঙের ডাক, বা আরও অনেক কিছু যেগুলো সত্যি এখন ইচ্ছে তা আছে হয়তো কিন্তু উপায় নেই, বা এই সময়ে সে এই কাজটা করাটা কতটা সঙ্গত, মানে কতটা দেখতে কতটা ভালো লাগবে, সবটাই তো আমাদের মনের মধ্যে জাগে। যেমন সেই ছোট্টবেলায় কাগজে নৌকো ভাসানো, কিংবা প্রবল বৃষ্টিতে স্কুল থেকে বাড়ি ফিরছি, ছাতা আছে চুপু ছাতা মাথায় না দিয়ে ভিজে বৃষ্টিতে বাড়ি ফেরা, কিংবা কোনো বিশেষ মানুষের সঙ্গে কাটানো এক বৃষ্টি ভেজা বিকেল, যে স্মৃতি আজও মনের মধ্যে রয়ে গেছে। এছাড়া আরও অসংখ্য স্মৃতি তো মনের কোনো ভিড় করে, আপনাদের কোনো ভিড় করছে, সব স্মৃতি সবটাই উঠে আসুক আজকে এই আলোচনায়, আলোচনা বলবো না, এই আড্ডায়। কল্পলাল আছে আপনাদের সঙ্গে আজ 100.1 MHz AIRFM গোল্ডে রবিবারের বৈঠক নিয়ে। অবশ্যই বৃষ্টির গান, বৃষ্টির কথা সব কিছুই থাকবে আজকের এই আড্ডায়।

বর্ষার আরও একটি সুন্দর দিক হল মাটির সেই অনন্য গন্ধ। প্রথম বৃষ্টির পরে যে সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ে তার একটা বিজ্ঞানসম্মত নাম কিন্তু আছে, যেটাকে আমরা পেট্রিকর এই নামেই জানি। কারণ শুকনো মাটিতে বৃষ্টির প্রথম ফোঁটা পড়লে যে বিশেষ গন্ধ আমরা পাই সেটি সেই পেট্রিকর নামে পরিচিত। আসলে প্রকৃতির এমন ছোট ছোট বিষয় আমাদের বারবার মুগ্ধ করে। আর বৃষ্টির সময়ের একটা আলাদা অনুভূতি তো আছেই, যেটা বারে বারে আপনাদের কাছ থেকে জানতে চাইছি, যে সেই ছোটবেলায় কাগজের নৌকো ভাসানো কিংবা প্রবল বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা কোথাও কোনো দূর থেকে বা কোনো জায়গায়, সব জায়গাতেই তো বা ফেলে আসা এই সময়টাতে ভীষণভাবে মনে পড়ে। মানে পিছনে ফিরে যদি তাকাই তাহলে ভীষণভাবে মনে পড়ে যায় বৃষ্টির দিনের কোনো উল্লেখযোগ্য একটি ঘটনার কথা, এবং সেই ঘটনা বা সেই সমস্ত ফেলে আসা স্মৃতি একটু ভাগ ভাগ করে নিন রবিবারের বৈঠকে কল্পলালের সঙ্গে।

0: করে নেওয়ার জন্য কোনো বন্ধু তো এই মুহূর্তে উপস্থিত রয়েছেন? কে রয়েছেন একবার দেখে নিন। হ্যালো, নমস্কার। হ্যালো, কেউ? হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? বৃষ্টির দিনের ফেলে আসা বৃষ্টির কথা।
1: হ্যাঁ, বৃষ্টির ফিরে আসা দিন। সব থেকে প্রথমে বলবো, বৃষ্টির যে মাটির গন্ধ, গন্ধটা এত ভালো লাগে এখন আর, কিন্তু সেইটা ফিটে পড়ে গেছে দাদাভাই। সেই গন্ধ আর খালি বাড়ির অট্টালিকা, হ্যাঁ, চারিদিকে তো সেই বৃষ্টির যে মাটি ভেজা গন্ধ, সেই গন্ধটা আর নাই। আর একটা দিদি দাদাভাই, এই বর্ষার দিনে খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে পাঁপড় ভাজা, এই যে মানে মনে মা করতেন, এবং আমরা কতক্ষণে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা পাঁপড় ভাজা খাবো, এই যে লাফালাফি, এইটা এইটা খুব কিন্তু আমরা মিস করছি।
0: কিন্তু কেন মিস করছেন? এখন কি সেটা পাচ্ছেন না বাড়িতে, সেই খিচুড়ি? বলছি এখন কি সেই খিচুড়ি বা সেই বিষয়টাকে এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে?
1: মায়ের মায়ের মা, আচ্ছা আচ্ছা, মায়া মমতা ভরা সেই
0: খিচুড়ি। ঠিক ঠিক ঠিক,
1: এখন তো খিচুড়ি তো খাওয়া হচ্ছে, কিন্তু সেই
0: মায়ের, হ্যাঁ, মায়ের স্নেহ ভালোবাসা মেশানো যে খাবারটা,
1: সেই খিচুড়িটা কিন্তু খুব মিস করছি দাদা ভাই।
0: ঠিক ঠিক ঠিক ঠিক।
1: তারপরে ব্যাঙের ডাক, এখন ব্যাঙ একদম বিচ্ছুতর পথে, এত মানে রাসায়নিক সার মাঠে পড়ছে, সে ব্যাং, কেঁচো, শামুক, হ্যাঁ, এগুলো কিছুই আর নাই। চুনো মাছ আগে যেমনি মানে বৃষ্টি হলেই চুনো মাছ বাজারে বিক্রি করতে আসতো, এই একজন মেয়ে ছেলে আর কি আমাদের গ্রামে গ্রামে চুরি করে নিয়ে আসতো, সেই 10 টাকায় মানে 250 দিত। তো সেই জায়গাটা দাদাভাই আর কি এইগুলো সব মিস করছি। এবং বৃষ্টিটা এখন না আমাদের কাছে আর কি সেই আনন্দের মুহূর্ত আর নেই, নিরানন্দ করে দিয়েছে। আর এই যাবদাহ গরমের পরে এই বৃষ্টিটা যে কি আরাম,
0: ঠিক একদম,
1: সারাদিন বৃষ্টি হয়েছে,
0: চাতকের মতো প্রতীক্ষায় ছিলাম এবং আজকে সত্যি সারাদিন বৃষ্টি, এবং সেই বৃষ্টি কিন্তু পরম উপভোগ্য রয়েছে। এবং এই বৃষ্টি আমরা চাই প্রত্যেকটা মুহূর্তে। কিভাবে চাই, কেন চাই, ফেলে আসা জীবনে কোনো স্মৃতির কথা কি মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে, আজকের দিনে এই সন্ধ্যায় কল্পলালের সঙ্গে শেয়ার করুন আপনারা আপনাদের সেই ফেলে আসা দিনের কথা। মেঘ বৃষ্টি মুন্নি আজ আপনাদের সঙ্গে আছি 100.1 MHz IRFM গোল্ডে। অবশ্যই গানের পরে আমরা চলে যাব সংবাদ বিরতিতে 10টা থেকে 10টা 10 পর্যন্ত, তারপর আবারও কথা হবে 2248085 এবং 9903055992 এই নাম্বারেও কিন্তু আপনারা মেসেজ করে রাখতে পারেন, আমি যথাসময় পড়ব। তাহলে গান শুনতে শুনতে আমরা চলে যাই পরবর্তী পর্বে।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জি রামজি প্রকল্পের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন ইন্দোনেশিয়া সফরে এই অনুষ্ঠানের সূচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের আরও কয়েকটি এলাকায় সক্রিয় হয়েছে। মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা সংকেত। বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1:30টায় ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। লর্ডসে টি-20 মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 151 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা VBG রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী সিং আজ এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MG নারেগার উত্তরসূরি হিসেবে VBG রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MGNREGA বাস্তবায়নে 3 বছরের বেশি সময় লেগেছিল, অথচ VBG রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়, 1 সাল 2 সাল নেই, পহলে দিন হি বিকশিত ভারত জি রামজি যোজনা এক সাথ পুরে দেশ মে লাগু হো গই। 100 দিন নেই, আব 125 দিন রোজগার, 5 সাল মে 7.5 লাখ করোড় সে জাদা কি রাশি 2,86,000 পঞ্চায়েতো মে ঠিক সে লগ গই, তো গাঁও সম্পূর্ণ বিকশিত হো জায়েঙ্গে, সমৃদ্ধ আর বিকশিত গাঁও কা নির্মাণ হো জায়েগা।
0: শ্রী চৌহান জানান, বিকশিত ভারতের লক্ষ্যকে ত্বরান্বিত করতে আগামী 5 বছরে এই আইনের আওতায় 2,86,000 পঞ্চায়েত এলাকায় 7,05,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2000

26 সংশোধন করা হয়েছে। উল্লেখ, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ শিবপুরীতে একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় 2,500 কোটি টাকা বিনিয়োগে আদানি গোষ্ঠী এই জাতীয় সড়ক 27-এর পাশে পলি গ্রামে এই কারখানাটি নির্মাণ করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শিবপুরীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। তিনি একে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই প্রকল্পটি সংশ্লিষ্ট জেলাকে শিল্প উন্নয়ন, প্রতিরক্ষা উৎপাদন এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যের সঙ্গে যুক্ত করবে। শিবপুরীর কঠোর পরিশ্রমী তরুণদের তৈরি অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলবে বলে শ্রী সিন্ধিয়া উল্লেখ করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আদানি গোষ্ঠীর অধিকর্তা জিৎ আদানি জানান যে 2030 সালের মধ্যে তাদের গোষ্ঠী মধ্যপ্রদেশে 1,20,000 কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী একথা জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলি পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলি নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাঁকে ধন্যবাদ জানান। ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টি প্রার্থনায় যোগ দিতে সেদেশের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্ব আজ তেহরানে সমবেত হন। খামেনির তিন পুত্রের পাশাপাশি রাষ্ট্রপতি পেজেশকিয়ান, পার্লামেন্টের অধ্যক্ষ ও সিনিয়র কমান্ডারদের তেহরানের গ্র্যান্ড মোসল্লায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায়। তবে খামেনির উত্তরসূরি মাজতোবা খামেনিকে সেখানে দেখা যায়নি। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন হামলায় খামেনির মৃত্যুর পর তার পুত্র মাজতোবা উত্তরসূরি হলেও তার দীর্ঘ অনুপস্থিতি নানা জল্পনা সৃষ্টি করেছে। খামেনিকে 9 জুলাই পবিত্র মাসাদ শহরে সমাহিত করা হবে। তারপর 40 দিন ধরে জাতীয় শোক পালিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মুম্বাই ও মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর মধ্য কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খোলোলির কাছে আদশী জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় পুলিশ 10 থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে

আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পরে তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানান, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি নিয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা তা নিশ্চিত নয়। নরওয়ে 1998 সালের পরেই প্রথম রাউন্ড অফ 16-এ উঠেছে। অন্যদিকে গত রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে 151 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান করেছে। শেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়া 3 ওভার 1 বলে 1 উইকেটে 30 রান করেছে। উল্লেখ্য, দুদলই টুর্নামেন্টে অপরাজিত। এই নিয়ে চতুর্থবার মহিলাদের টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হল এই দুই দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জি রামজি প্রকল্পের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন ইন্দোনেশিয়া সফরে এই অনুষ্ঠানের সূচনা হবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1:30 ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক। 100.1 FM গোল্ডে।

ফিরে এলাম 100.1 MHz এআইআর FM গোল্ডে রবিবারের বৈঠক নিয়ে। মেঘ বৃষ্টি মন একটার সঙ্গে আরেকটা ভীষণ অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, এবং বর্ষা হলো এমন একটি ঋতু যা মানুষকে একটু হলেও থামতে শেখায়। ব্যস্ত জীবনের মাঝে জানলার ধারে দাঁড়িয়ে থাকা কিংবা দাঁড়িয়ে বৃষ্টি দেখা, এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে মাটির গন্ধ অনুভব করা, এসব ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই যেন জীবনের সব থেকে বড় আনন্দ। অনেকে বলেন বৃষ্টি নাকি মন খারাপের সঙ্গী, আবার অনেকের কাছে বৃষ্টি মানেই নতুন করে বাঁচার অনুপ্রেরণা। প্রকৃতি যেন বলে ঝরে পড়াই শেষ কথা নয়, ঝরে পড়ার পরেই আসে এক নতুন সবুজ।

তাই আজ কল্পলাল শুনতে চায় আপনাদের কাছ থেকে, এবং অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে এই বার্তা, আপনার সেই বার্তা ঠিক নয়, আপনার সেই অনুভূতির কথা, আপনার সেই ভালো লাগার কথা, আপনার সেই ফেলে আসা দিনের কথা সব কিছুই জানিয়ে দিতে চায়। তাই চলে আসুন 2248-8085 এই টেলিফোন নাম্বারে, কিংবা 9903-05-9992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারেন, আপনার বার্তা পাঠাতে পারেন। আজ রবিবারের বৈঠকে কল্পলাল আছে আপনাদের সঙ্গে, এরকম আরও অনেক গান, কথা, গল্প সবটাই থাকবে আজকের রবিবারের বৈঠকে। শুনতে থাকুন 100.1 MHz AIR FM গোল্ড।

0: মেখে মেখে নানান কথা, নানান মনের কোণে জমে দেওয়া, জমে থাকা অনেক স্মৃতি আপনাকেও আজকে, মানে আপনার মধ্যে আজকে উস্কে যেগুলো দিচ্ছি আমি, সেগুলোই কিন্তু আজ আপনাদের কাছ থেকে জানতে চাইব। এই মুহূর্তে কোনো একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, দেখে নিই কে রয়েছেন এবং কোথা থেকে বলছেন। নমস্কার। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
1: বেলগাঁ থেকে
0: লক্ষ্মীদি বলুন। লক্ষ্মীদি
1: দাদা,
0: হ্যাঁ,
1: আগে না, আগে বৃষ্টি হওয়ার আগে না ব্যাংক ব্যাংক ডাকতো, তখনই ভাবতো এই বৃষ্টি হবে। এখন ব্যাংক ডাকা তো সবই উঠে গেছে, ব্যাংক এর ডাকই শোনা যায় না এখন। আগে না দাদা, আমাদের বাড়িতে পুকুর আছে, আটকাটা পুকুর আমাদের, ওই ব্যাংক না রাত্রিবেলায় ওরা রাত্রিবেলা হ্যাজাক নিয়ে ব্যাংক ধরতে আসতো, জানেন তো কত ব্যাংক তারা ওই বস্তাতে ধরে ধরে নিয়ে যেত। এখন ও ব্যাংকও নেই আর যারা ধরতে তারাও নেই। এখন দেখুন দাদা, যা গরম গেছে দাদা, বাবা সে মনে হয় কি মনে হয় কবে আষাঢ় মাস আসবে, কবে একটু বৃষ্টি হবে, কি চাতক পাখির মতন আমরা হাওয়া করে তাকিয়ে আছি বৃষ্টি হওয়ার জন্য।
0: আর ছেলেবেলার আর ব্যাংক ডাকা ছাড়া আর কোনো স্মৃতি কি এই মুহূর্তে মনে পড়ছে, কোনো কিছু ঘটনা, যেমন নৌকো ভাসানো, স্কুল থেকে ভিজে ফেরা?
1: স্কুলে যখন যেতাম আমরা ভিজে ভিজে, ভিজটা খুব ভালো লাগতো।
0: হ্যাঁ,
1: ছাতা খুলতাম না।
0: এইটাই একটা ব্যাপার আছে, মানে ছেলেবেলা
1: খুবই আনন্দ লাগতো।
0: ঠিক ঠিক ঠিক
1: ওই ভিজে গেলে আবার দিদিমণিরা তো আবার ভিজে জামাতে তো তারা থাকতে দেবে না, তারপরে ছুটি ছুটি সবাইকে ছুটি দিয়ে দিত, বাড়িতে চলে আসতাম আবার ভিজতে ভিজতে বাড়িতেই চলে আসতাম। তারপরে দেখুন জল হলে পরে এই কাগজে নৌকো ছেড়ে জলে জলে দিয়ে দিতাম, দেখি সুন্দর কত দূরে যায়। কার আমরা ভাই বোন পাঁচজন, কার নৌকো আগে যায় এইরকম দেখতাম। যাই হোক, তারপরে এই খিচুড়ি খিচুড়ি খাওয়ারই হচ্ছে, বর্ষাকাল হলে পরে খিচুড়ি খাওয়ার আনন্দটা আলাদা। আমার মা তো আছেই, আপনি তো জানেন মা
0: হ্যাঁ কথা হয়েছে তো।
1: হ্যাঁ, আমার মা খুব ভালো রান্না টান্না করে, আমার মা এখনো আছে, এখনো মা রান্না করে।
0: আচ্ছা আচ্ছা, কারণ ওই বর্ষার সময় মানে খাওয়া রান্না করা, মানে এই ব্যাপারটাও কিন্তু একটা বড় ব্যাপার আর কি, যে রান্নাঘরে ঢুকে নিত্য নতুন খিচুড়ির সঙ্গে আরো কিছু স্পেশাল খাবার যেগুলো বর্ষার জন্য তোলা থাকে।
1: হ্যাঁ,
0: ডিম ভাজা, নানান বেগুন ভাজা, একদম তাই,
1: আলু ভাজা, চাকচাক করে আলু ভাজা,
0: এই বর্ষার স্পেশাল খাবার এগুলো, তাই না?
1: বর্ষার খাবার দাদা, সত্যি এত আনন্দ লাগে না, বৃষ্টি হলে খুব ভালো লাগে। এতদিন বৃষ্টি হচ্ছিল না, মনে হয় কি যেন কবে বৃষ্টি হবে, কবে আষাঢ় মাস আসবে,
0: সেটাই। কিন্তু একটা জিনিস আজকের এই বৃষ্টির মধ্যে যেটা পেলাম সেটা হচ্ছে, এই যে কিছুদিন আগেও যে বৃষ্টি পড়ছিল তার সঙ্গে এত বজ্রপাত যে বৃষ্টিটা উপভোগ করবো কি, সারাক্ষণ ভয়ে আতঙ্কে থাকছি কোথাও বোধহয় কারো ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু আজকের এই বৃষ্টিতে কিন্তু সেই রকম মেঘের গর্জন হালকা হলেও মারাত্মক কিছু আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, এবং বৃষ্টিটাকে আমরা উপভোগ করছি, তাই না? আপনিও ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে
1: থাকবেন, আবার আপনাদের সাথে কথা হবে।
0: একদম,
1: আপনাদের সাথে কথা হবে, কোনো ভাবিনি আকাশবাণী লোকেদের সাথে কথা হবে।
0: না না, কেন হবে না, নিশ্চয়ই হবে, আপনারা অনুষ্ঠান শোনেন এবং আমাদের অনুষ্ঠানের একদম নিয়মিত শ্রোতা বন্ধু।
1: কথাবার্তা এত ভালো লাগে এই এই রেডিওতে, আমাদের এই আমার বন্ধু হচ্ছে রেডিও।
0: একদমই একদমই,
1: সবসময় থাকি রেডিও, ঠিক আছে, ভালো লাগে।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন লক্ষ্মীদি, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো। আসলে বাংলা সাহিত্য এবং বর্ষা এ যেন একে অপরের পরিপূরক। বর্ষাকে কখনো প্রেম, কখনো বিরহ, কখনো আবার উৎসবের রূপ দিয়েছেন বিভিন্ন লেখক।

কথা তাদের কবিতায়, তাদের লেখায়। আসলে আমরা যদি সত্যি বিভিন্ন লেখকের লেখা দেখি, তাহলে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখায় বর্ষা মূলত প্রেম, প্রকৃতি, অপেক্ষা এবং অন্তর্লোকের এক প্রতীক। তার বহু কবিতা ও গানেও বৃষ্টির সেই স্নিগ্ধতা, মেঘের বিষণ্নতা এবং প্রেমের আবেশ একাকার হয়ে যায়। পাশাপাশি নজরুলেও কবিতাতেও, মানে সেখানেও কিন্তু দুরন্ত বিদ্রোহী বর্ষা আমরা বারবার তার লেখার মধ্যে ধরা পড়ে আর কি। কারণ তার কবিতায় ঝড়, বজ্রপাত, মেঘগর্জন এবং অন্যান্য অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাই যেন সেই বর্ষা, শক্তির প্রতীক। সেখানে বর্ষা সেখানে উচ্ছ্বাস, সংগ্রাম এবং বিদ্রোহের রূপ ধারণ করে। তার বর্ষার গান আমরা যখন শুনি, সত্যি সেই অনুভূতিটা বারে বারে জেগে ওঠে। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় আমরা দেখেছি গ্রাম বাংলা প্রাণীর বর্ষা। তার উপন্যাসে বর্ষা মানে নদী ভরা জল, সবুজ ধানের ক্ষেত, কাদামাটির পথ, আবার মানুষের জীবনের সংগ্রামও, প্রকৃতির বাস্তব রূপ তিনি অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরেছেন তার লেখায়। আমরা তার লেখা পথের পাঁচালী, আরণ্যক বা বিভিন্ন জায়গায় দেখেছি বর্ষা কিভাবে সেখানে উপস্থিত হয়েছে। কিংবা জসীমউদ্দীন, লোকজ জীবনের বর্ষা। জসীমউদ্দীনের বর্ষা কৃষক, নদী, নৌকো, গ্রাম, মানুষের সুখ দুঃখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার লেখায় বর্ষা একেবারেই মাটির গন্ধ মাখা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বর্ষা হচ্ছে জীবন সংগ্রামের বর্ষা। কারণ আমরা দেখেছি তার লেখায় বারে বারেই বর্ষা কখনো আশীর্বাদ, আবার কখনো বন্যা, দুর্ভোগ, মানুষের লড়াইয়ের প্রতীক। খুব সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে রবীন্দ্রনাথ স্নিগ্ধ প্রেমময় সৌন্দর্যের বর্ষা, নজরুলে দেখেছি দুরন্ত ঝোড়ো বিদ্রোহী বর্ষা, জীবনানন্দের বর্ষা নীরব বিষণ্ন স্মৃতিময় বর্ষা, বিভূতিভূষণের বর্ষা প্রকৃতি এবং গ্রামীণ জীবনের বর্ষা। এভাবেই বিভিন্ন লেখকরা তাদের লেখার মধ্যে কিন্তু বর্ষাকে একটা অন্য সত্তারূপে উপস্থিত করেছেন, এবং যেটা আমাদেরকে একটু অন্য ভাবনায় ভাবিত করেছে। তবে এই মুহূর্তে আমাদের ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে, যেটা শুরুতেই বললাম, যে রবীন্দ্রনাথের লেখায় বর্ষা যে প্রেম, প্রকৃতি, অপেক্ষা এবং অন্তর্লোকের প্রতীক। কারণ তার বহু কবিতা গানে আমরা দেখেছি বৃষ্টির স্নিগ্ধতা, মেঘের বিষণ্নতা এবং প্রেমের আবেশ, সব কিছুই কেমন যেন একাকার হয়ে যায়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: সত্যি তাই, বাংলা সাহিত্য পড়তে পড়তে একটা কথাই মনে পড়ে, বর্ষা শুধু একটি ঋতু নয়, বর্ষা হলো একটি অনুভূতির নাম। এবং আমরা তো বিভিন্ন লেখকদের বর্ষা তাদের লেখায় কীভাবে উঠে আসছে আমরা দেখলাম। তবে একটা মজার কথা আপনাদের জানাই, আপনি কি জানেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বছরে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়, আবার এমন অনেক অঞ্চল আছে যেখানে বছরের পর বছর এক ফোঁটাও বৃষ্টি পড়ে না। আসলে প্রকৃতি তার বৈচিত্র্য দিয়েই আমাদের নানানভাবে বিস্মিত করে, নানানভাবে অবাক করে। আর আমাদের এই বাংলায় কালো মেঘ জমলেই মনে হয় এই বুঝি নামলো বৃষ্টি। কদম ফুল, সবুজ ধানক্ষেত, নদীর ঢেউ কিংবা ব্যাঙের ডাক, সব মিলিয়েই বর্ষা যেন গ্রাম বাংলার একটা প্রাণ, এবং সেই প্রাণের স্পন্দন আমরা খুঁজে পাই এই দুই মাস, আষাঢ় এবং শ্রাবণ। সত্যি অন্যভাবে অন্য রূপে বর্ষা বারে বারে আমাদের কাছে প্রতিভাত হয়। কিন্তু বন্ধুও তো রয়েছেন আমাদের সঙ্গে, তার চোখে ঠিক বর্ষা কীরকম, কীভাবে বর্ষা তার কাছে ধরা দেয়, ফেলে আসা জীবনের বর্ষা না এখনকার বর্ষা, কোনটি বেশি পরম উপভোগ্য, একবার জেনে নি, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন টেলিফোন লাইনে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আসলে বর্ষা সত্যি খুব প্রিয় ঋতু, এবং বর্ষা না এলে প্রাণের সঞ্চার হবে না,
0: ঠিক
1: না? প্রাণের সঞ্চার করে
0: একদম।
1: আর ছোটবেলার স্মৃতি একটা রয়েছে, তো সেই স্মৃতিটা হচ্ছে যে একটু মানে মনে পড়ে, ছোটবেলায় বাবার সাথে গিয়েছিলাম একটা জায়গায় বেড়াতে, তখন আমরা গ্রামের বাড়িতে থাকি, আমার গ্রামের বাড়ি মুর্শিদাবাদ নগর খড়গম থানার অন্তর্গত, তার পাশের গ্রামে একটি আশ্রমে বাবার সাথে বেড়াতে গিয়েছি, ভালো কথা, সাইকেলে করে বাবার সাথে চলে গেছি। এইবার আশ্রমে পৌঁছানোর পর থেকে এমন বৃষ্টি শুরু হলো, এমন মেঘ ডাকছে, এবং সাইকেল নিয়ে আর বেরোনো যাবে না, অথচ বাড়ি আসতেই হবে। বাবা আমাকে ঘাড়ে করে নিয়ে কিন্তু হেঁটে হেঁটে কাদার মধ্যে দিয়ে এসছে।
0: আরে বাবা, কত বয়স তখন তোমার?
1: আমার ওই তখন কত, 2 কি 2.5?
0: আচ্ছা, ছোট্ট বাচ্চা।
1: 2 কি 2.5 বছরের ছেলে হলো, মানে পা তো একটু পিছলে পিছলে যাবে,
0: একদমই তাই। হ্যাঁ, কত রিস্কি ব্যাপার,
1: মাটি রাস্তা। তো ওইভাবে এসেছিলাম। আর একটা, এতো গেল ছোটবেলাকার কথা, আজ থেকে 7 বছর আগে আমি একটু পিছিয়ে যাই, তখন ওই সদ্য কলেজে ভর্তি হয়েছি, কলেজে ভর্তি হয়েছি একদিন, মানে ক্লাস, আমাদের ক্লাস শুরু হয়েছিল আগস্টে, আগস্টের দিকে ক্লাস শুরু হয়েছিল, সে সময় প্রবল বর্ষা, শ্রাবণ মাস, একদিন এমন হলো যে বেশ দুপুর থেকে বৃষ্টি, সারা দুপুরটাই ক্লাস অফ, সবাই একসাথে বসে আছি, ওই যে বর্ষা যাপনটা আমি 2 ঘন্টা করেছিলাম, ওই বর্ষার কথা আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। সবাই মিলে বসে আছি, কিছু যে বলছি তাও না, কিন্তু বড্ড ভালো লাগছে, গুরু গুরু করে মেঘ ডাকছি, সবাই মিলে একটু ভয় পাচ্ছি, মানে আমার যদি মেঘ ডাকলে একটু ভয় করে।
0: তোমার কেন, সবারই ভয় করে, মানে ভয়ঙ্কর মেঘ গর্জন তো আমাদের পিলে চমকে দেয়।
1: তাও বর্ষাটা নিয়ে আমাকে কৃপা করে আমার আশীর্বাদ করেছেন, বিজতে বিজতে আমি গানের ক্লাস পরীক্ষা দিতে গিয়ে।
0: বাবা, আর আজকের বর্ষাটা একটু উপভোগ করো, আজকে বর্ষাটাকে আমরা বুঝতে পারছি যে এটাই বর্ষা।
1: বর্ষা বর্ষা ভালো লাগে, বেরোতে হলে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু
0: বর্ষা না এলে তো প্রাণের সঞ্চার হবে না। একদম ঠিক কথা, এই যে খুব সুন্দর একটা কথা বললে শেষ কথা, যে বর্ষা না এলে কিন্তু প্রাণের সঞ্চার হয় না।

এবং প্রাণের সঞ্চার হওয়ার জন্য বৃষ্টি প্রত্যেকটা সময় কাম্য। অনেক ধন্যবাদ সায়ন, খুব ভালো থেকো এবং আমাদের সঙ্গেই থেকো এভাবে, ঠিক আছে? আজকের মতো শুভরাত্রি। একদমই তাই, আমাদের এই বাংলায় যেটা একটু আগে বললাম যে বর্ষা না এলে প্রাণের সঞ্চার হয় না, কালো মেঘ জমলেই মনে হয় এই বুঝি নামলো বৃষ্টি, সেখানে কদম ফুল হোক বা আরও যে বর্ষার ফুল, সবুজ ধান ক্ষেত, নদীর ঢেউ কিংবা ব্যাঙের ডাক, সব মিলিয়েই তো বর্ষা বাংলার প্রাণ, তাই না?

0: তবে বর্ষা মানেই যে শুধু রোমান্টিকতা এটা তো নয়, আমাদের কিছু কিছু বাড়তি সতর্কতা তো অবশ্যই অবলম্বন করতে হয় বর্ষার সময়। বর্ষা প্রথম বর্ষা দেখে যেমন কবির লেখনীতে নতুন নতুন ভাবনা চিন্তার প্রকাশ ঘটে, সেটা লেখার মধ্যে দিয়ে আমরা প্রকাশ পাই, সেটা কবি নয় বিভিন্ন লেখকরাও আছেন, কিন্তু ওই যে বললাম কিছু সতর্কতার প্রয়োজন তো অবশ্যই আছে, কারণ বর্ষাকালে পরিষ্কার পানীয় জল ব্যবহারের একটা প্রয়োজনীয়তা থেকেই যায়। ভালো খাবার এবং ঢেকে রাখা খাবার, জল জমে যাওয়ার কারণে নানান রকম মশা বা বিভিন্ন রকম উপদ্রব তো আছেই, মশাবাহিত রোগ প্রতিরোধ করার একটা প্রয়োজনটা আমাদের দরকার, এবং তার জন্য চারপাশটা খুব পরিষ্কার রাখাও দরকার। এই সচেতনতা আমাদের কিন্তু থাকতেই হবে, মানে বর্ষার বৃষ্টি দেখে তার আমেজে গা ভাসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু সতর্কতা তো অবশ্যই অবলম্বন করা দরকার। কিন্তু এ ব্যাপারে আমাদের বন্ধু শ্রোতা কি বলছেন একবার দেখে নি, 2248-8085-এ। নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী।
0: ও সব্যসাচী দা, বলুন কেমন আছেন দাদা?
1: হ্যাঁ ভালো, খুব ভালো, বৃষ্টিতে ভীষণ ভালো।
0: সেইটাই,
1: আর আজকে আমি একটু কলকাতায় গিয়েছিলাম একটা নাটক দেখতে, একাডেমি ওই অঞ্চলটাতে যখন বৃষ্টি হয় সেটা আলাদা মাদকতা।
0: হ্যাঁ রে বাবা, জল জমে যায় তাও একটা মাদকতা থাকে।
1: একাডেমির ওই সবুজ প্রাঙ্গনে বৃষ্টি ঝরছে,
0: ঠিক ঠিক ঠিক ঠিক একদম একদম ঠিক।
1: আর বলি যে আমার না প্রত্যেকটা যে পরীক্ষার রেজাল্ট বেরোনো মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সবকটাই কিন্তু বৃষ্টির দিনে, আমার রেজাল্ট বেরোনো গুলো প্রত্যেকটা বৃষ্টির দিনে, এবং এক একটা করে উত্তরণ হচ্ছে, আর বৃষ্টি যেন সঙ্গে সঙ্গে উৎসাহ যোগাচ্ছে। কিন্তু একটা বৃষ্টির দিনের কথা কোনোদিন ভুলবো না, এটা হচ্ছে আমার কাছে সেটা একটা খুব বড় অভিঘাত। আমরা যখন ক্লাস ফাইভে পড়ি, আমাদের একজন মাস্টারমশাই হঠাৎ করে চলে গেলেন, আমরা স্কুলে গিয়ে জানতে পারি

0: বললাম যে আগের দিন রাত্রে তার জীবনে বসানো হয়েছে।
1: আচ্ছা,
0: তো সেদিনকে কন্ডোলেন্স হবে, এবং সেই প্রথম জীবনে কন্ডোলেন্স দেখা জানা কি ব্যাপার সেটা জানতাম না। আমরা ক্লাস ফাইভেই, হ্যাঁ ওরকমই হবে, এবং মোটামুটি 11:30-12টার সময় কন্ডোলেন্স শুরু হলো। আমাদের মহারাজরা বললেন, মাস্টারমশাইরা বললেন, এবং বাইরে বৃষ্টি পড়ছে, এবং সেই বৃষ্টির মধ্যে আমাদের কন্ডোলেন্স চলছে। একজন মাস্টারমশাই গিয়েছিলেন, আমার এখনো মনে আছে, ক্যানোরি দুয়ারটুকু পার হতে সংশয় জয় অজানার জয়, আমার না এখনো সেই গান মনে পড়ে। এবং ওই গান যখন এখনো শুনি, এই বাইরে অঝোর ধারে বৃষ্টি পড়ছে, একটা ক্লাস ফাইভ এর কিশোর প্রথম কন্ডোলেন্স কি তার জীবনে জানছে, এবং একজন প্রিয় মাস্টারমশাই চলে গেছেন, তাকে সে খুব বেশি দিন পায়নি, তো তার কথা শুনে যেন মনে হচ্ছে তাকে যা বোধহয় আরেকটু পেলে ভালো হতো, এবং তার সঙ্গে আরেকজন মাস্টারমশাই গাইছেন, কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, আজও যখন এই গান শুনি আমার সেই দিনের কথা মনে পড়ে,
1: সেই বৃষ্টি। অনেক অনেক ধন্যবাদ সব্যসাচীদা, আপনাকে এই সময়ে এত কাছে পেয়ে এবং এত সুন্দর করে আপনি বলেন, সবসময়ই বলেন, যেটা আমাদের অনুষ্ঠানকে অনেক বেশি সমৃদ্ধ করে। খুব ভালো থাকবেন, এবং আজকের এই বিষয় নিয়ে এত সুন্দর আপনার উপলব্ধি, গভীর উপলব্ধি, এবং যেটা আমিও আপনার কথা শুনতে শুনতে একটা জিনিস মনে করছিলাম, যে এই যে আমাদেরও যে মাধ্যমিকের রেজাল্ট বা তার নতুন ক্লাসে ভর্তি হওয়া, সবটাই কিন্তু সেই বর্ষা, মানে কোনো না কোনোভাবে হয়তো বৃষ্টির, মানে যখন ভর্তি হতে যাচ্ছি মাধ্যমিক পাশ করে নতুন স্কুলে, সেখানেও একটা বর্ষা, বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে ভর্তি হতে যাচ্ছি, একটা বৃষ্টির মেঘ বৃষ্টির একটা খেলা কিন্তু সেই সময়ও ছিল। মানে ওটা আমার সময়, আমি এখন আপনার কথার সঙ্গে রিলেট করতে পারছি। এটা যদিও সবার ক্ষেত্রে এটা হয়নি বা হয় না, কিন্তু বেশ মনে পড়ে গেল যে আমার ক্ষেত্রে এরকম একই ঘটনা ঘটেছিল। আসলে একটা জিনিস আমরা সকলেই খেয়াল করি, যে বৃষ্টির যে ধারা, বৃষ্টির যে রূপ, যেভাবে বৃষ্টি পড়ে, সেটা তো কখনোই একরকম নয়। কখনো ঝরঝর ঝরে, কখনো টিপটিপ করে, কখনো ঝমঝম, আবার কখনো মুষল ধারে, ঠিক মানুষের মনের মতোই, যার রং আর ছন্দ প্রতিদিন বদলে যায়। এবারে আপনাদের কাছেও জানতে ইচ্ছে করে যে শেষ কবে, এখন নানান রকম ব্যস্ততা, নানান রকম ব্যস্ততার ফাঁকে বৃষ্টি গায়ে মাখা মানেই নানান রকম আমাদের সচেতন হয়ে যায় যে না, জ্বর আসতে পারে বা অমুক হতে পারে, কিন্তু খুব যদি একটু তলি বা আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, পিছনের দিকে চলে যাই, তাহলে ওই যে বৃষ্টি ভেজা ছেলেবেলায়, বৃষ্টি ভেজার একটা অন্যরকম আনন্দ, একটা মাধুর্য, সেটা তো ছিলই। হয়তো মা বকবেন জেনেও বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ফুটবল খেলা, কাগজের নৌকো ভাসানো, অথবা ছাতা ছাড়াই, আমি শুরুতেই বললাম, ছাতা ছাড়াই বাড়ি ফেরা, সবটা ঘিরে ছিল আমাদের সেই সময়কার জীবন। সত্যি আজকে মনে পড়ে যায় সেই দিনের কথা, যদি পড়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করবেন। 2248-8085 তো আপনার নাম্বার, আপনার জন্য দরজা খোলা রয়েছে। এছাড়াও 9903-05-999 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমি নেব, কিন্তু 11টার পরে আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ আমি নিশ্চয়ই পড়ব, এবং সবাইকে জানাবো আপনার ঠিক মনের অনুভূতি কতখানি। এভাবেই চলতে থাকুক আমাদের আড্ডা, রবিবারের বৈঠক, সকলে আছেন এই রাতেও আমার সঙ্গে, এটা ভেবেও ভালো লাগছে, ভালো লাগছে একথা ভেবে যে আপনাদের সেই ফেলে আসা বৃষ্টি দিনের অভিজ্ঞতার কথা আমাকে শেয়ার করছেন। এই ভালো লাগাটুকু নিয়েই তো আমাদের আগামীর পথ চলা, তাই না? শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 MHz AIR FM গোল্ড। আজ স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি, আপনাদের বন্ধু গর্বলাল। আপাতত একটু ছেলেবেলার বৃষ্টির সেই স্মৃতিটাকে আরও একবার উস্কে দেওয়ার চেষ্টা করি, আপনাদের মনের কোণে কীভাবে জমে থাকা সেই স্মৃতি উস্কে ওঠে একটু দেখে নিন।

বর্ষা নিয়ে মানুষের মনে অনেক বিশ্বাস, অনেক গল্প প্রচলিত আছে। কেউ বলেন বৃষ্টি মন খারাপ বাড়িয়ে দেয়, আবার গবেষণায় দেখা গেছে অনেক মানুষের ক্ষেত্রে বৃষ্টির শব্দ মানসিক প্রশান্তি এনে দেয়। অর্থাৎ বৃষ্টির অনুভূতি এক এক মানুষের কাছে এক এক রকম। তবে আরও একটা মজার তথ্য, বজ্রপাত দেখা আর বজ্রধ্বনি শোনার মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধান থাকে, আর সেই ব্যবধান থেকে মোটামুটি বোঝা যায় বজ্রপাত কতটা দূরে আছে। কারণ আমরা জানি আলোর গতি শব্দের থেকে অনেক অনেক বেশি। তো এই যে প্রকৃতির যে বিস্ময়, বর্ষাকে কেন্দ্র করে নানান রকম বিস্ময়কর বিষয়গুলোকে আমাদের চোখের সামনে যখন তুলে আনা হয় বা দেখি, এটা জানি আমরা ছোটোবেলা থেকেই দেখছি, কিন্তু নতুন করে ভাবলে আরও অবাক লাগে। এবং এই বিষয়গুলো জানলে বর্ষাকে আরও নতুনভাবে নতুন করে চিনতে ইচ্ছে করে, সে কথা বলাই বাহুল্য। আর বর্ষা সত্যিই আমাদের সকলের কাছে প্রিয়, তবে বাড়িতে বসে থাকলে সেই প্রিয়র জায়গাটা বোধ হয় আরও অনেক অনেক বেশি গভীর হয়ে যাবে। কারণ সারাদিন বাড়িতে বসে বসে বৃষ্টি দেখা, বৃষ্টিকে উপভোগ করা, রেডিওতে বৃষ্টির গান শোনা, আর তার সঙ্গে অবশ্যই বৃষ্টির স্পেশাল খাবার খিচুড়ি, সবটা নিয়ে বৃষ্টি আমাদের কাছে পরম উপভোগ্য হয়ে ওঠে যখন আমরা এই ব্যাপারগুলো আমাদের চোখের সামনে বা আমাদের

জীবনের সঙ্গে ঘটে যায়। তো জীবনের সঙ্গে ঘটে যাওয়া এমন অনেক অনেক কথা মনে পড়ে যাবে, কিন্তু আপাতত গান শুনতে শুনতে আবারও আমাদের সময় হয়েছে একটা সংবাদ বিরতিতে যাওয়ার। আমরা 11:00 থেকে 11:10 পর্যন্ত বিরতিতে থাকবো, সংবাদ বিরতিতে ঠিক 11:10 থেকে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। আপনার পাঠানো মেসেজ এবং আপনার কণ্ঠ দিয়ে আপনার ফেলে আসা যে সমস্ত স্মৃতি, বৃষ্টিকে নিয়ে স্মৃতি, সবটাই উঠে আসবে আজকে রবিবারের বৈঠকে গল্পলালের সঙ্গে। আপাতত গান শুনতে শুনতে আমরা চলে যাই সংবাদ বিরতিতে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 MHz AIR FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: ফিরে এলাম আরো একবার আপনাদের সঙ্গে। আজ রবিবারের বৈঠক নিয়ে কল্পলাল স্টুডিওর প্রান্তে রয়েছি। মেঘ বৃষ্টি মন সব নিয়েই আজকের আড্ডা চলছে এবং আড্ডাতে আপনারাও সামিল হচ্ছেন। অনেক অনেক কথা তো এই বৃষ্টিকে কেন্দ্র করে মাথায় আসে, যেমন আমরা যারা চলচ্চিত্র প্রেমী, সিনেমা প্রেমী, সেখানেও দেখি বাংলা চলচ্চিত্রে বর্ষা এক বিশেষ চরিত্র। কখনো প্রেমের দৃশ্য, কখনো বিচ্ছেদের মুহূর্ত, কখনো আবার নতুন করে শুরু করার একটা প্রতীক হিসেবে বৃষ্টিকে ব্যবহার করা হয় চলচ্চিত্রে, বারবার করা হয়েছে, ইনফ্যাক্ট এখনও করা হয়। তাই বর্ষার গান শুনলেই সিনেমার নানান দৃশ্যের কথাও কিন্তু চোখের সামনে ভেসে ওঠে, কারণ বৃষ্টি আমাদের শেখায় অপেক্ষার একটি সৌন্দর্য আছে। যেমন দীর্ঘ খরার পর একদিন বৃষ্টি আসে, তেমনি জীবনে কঠিন সময়ও একদিন কেটে যায়। তাই কঠিন সময় কেটে আবারও বৃষ্টির মতো সরস সতেজ জীবন আমাদের উপভোগ্য হয়ে ওঠে।

0: বৃষ্টি যে শুধু আমাদের ভেজায় তা তো নয়, আমাদের ভাবতে শেখায়। তাই তো বর্ষা নিয়ে এত গান, এত কবিতা, এত গল্প, এত কিছু। এবং আপনাদের মনের কোণেও জমে থাকা অনেক গল্প যেগুলো আজকে শেয়ার করছে, যেমন এই মুহূর্তে আরও একজন শ্রোতা রয়েছেন। কে রয়েছেন এবং কি শেয়ার করতে চান জেনে নি। নমস্কার। হ্যালো।
1: হ্যালো।
0: হুম, কে বলছেন?
1: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
0: বলুন সমীর বাবু।
1: হ্যাঁ বলছি, আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে আর কি।
0: এই মুহূর্তে হচ্ছে?
1: হ্যাঁ এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে।
0: বাবা বাবা, তাহলে তো প্রোগ্রামটা একটু অন্যরকম মাত্রা পাবে।
1: কথা মনে পড়ছে।
0: ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ,
1: ছোটবেলার অনেক স্মৃতিও আমার মনে পড়ছে। হুম হুম হুম। তা ছোটবেলায় মানে আমার এক মানে খেলার সাথী, মানে আমার এক প্রিয়তমার কথা মনে পড়ছে, মানে আমার বান্ধবী।
0: আচ্ছা।
1: সে এখন আর বর্তমানে আমার মধ্যে নেই, কিন্তু তার সমস্ত স্মৃতি কথাগুলো আমার যেন চোখের মধ্যে ভেসে আসছে। ছোটবেলায় মানে একসঙ্গে যখন আমরা খেলাধুলা করতাম, বৃষ্টি আসলে আমরা সবাই মিলে আনন্দ করে মাঠে নেমে যেতাম। এখন তো পুকুর ঘাট কোনো কিছুই নেই, এখন চোখেও দেখা যায় না।
0: ঠিক ঠিক ঠিক ঠিক।
1: যাই হোক, এখন আমি সেই তখন আমরা তো চিঠি টিটি লিখতাম, তখন তো আমাদের মোবাইল ছিল না, ফোন টোন ছিল না, আমরা চিঠি লিখতাম।
0: আচ্ছা।
1: তা একদিন আমাকে মানে আমাদের প্রাইভেট মাস্টার, দুজনই একসঙ্গে পড়াশোনা করতাম একই মাস্টারের কাছে, তা প্রাইভেট মাস্টার আমাকে রচনা লিখতে দিয়েছে, বৃষ্টি নিয়ে একটা রচনা লিখতে দিয়েছে। তা আমি সেই রচনাটা যে লিখেছি, লিখে পরের দিন যখন স্যারের কাছে জমা দিই, আমি তো জানি যে 100 নাম্বারই পাবো। 100 মধ্যে বলছে তোকে বেশি কিছু কাটবো না, মাত্র 1 কাটবো। 1 কাটবো মানে ভাবলাম তাহলে 99 দেবে, কোনো ব্যাপার নেই। প্রথমে একটা কেটে দিয়েছে, পাশে দুটো রসগোল্লা রেখে দিয়ে এবার আমি বাড়িতে গেছি, গিয়ে এবার 1 বেতের বাড়ি খেলাম বাবার হাতে ওই রচনা দেখে। ওই তখন রচনা দেখে 1 বেতের বাড়ি খেলাম। আর আমার বান্ধবকে বললো যে একসাথে এক ক্লাসে তোদের পড়াশোনা চলবে না, অন্য মাস্টার। রচনাটা কি মানে আমি একটু গানের মধ্যে দিয়ে বলবো, কিন্তু গানটা পুরো বলবো না, আমি ছোট্ট করে গানটা
0: ছোট্ট করে শুনি তাহলে একটুখানি।
1: হ্যাঁ

হালুইয়াছ সর্বপ্রথমে নিয় তুমি দৃষ্টি ঝরা ভালোবাসা যেখানে থাকো ভালো থেকো করি আমি আশা প্রিয়তমা কেমন আছো আশা করি ভালোই আছো। ছেলে বেলায় খেলেছি কত লুকোচুরি জোৎস্নারাতে চাঁদের আলোয় করেছি দৌড়াদৌড়ি ছেলে বেলায় খেলেছি কত লুকোচুরি জোৎস্নারাতে।

0: চাঁদের আলোয় করেছি দৌড়াদৌড়ি, ঝগড়া হলে আড়ি দিতে বলতে না যে কথা, মান ভাঙাতে যেতাম আমি নিচু করে রাখতে মাথা, চোখের জলে ভাসিয়ে দিতে মুছে দিতাম যে আমি, মনে পড়ে যায় স্মৃতির কথা, সেই যে আমারই তুমি প্রিয়তমা, কেমন আছো আশা করি ভালোই আছো। এই রচনা লেখা,
1: হ্যাঁ, মানে এই বৃষ্টির দিনে এমন একটা গান আপনার মনে পড়ে গেল, সেই ফেলে আসা সময়ের গান, এটা কিন্তু সত্যি আজকের এই বৃষ্টিকে আপনার অন্তত কৃতজ্ঞতা, এবং আমরাও কৃতজ্ঞ থাকব, কারণ এই বৃষ্টির দিনেই আমরা অনেক কিছু ঘটিয়ে এসেছিলাম, যে যে ঘটনাগুলো আজকের দিনে খুব মনে পড়ে যাচ্ছে এবং আপনাদেরও মনে পড়ে যাচ্ছে, সেই সব কথাই আজকে উঠে আসছে এই সমস্ত অনুষ্ঠানে। আমরা এবার পরপর একটুখানি হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ ঢুকে গেছে, আমরা একটু দেখে নিই। যেমন প্রথম যে মেসেজটি আছে তিনি হচ্ছেন সুপ্রিয়া চক্রবর্তী, লিখেছেন কিন্তু তার নাম লোকেশন কিছুই দেননি। সুপ্রিয়া চক্রবর্তী নামটা আমরা হোয়াটসঅ্যাপের একদম শুরুতে যেখানে নাম্বারটা থাকে সেখান থেকে দেখলাম, কোথা থেকে লিখেছেন সেটাও লেখেননি। যাই হোক, আপনারা যারা মেসেজ করবেন তারা নাম লোকেশনটা কিন্তু ডেফিনেটলি লিখবেন। লিখেছেন সজল বর্ষার শুভেচ্ছা, আমার জন্মই যে শ্রাবণ মাসে, আচ্ছা শ্রাবণ মাসে জন্মেছেন, বৃষ্টি মানেই ভালো লাগা, যেন প্যান্ডোরা বক্স খুলে যায়। ছোটবেলার একটা কথা, স্কুলের মাঠে জল জমেছে, আমি তখন ক্লাস ৫, ড্রেস খুলে সেমিচ পরে লাঠি হাতে ইয়া বড় বড় সোনা ব্যাঙের ব্যাঙেদের তাড়া করা, কনসিকুয়েন্সের কথাকে ভেবে স্কুলের পানিশমেন্টে পানিশমেন্ট, আর যার এখনো ঝিরঝিরে বৃষ্টি হলে ছাতা খুলি না, আমরা যারা এখনো ঝিরঝির বৃষ্টি ছাতা খুলি না, ওদের স্পর্শে মনে হয় সেই কালিদাসের যুগ থেকেই তার এই আনাগোনা। সত্যি বলতে কি, একটা সম্পূর্ণ ঋতু, ভালোবাসার ঋতু। সুপ্রিয়া চক্রবর্তী লিখেছেন, কোথা থেকে লিখেছেন অবশ্যই জানানো উচিত ছিল কিন্তু জানাননি। আচ্ছা, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে হোয়াটসঅ্যাপে লিখেছেন, শুভ সন্ধ্যা দাদা ভাই। শুভ সন্ধ্যা। বর্ষা মানে আমি বই পড়তে খুব ভালোবাসি, যে সে শরৎ সাহিত্যই হোক রবীন্দ্র সাহিত্যই হোক, জানলার ধারে চায়ের কাপটি হাতে তুলে বৃষ্টি উপভোগ করি আর গল্পের বই পড়ি, এক অন্য অনুভূতি দাদা ভাই। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় জানিয়ে দিয়েছেন এই বর্ষার মানেই তার কাছে এরকম একটা বিষয়। আচ্ছা, যাদবেন্দ্র পণ্ডা জোখিয়া বাজার কাতিপুর মেদিনীপুর থেকে লিখেছেন যে শুভ সন্ধ্যা আর্যে কল্পলাল দাদা ভাই, নমস্কার জানাই। বৃষ্টি মানে জানলার ধারে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে শৈশবের সেই বৃষ্টির দিনগুলোর মনে পড়ার কথা, যা মনে পড়লে আমি নস্টালজিক হয়ে যাই। যেমন বৃষ্টির দিনে কাগজের নৌকো ভাসানো, ফুটবল খেলে কাদা মাখামাখি হয়ে বাড়ি ফিরে পুকুরে কই মাছ ধরে বাড়ি ফিরে মায়ের কাছে বকুনি শোনা, আর এখন বৃষ্টির দিনে জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, রহস্য গল্প পড়া, সঙ্গে FM গোল্ড শোনা, আর খিচুড়ি ইলিশ ভাজা পকোড়া, আর ধোয়া ওঠা গরম গরম চায়ে চুমুক দেওয়া। কথায় বৃষ্টির গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি। যাই হোক, সেই অনুষ্ঠান কথা আপনি লিখেছেন, ভালো লাগছে, এবং আপনাদের ভালো লাগছে বলে এই ভালো লাগাটা কিন্তু আমার মনের মধ্যে জমে রয়েছে। খুব ভালো লাগলো, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। এবং এই বৃষ্টির দিনে ফেলে আসা বৃষ্টি দিন এবং আজকের দিনের মধ্যে কোথাও যেন একটা বিশাল দূরত্ব, বিশাল একটা গ্যাপ, সেই ফেলে আসা দিনে কী কী করতেন, এখন যেটা পারছেন না, সব কিছু নিয়ে একটা আক্ষেপ থেকে যায়, এবং সব কথাই উঠে আসবে আজকে আপনাদের সঙ্গে। আছি কল্পলাল রবিবারের বৈঠক নিয়ে, বৃষ্টি মেঘ বৃষ্টি মন, এরকম একটা ক্যাপশন থেকেই আজকের এই অনুষ্ঠানকে ধরা। আপাতত গানে গানে মান্না দে সঙ্গে থাকুক, বৃষ্টির গানে, এবং সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা।

তবে একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে যে জীবনে যত ব্যস্ততাই থাকুক প্রকৃতির জন্য একটু সময় রাখতেই হবে। একটি বৃষ্টি ভেজা বিকেল, একটি সবুজ গাছ কিংবা মাটির গন্ধ, এগুলোই তো আমাদের জীবনের সবচেয়ে সহজ অথচ সবচেয়ে মূল্যবান আনন্দ। চোখ রাখবো হোয়াটসঅ্যাপের পাতায়। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, বৃষ্টি মানেই মেঘের গন্ধ, মাটির সোঁদা সুবাস আর প্রকৃতি জুড়ে রঙিন ও সুগন্ধি ফুলের এক অপূর্ব সমারোহ। আমাদের বাড়িতে এখন বাগানে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে, তাদের মধ্যে কামিনী, হাসনুহানা, গন্ধরাজ, এদের সুগন্ধ এবং সৌন্দর্য মনকে আনন্দে ভরিয়ে তোলে। বর্ষার এই ফুলগুলো শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং আমাদের মনকেও স্নিগ্ধ ও সতেজ করে তোলে। বর্ষার বৃষ্টি যেমন মাটিকে ধুয়ে মুছে স্নিগ্ধ করে, ঠিক তেমনি এই ফুলগুলো আমাদের মনের ক্লান্তি দূর করে এক অনাবিল শান্তির পরশ বুলিয়ে দেয়, আবার খারাপ মনকেও ভালো করে দেয়। এই বর্ষাকালে এর ফুলের সৌন্দর্য, ফুল হলো পবিত্র জিনিস যার সংস্পর্শে মন এমনিতেই ভালো হয়ে যায়। খুব ভালো থাকবেন আপনি সবসময়। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস বর্ষা নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন।

এরপর সাধনা মজুমদার ডানলপ থেকে লিখেছেন, কি লিখেছেন, নমস্কার কল্পলালদা। বর্ষা মানে ধুলিমলিন বিবর্ণতায় বেঁচে ওঠার আশ্বাস। বাহ, কি সুন্দর কথা, ধুলিমলিন বিবর্ণতায় বেঁচে থাকার আশ্বাস। বর্ষা মানে সবুজের সমারোহ, শস্যক্ষেত্রে ফসলের সমারোহ। বর্ষা মানে চিন্তাশূন্য মনে এক অব্যক্ত অনুভূতি। বর্ষা মানে গাছেদের

0: পেরে ওঠা বলতে গিয়ে মনে পড়ে যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত গল্পটি পুঁই মাচা। মনে পড়ে 14-15 বছরের মেয়ে খেন্তির কথা, যে খেতে খুব ভালোবাসত, বিশেষ করে কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি ছিল তার বিশেষ প্রিয়। তাই সে রায় কাকার থেকে পাকা হলদে হলদে চেহারার পুঁই ডাঁটাগুলো এনেছিল। মা অন্নপূর্ণা পুঁই ডাঁটাগুলো কাঠ হয়ে গেছে দেখে ফেলে দিতে বলেছিল। যখন নাবালিকা খেন্তি শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতে হতে প্রাণ হারাল এবং কোনো এক বর্ষার দিনে দেখা বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতের পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জলে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর, প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। মৃতপ্রায় পুঁই গাছগুলোর বাঁচার কথা ছিল না, বর্ষার জল পেয়ে বেঁচে গেল, কিন্তু জীবনের লাবণ্যে ভরপুর সেই মেয়েটির আর বাঁচা হল না। সাধনা মজুমদার ডানলপ থেকে লিখেছেন এবং সত্যি এই বর্ষার অনুষঙ্গে একটি সুন্দর গল্পের প্রসঙ্গ তিনি তুলে দিয়েছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প বুই মাচা, যা সত্যি বিষাদের এবং এই বর্ষাকে কেন্দ্র করে সবটা ঘিরে উঠেছে তাকে কেন্দ্র করে। এবং সেই গল্পের প্রসঙ্গ যখন আজকের এই অনুষ্ঠানের অনুষঙ্গে এলো, তখন সত্যি গল্পটা তো অবশ্যই আমাদের ভাবায় আপনাদের সেই অনুভূতির কথাগুলো যেগুলো আজ গল্পলালকে শেয়ার করেছেন। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে অপেক্ষা করে আছেন, 2248-8085 কে রয়েছেন দেখে নি। নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি বাড়িভিট থেকে মাধব বর্ষাই বলছি।
0: বলো।
1: বলছি যে বর্ষা বর্ষা বর্ষা নিয়ে অনেক কবি অনেক কিছু বলেছে। আর বর্ষার স্মৃতি বলতে আমার মনে আছে যেটা, মাছ ধরা উপরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে, সেই বৃষ্টিতে আমি সাতখানা মাগুর মাছ ধরেছিলাম। সেই যে আনন্দ, সে আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারি, আজও পারব না। এটা হচ্ছে আমার।
0: হ্যাঁ, মানে সেই স্মৃতি মানে একটা, মানে সেটা খুব অন্যরকম ভাবে আপনার আজকে মনে পড়ে গেল এই অনুষ্ঠানে।
1: আর একটা ছিল যখন বল খেলতাম, বল খেলেছি পাড়ার ছেলেদের সঙ্গে, টার্গেট ছই ছিল একটা ছেলের পায়ে মারবো, আর সে পায়ে মারতে গিয়ে সে আমারই হাতে লেগে গেল, সেই বাচারে ঠিক হয়ে গেল, উল্টে ফলটা আমারই ভোগ করলো। এইগুলো না এখন মনে পড়ে। আর একটা কথা বলি, এর আগে যে শ্রোতা গান শোনালো, আমি ছোট্ট করে ওইটা কি ছোট্ট,
0: যাই হোক, ব্যাপারটা হচ্ছে বৃষ্টির অনুষঙ্গে তার ভালো লাগাটুকু আমরা একটুখানি অবশ্যই মূল্য দেব, ভালো লেগেছে তার এই গান শুনে। একদম একদম, আপনিও নমস্কার নেবেন। একদম একদম, আজকের মতো শুভ
1: ভালো লাগছে অনুষ্ঠানটা, বাংলা মানে আমি অত্যন্ত প্রিয়।
0: সত্যি তাই, আপনারা থাকেন বলে আমাদেরও ভালো লাগে। আজকের মতো দাদা শুভরাত্রি জানালাম, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, গান তো রয়েছে এবং গানের সঙ্গে সঙ্গে আপনারা রয়েছেন, আপনাদের মূল্যবান মতামত রয়েছে। আপাতত হৈমন্তী শুক্লার কণ্ঠে সেই চিরন্তন খুব পরিচিত একটি গান আমরা শুনে নিই, অবশ্যই বৃষ্টির গান।

হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন শ্যামসুন্দর দাস এবং কাকুলি দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে লিখেছেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আমিও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানালাম। শ্যামসুন্দর দাস এবং কাকুলি দাসকে লিখেছেন, স্কুল থেকে ফেরার পথে ঝমঝমিয়ে বৃষ্টিতে মাথা ঢাকতাম কচু পাতায়, জড়িয়ে আছে স্মৃতিতে। দুপুরবেলা বৃষ্টিতে জল জমলে ঘরের দ্বারে কাগজের নৌকো ভাসিয়ে দিতাম, চলতো ধীরে ধীরে। কাদা মাঠে ফুটবল খেলা, আনন্দ মন প্রাণে, বন্ধুরা সব অচেনা হতো কাঁধার আবরণে। বৃষ্টি ভিজে আমবাগানে আম কুড়োনোর তারা, ভয়গুলো সব দূরে গিয়ে আনন্দে আত্মহারা। বাড়ির পাশে পুকুর ধারে ভর্ত কচুরি পানায়, তার মধ্যে পুরুষ ব্যাং ডাকত চেনা গলায়। হারিয়ে গেছে ছেলেবেলার সোনালি দিনের সময়, জল ছবি ভেসে অন্তরে আজও যেন কথা কয়। মেঘ জমলে নীল আকাশে এখন করে ভয়, অফিস থেকে ফেরার পথে না জানি কি হয়। মাথায় পড়লে দুফোঁটা জল সয় না এখন শরীরে, সর্দি কাশি দিয়ে উপহার বন্ধু করে আমারে। বৃষ্টি ঝোড়ো ঝোড়ো নিয়ম করে কৃষকের মুখে হাসি দিয়ে, সবুজে ভরাও ধরাতল আবর্জনা ধুয়ে দিয়ে স্নিগ্ধতা ভরিয়ে। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া থেকে, গড়িয়া, কলকাতা 153 থেকে। খুব ছন্দে ছন্দে বৃষ্টি নিয়ে তার ভালো লাগার অনুভূতির কথা তিনি আমাদের জানিয়েছেন। এছাড়াও পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন, বর্ষা যখন নামে এই হৃদয় পাড়া জুড়ে, মনটা যেন গেয়ে ওঠে ছন্দ ভরা সুরে, সবুজ হয়ে ওঠে এই হৃদয় নদীর কূল, প্রাণ জাগান জাগায় মনের মাঝে কত রঙিন ফুল। বর্ষা যখন আবেশ জাগায় এই হৃদয় নীরে, শান্ত হয় মনের পাড়া রিমঝিম এই সুরে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। এবং বুঝতে পারছি এই যে বৃষ্টি, আজকের বিশেষ করে এই বৃষ্টিটা কিন্তু আপনাদের মনটাকে একটু হলেও নাড়া দিয়ে গেছে। তার কারণ একটাই যে বৃষ্টি যে আমাদের অন্যভাবে ভাবায়, অন্যভাবে ভালোবাসতে শেখায়, অপেক্ষা করতে শেখায়। সব কিছুর সৃষ্টির মূলেই থাকে এই বৃষ্টি। তবে হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টি তো কখনো কখনো ভয়ঙ্কর একটা ক্ষতির জায়গা তৈরি করে, সেই অতিরিক্ত

0: বৃষ্টিটা আমরা চাই না, অতিরিক্ত কোনো কিছুই আমরা চাই না। তবে এই মুহূর্তে আমরা কি চাই একটু শ্রোতার কাছ থেকে জেনে নিই। রয়েছেন আমাদের সঙ্গে একজন শ্রোতা, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, সরাসরি কে? মৌলি, হ্যাঁ, একদম শেষ বেলায়, গতদিনও তাই, তবে এই বৃষ্টির দিনে একটু চাইও। তুমি কিছু বলো,
1: যখন খুব বাজ বিদ্যুৎ হয়ে বৃষ্টি হয় ওটা মনে হয় চাই না, আমি তোমার সাথে একমত। তখন আমি ঠাকুরকে বলি, এই ঠাকুর বৃষ্টি কমিয়ে দাও, বাজ কমিয়ে দাও, কোথায় যে কে রয়েছে, কার মাথায় পড়ছে, মানে
0: খুব আনন্দ লাগে।
1: ঠান্ডা ঠান্ডা ভাব আর মানে ঝরঝর ঝরঝর ঝরঝর বৃষ্টি। আমরা না জানো তো আগে খুব বন্ধু বান্ধব মিলে এই বৃষ্টিটা আড্ডা মারতাম,
0: মানে কোনো একজন বন্ধুর বাড়িতে গিয়ে ক্যারাম খেলা, লুডো খেলা, একসঙ্গে টিভি দেখা, বা কাকিমা, হ্যাঁ, কাকিমা হয়তো মুড়ি মেখে এনে দিল সন্ধ্যাবেলায়, মুড়ি খেতে খেতে গল্প, মানে এই ব্যাপারগুলো ভীষণ পছন্দের দিনে থাকে।
1: তারপরে হয়তো একটু ছাদে গিয়ে ভিজতাম ইচ্ছা করে, তারপরে হয়তো একটু অন্তাক্ষরী খেলতাম, আবার বলতাম যে আজকে কিন্তু শুধু বৃষ্টির গানই গাইতে হবে, অন্য কোনো গান চলবে না। হ্যাঁ খুব মজা। আর একদম ছোটবেলায় তো কাদা ছেটানো, মাঠে খেলা, আর বৃষ্টি হলেই কুমির ডাঙ্গা খেলতাম, ওই যে কুমির তোমার জল
0: খেলে, এইটাই হচ্ছে ব্যাপার। আবার তারও একটু পরে মৌলি যখন ধরো সবার বাড়িতে ল্যান্ড ফোন চলে এলো, তখন ওই ফোনেও একটা গল্প শুরু হয়ে যেত, মানে ধরো তখন যাওয়া হচ্ছে না, ল্যান্ড ফোনে গল্প করা, এ করা, এখন তারও অফুরন্ত সময় ফোনে কথা বলার জন্য, কিন্তু কোথাও যেন দূরত্বটা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আমাদের কোনো একজনকে শুরুটা করতে হবে, জানো তো, কোনো একজনকে শুরুটা যদি আমরা করে দিই তাহলে কিন্তু
1: মানসিকতা এখনো আছে জানো তো, যে মিলেমিশে থাকবো।
0: ঠিক,
1: কিন্তু কি বলতো মানে ওই আর কি, বেশিরভাগ তো নয়, হ্যাঁ এই আর কি,
0: ওই কম ভাগ থেকে ওটাই আমাদের দৃষ্টান্ত হয়ে থাক, যে একসাথে মানে এই যে বৃষ্টি আমাদের সৃষ্টি করতে শেখায়, এবং এখান থেকেই হোক একটা সূচনা, শুভ সূচনা, তাই না? অনেক ভালো লাগলো মৌলি কথা বলে আমাদের সঙ্গে, এভাবে থেকো, তুমিও ভালো থেকো, আজকের মতো শুভ রাত্রি।
1: আজকে আড্ডা করতে আমার খুব মল্লিকাদির কথা মনে হচ্ছে।
0: হ্যাঁ একদমই, থাকলে ভালো হতো, মল্লিকাদি থাকলেও বেশ জমে উঠতো, জমে উঠতো, হ্যাঁ এটা ঠিক। আড্ডা মানে দুজনের ব্যাপার থাকেই, কিন্তু ওই তোমরা আছো বলে আমাদের একা আসার একটা অনুপ্রেরণা আমরা পেয়ে যাই।
1: তুমি তো আর ওদিকে একা মানে তো আর সবার সাথেই তো আড্ডা,
0: একদম একদম একদম একদম। ঠিক আছে মৌলি, আজকের মতো শুভরাত্রি, হ্যাঁ তুমিও ভালো থেকো।

0: স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 11:46 হয়ে গেছে, প্রায় সময় এগিয়ে যাচ্ছে তত্তর করে 12টার দিকে। তবে এই মুহূর্তে একটি মেসেজ আছে, টেক্সট মেসেজ, শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া 4 থেকে পাঠিয়েছেন। একটু অভিযোগ, কারণ এর আগে আপনার কথাতেও উনি মেসেজ পাঠিয়েছিলেন, সময়ের অভাবে পড়ে উঠতে পারিনি, তবে এবার তো অবশ্যই পড়ব। উনি লিখেছেন, ছেলেবেলার বৃষ্টি চিন্তামুক্ত মনে প্রাণ খোলা আনন্দ সাগরে ভেসে বেড়ানো। মামার বাড়ি আমতার রসপুর গ্রামে, দামোদর নদীতে মামাদের সঙ্গে ছিপ দিয়ে মাছ ধরা, তারপর যৌবনে কলেজ লাইফে ময়ূরের মতো পেখম মিলে উল্লাসে মাতোহারা, এরপর ম্যারিড লাইফে বর্ষা, রঙিন স্বপ্নে জাল বোনা, আর আজ মানে আজ সানডেতে সেন্ট পলস চার্চের ওই বিরাট এলাকা থেকে বৃষ্টির মধুর দ্বারা দেখতে দেখতে মনে হল গডের আশীর্বাদ ঝরে পড়েছে চারিদিকে। শিপ্রাকারার মালিক পাড়ালেন বেতর হাওড়া 4 থেকে তার অনুভূতির কথা পাঠিয়েছেন। এইসব অনুভূতি সত্যি আমাদেরকে, এই যে লাস্ট কথাটা যে দেখে মনে হলো গডের আশীর্বাদ ঝরে পড়েছে চারিদিকে, সত্যি এই বৃষ্টি আশীর্বাদ হয়েই আমাদের জীবনে ঝরে পড়ুক। কোনোভাবেই যেন অতিবৃষ্টির প্রকোপে আমাদের জনজীবন বিপর্যস্ত না হয় সেই দিকটা একটু মাথায় রাখতেই হবে। রাখতে হবে মানে গড যেভাবে আমাদের সমাজকে চালনা করবে, প্রকৃতি যেভাবে আমাদের সমাজের উপর দয়া দেখাবে না রুষ্ট হবে, সেটা খানিকটা তো আমাদের উপর নির্ভর করেই। কারণ আমরা যদি প্রকৃতির প্রতি বিরূপ হই, আমরা যদি প্রকৃতির সুন্দরভাবে প্রকৃতিকে রাখার ব্যবস্থা না করে দিই, তাহলে প্রকৃতিও রুষ্ট হবে এবং কখনও অনাবৃষ্টি কখনও অতিবৃষ্টি করে প্রকৃতিটাকে আরও রুক্ষ, আরও ভয়ঙ্কর রূপে ধরা দেবে। তাই আশীর্বাদ রূপে যেন ঝরে পড়ুক চারিদিকে বাড়িধারা, এটাই আমরা চাই। শিপ্রাকারার অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার বিষয় ভাবনা তুলে ধরার জন্য। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন টেলিফোনে দেখেন। নমস্কার, হ্যালো, হ্যালো,
1: আমি প্রিয়তোষ চট্টোপাধ্যায়
0: প্রিয়। হ্যাঁ বলুন বলুন বলুন, কেমন আছেন?
1: তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি হলো, গানটা আমার মাঝে মাঝে ভীষণ মনে পড়ে। আরেকটা কথা বলি, বৃষ্টির ব্যাপারে আমি ভেবেছিলাম অনেকক্ষণ অনেক কিছু বলবো,

0: বলবো, এখন এই লাইন পাওয়া নিয়ে এক সমস্যা। আমার আগে ছিল মৌলি, মৌলি তো অনেকদিন বাদে এলো, আর মল্লিকাকেও মিস করছি।
1: ৭৮
0: একটা ভয়ঙ্কর বৃষ্টি দেখেছিলাম, বাড়ির সামনে বিড়লা মন্দিরের ওখানে পুরো জলে, এক বুক জল ওখানে, মানে ওই তোমার যে ই আছে না, হাওয়া দিয়ে ফুলিয়ে বোট গুলো তৈরি করে, ওখান থেকে দেখি গলি থেকে ওই বিড়লা মন্দিরের রাস্তা দিয়ে ওখান থেকে বেরোচ্ছে। আর আমার বাড়ি হচ্ছে কি বিড়লা মন্দির উল্টো দিকে, একদম আমি সামনে গেটের কাছে দাঁড়িয়ে দেখছি। আর তখন আমাকেও বেরোতে হবে, খাবার দাবারের জিনিসপত্র জোগাড় করতে হবে, নাহলে তো মুশকিলে পড়ে যাবো। কি বৃষ্টিটাই না হয়েছে, বৃষ্টিটা যারা জানে মনে রেখেছে তারাই জানে, সেই একটা ভয়ঙ্কর বৃষ্টি দেখেছিলাম। আর আমার মনে আছে আমি যখন বৃষ্টির দিনে রেনি ডে যেটা হয় স্কুল থেকে এসেই ভিজে ভিজে ওরকম ব্যাগ ট্যাগ ফেলে দিয়ে সোজা, আমার একটা বাইসাইকেল ছিল, তখন আমরা বেলেঘাটা থাকতাম, বেলেঘাটা লেকটা আছে সুভাষ সরোবর, সেখানে বাইক সাইকেলটা নিয়ে যেতাম, আর সেখানে রাস্তায় জল জমে থাকতো, জলের উপর দিয়ে সার করে চালিয়ে নিয়ে চলে যেতাম, কি মজা লাগতো। আর একটা যে সুভাষ সরোবরের যে লেকটা, তখন মোটামুটি ভালো সাঁতার জানি, এপার ওপার করতাম বন্ধুরা মিলে, বল বল নিয়ে ফুটবল তো পেটাতামই ভীষণ, কাদা ফাদা মেখে বাড়িতে এসে মানে জরফর নিয়ে কয়েকদিন কাত হয়ে পড়ে থাকতাম, মা বলতে নাও এবার বসে বসে ওষুধ গেলে খাও, এসব চলতো আর কি। আর তারপরে ওই নৌকা ভাসানো কাগজের নৌকো, এটা ওটা তো ছিলই
1: একদম। আর আরেকটা জিনিস প্রিয়তোষ দা মনে পড়ে, মানে এটা আমরা ছোটবেলায় করতাম, জানি না আপনাদের ছোটবেলাটা কি, আসলে এই ৭৮ কথা বললেন, ৭৮ সালে আমি হয়েছি, ফলে তখন আমি অনেকটা ছোট, মা বলে মায়ের কাছে ওই ৭৮ বন্যার গল্প শুনেছি, কিন্তু আমরা যেটা করতাম ওই বৃষ্টিতে ধরুন স্কুল থেকে ফেরার পথে তো কোথাও একটু জল জমে আছে, সেই জলের উপর ধাপ করে লাফিয়ে পড়তাম, যাতে ওই জলটা, পায়ের জলটা আরেকজনের গায়ে গিয়ে ছেটে, মানে এই ব্যাপারটা না ওই সময় খুব হতো, রাস্তার বা মাঠে ঘাটে জোর করে করে জলের উপর দুপা দিয়ে লাফিয়ে পড়তাম।
0: এই কল্পনা তোমার এই কথাটা শুনে আমার একটা মানে বিজ্ঞাপনে দূরদর্শনের টেলিভিশন একটা দেখেছিলাম, এক লোক মাথায় ছাতা নিয়ে যাচ্ছে, কতগুলো দুষ্টু ছেলে তার সামনে নিচে ধাবাস ধাবাস করে লাফাচ্ছে, আর জল ছিটকে পড়ছে, আর বন্ধুলোক বুড়ো বুড়ো কুচকে,
1: একদম এই একটা আমরাও দেখেছিলাম দূরদর্শনে,
0: কথা মনে পড়ে।
1: ঠিক ঠিক ঠিক, এবং এটা আমরা করতাম তখন, বেশ মজাই পেতাম, বন্ধুদের সঙ্গেই এটা করতাম, বড়দের সঙ্গে অবশ্যই নয়, তবে এইটাও বৃষ্টির দিনে সেই সময়ে ফেলে আসা একটা স্মৃতি ভীষণভাবে মনে পড়ে আজকে।
0: সত্যি বা একসময় যে কত দোষী ভাড়া করেছে, তারপরে শিলা বৃষ্টি হতো ছাদেতে, আমার মনে হচ্ছে যে বরফের টুকরো গুলো ওইগুলো পড়তো, শিলাগুলো ঠাঁই ঠুঁই করে,
1: আচ্ছা শব্দ হতো তখন, আওয়াজ মারাত্মক একটা আওয়াজ,
0: বলো না
1: পাশের বাড়ি অ্যাসবেস্টারের টিন বা টিন, সেখানে করকর করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছিল ভেঙে পড়বে।
0: গান ছিল না ঠিক দুপুর বেলা ভূতে
1: ভূতমালি দেলা, একদম একদম একদম সেইটাই হতো, ঠিক ঠিক ঠিক ঠিক।
0: আর ওই ছাদে তখন মানে ওই ছাদটায় ভিজতাম ছাদে বসে, আর তখন বন্ধু টন্ধুদের নিয়ে ফুটবল খেলাটা একটা বিরাট ব্যাপার ছিল, ওইসব করে টোরে বেরিয়ে
1: মানে বৃষ্টির মধ্যে কোথাও কখনো একটা রুক্ষ রূপ দেখতে পাই, মানে হয়তো অতিবৃষ্টি বা বৃষ্টি হচ্ছেই না, মানে সেই ফেলে আসা দিনগুলোকে একটু খুঁজতে চাই, কখনো কখনো পেয়েও যাই, কিন্তু না পাওয়ার তালিকাটা না বড্ড বেশি
0: একদম। আবার এখন একটি আবার এই কথা বলতে বলতে মনে পড়ে ফেলে আসা দিনগুলি যে আমায় পিছু ডাকে, সেই জিনিসগুলি এখন মনের ভেতরে হয়,
1: সেটাই সেটাই হয়।
0: এনিওয়ে আর কি বলবো, একাই আছি, একাই থাকি, জীবনটাকে একাই বয়ে নিয়ে চলেছি, আর বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা এগুলো তো থাকবেই
1: জীবনের। না না খুব ভালো থাকবেন, এবং এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমরা তো আছি একসাথে সবাই মিলে চলবো যতদিন থাকবো।
0: নিশ্চয়ই তুমি ভীষণ ভীষণ ভালো থাকো, আর বিশ্বজিৎকেও ওকেও ভীষণ মিস করছি, ও ভীষণ ভালো বন্ধু আমাদের। তোমরা এলে দুজন, তুমি তারপরে মল্লিকা, এরা এলে তো মানে একটা আলাদা ব্যাপারই হয়ে যায়। আর পুরনো বন্ধুরা যারা আসে, যেমনি মৌলি আসে,
1: নতুন সংযোজন সত্যি না, এটা আমাদের এটাই হচ্ছে ব্যাপার যে আমরা ভাবি যে আপনারা আসবেন এবং আমাদের সঙ্গে একটু কিছুই না, মতের আদান প্রদান হলো, মত বিনিময় হলো, আর তো কিছু নয়, আর পাওয়ার কি আছে এখানে।

0: থেকে, ভালো লাগাটুকুই থেকে যায়,
1: গল্প বলাল এই তো, এই তো হচ্ছে ব্যাপার। আর আমাদের এই যে ভালোবাসাটা এটাই যেন অটুট থাকে,
0: থাকবে
1: ভালোবাসাটা নিয়েই যেন মানে দিনগুলো পর চলে যায়।
0: একদম
1: প্রার্থনা করি সবাই যারা ছোট বড় বয়স্ক যারা সবাইকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, সুস্থ থাকাটাই না এখন কর্পোরাল বড় ব্যাপার হয়ে গেছে,
0: একদমই তাই,
1: এটাই হচ্ছে
0: সবাই ভালো থাকুক।
1: সময় নিলাম,
0: হ্যাঁ না না এই সময়টা দরকার এবং এই সময়টা চাইও আমরা,
1: খুব তোমাকে যে আমি ভীষণ ভীষণ ভালোবাসি,
0: আমাদের ওই ভালো লাগাটা আছে দাদা, যার জন্য তো অপেক্ষায় থাকি কখন আসবেন আপনারা, খুব ভালো থাকুন, এভাবেই থাকুন,
1: তোমরা আছো নিশ্চয়ই ভালো থাকবে, বিশ্বজিৎ ওকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি,
0: এভাবেই থাকবেন,
1: তোমরা সবাইকে কি ভালো রাখো, তোমাদের এই যে জিনিসটা ম্যাজিকটা তোমরা করো এসে না, এটা বেশ কয়েকটা দিন মনটাকে খুব খুশি রাখে, ভালো রাখে,
0: ঠিক সেই, খুব ভালো থাকুন, হ্যাঁ
1: ভালো লাগলো,
0: আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি, আমি আবারও কথা হবে আমাদের, আমি তো আসবো আবার এই মাসে অনেকদিনই আছে প্রোগ্রামে, ঠিক আছে,
1: তুমি ভালো থেকো,
0: ভালো থাকো,
1: আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা,
0: একদম একদম, আপনিও ভালো থাকুন দাদা, শুভরাত্রি। এই ভালো লাগা, এই ভালো লাগা রেস্টুকু নিয়ে যখন আমরা বেরোই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তখনই অনেকদিন পর্যন্ত থেকে যায়, আপনাদের সেই হাসি মুখের মুখটা যেন দেখতে পাই, আপনাদের সেই প্রত্যেকটা অনুভূতি আমাদের চোখের সামনে ধরা দেয়, যে কথা বলছেন প্রত্যেকে আমি যেন দেখতে পাচ্ছি আপনাদের, এত আন্তরিকতা আপনাদের মধ্যে রয়েছে। সুমিত্রায় দমদম থেকে লিখেছেন যে আমার কাছে জ্যৈষ্ঠ মাসের পর যখন প্রথম বর্ষা আসে, চারিদিকে গাছের পাতায় যখন বৃষ্টির জল পড়ে যা ঝকমকে লাগে, আমি খুব খুশি হই, আজকে সারাদিন হালকা বৃষ্টি হয়েছে, জমি আড্ডা, সাথে গরম গরম তেলে ভাজা আর মুড়ি। সুমিত্রায় দমদম থেকে তার অনুভূতির কথা লিখেছেন। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 11:56 হয়ে গেছে, সময় কিন্তু আর নেই, ইচ্ছে অনেক রয়েছে, এই ইচ্ছে নিয়েই আপাতত সকলকে শুভরাত্রি জানাতে হবে, কারণ ঘড়ির কাঁটা বলছে 11:56 হয়ে 27 সেকেন্ড। কল্পলাল সবাইকে আজকের মতো শুভরাত্রি জানাচ্ছে, কিন্তু কথা দিয়ে যাচ্ছে আবারও চলে আসবে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য কোনো একটা দিন, তার জন্য অপেক্ষায় থাকতে, এবং আপনারা যেমন থাকেন অপেক্ষায় 100.1 MHz AIRFM গোল্ডের বন্ধু হয়ে, এভাবেই বন্ধু হয়ে থাকুন, যেতে যেতে প্রিয়তোষদার জন্য এবং আমাদের সকল বন্ধুদের জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই বিখ্যাত গান, যে গানের উল্লেখ কিন্তু প্রিয়তোষদা করেছিলেন, শুনতে থাকুন FM গোল্ড আজকের মতো শুভরাত্রি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনলেন আধুনিক গান, এখন বাংলা ছায়াছবির গান। জুলফিকার ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান আপনাদের জন্য।

শুনছেন বাংলা ছায়াছবির গান। পরের গান রং নাম্বার ছায়াছবি থেকে। তিমির বিশ্বাস।

ও কণ্ঠে ছবি থেকে আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলাম নয়না বারসে রিমঝিম রিমঝিম। শেষ করতে হবে, সময় বলছে থামতে হবে, তাহলে থেমেই যাই। হেমন্ত কুমারের কণ্ঠে একটা বিবি আওর মকান ছবির গানটার সঙ্গে শেষ হবে আজকের মতন আপকে লিয়ে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। এরপর প্রভাতী, প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ ললিত।

আমরা শুনলাম বাঁশি, শিল্পী ছিলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ ললিত। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ দেশি টোড়ি।

0: আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ দেশি টোড়ি। এই সঙ্গেই শেষ হলো আজকের প্রভাতী। এখন আনন্দধ্বনি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আজ বর্ষার গান, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, আর রবীন্দ্রসঙ্গীত আজ এক ঘন্টারই অনুষ্ঠান সাজিয়েছি কেবলমাত্র বর্ষার গান দিয়ে। কারণ না, বর্ষা এসেছে, হ্যাঁ মানছি বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে এবং আমাদের অনেকেরই কাজের অসুবিধে হচ্ছে, কিন্তু এসেছে যখন তাকে তো বরণ করতেই হবে, চলেও তো যাবে আবার, তখন তো আবার আমরাই বলবো একটু বৃষ্টি হলে ভালো হতো, বড্ড গরম তো। এসেছে যখন তখন তাকে তো একটা আহ্বান করতেই হয়, আর যখন অতিথিকে আহ্বান করাটাই তো আমাদের সৌজন্যবোধ। অভিকের পর দেবব্রত বিশ্বাস, গানে গানে বর্ষা আহ্বান।

শিল্পী ছিলেন রমা মণ্ডল। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত। 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর।

0: আচ্ছা, গান তো তখনই হয় যখন আমরা সুর দিই, কিন্তু আগে তো কথা, আগে তো বাণী, সেটা না হলে তো আসল কাজটাই তো সিদ্ধ হয় না। তো কবি কণ্ঠে যদি আমরা এমন একটা কিছু শুনি যেটা পরবর্তীকালে সুর দিয়ে কবি নিজেই তৈরি করলেন গান, নববর্ষা, রবীন্দ্রনাথ ঠাকুর, তার স্বকণ্ঠে আবৃত্তি।
1: হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে, হৃদয় নাচে রে, সাতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়াই উল্লাসে কারে যাচে রে, হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে, হৃদয় নাচে রে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গগজে গগনে, গগনে গরজে গগনে, দেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য তুলে তুলে সারা, কুলায়ে কাঁপিছে কাতর কাপত দাদুরি ডাকিছে সঘনে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে, গগনে গরজে গগনে, নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে, নবতে নদালে ঘন বন ছায়ে হরষই আমার দিয়েছি বিছায়ে, পুলকিত নিপনি কুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে, নয়নে সজল সিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে, ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে কবরি এলায়ে, ওগো নব ঘন নীল বাস খানি বুকের উপরে কে লয়েছে জানি, তরিত্রী শিখর চকিত আলোকে ওগো কে ফেরিছে খেলায়ে, ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে, ওগো নদী কূলে তীর তৃণতালে কে বসে অমল বাসনে শ্যামল বাসনে, সুদূর গগনে কাহার এসে চায় ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায়, নব মালতীর কচি দলগুলি আনমনে কাটে দশনে, ওগো নদী কূলে তীর তৃণতালে কে বসে শ্যামল বাসনে, ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে, ঝরকে ঝরকে ঝরিছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল, উড়িয়ায় অলোক ঢাকিছে পালক কবরী খসিয়া খুলিছে, ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, বিকচকে তকি তটভূমি পারে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী, রাশি রাশি তুলি সই বালো দল ভরি আলোয়েছে লোলয় অঞ্চল, বাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরাণ হরণী, বিকচকে তকি তটভূমি পারে বেঁধেছে তরুণ তরণী, হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে, ঝরে নবধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল পল্লীর রবে, তীর ছাপি নদী কল কল্লোলে এলো পল্লীর কাছে রে, হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে, হৃদয় নাচে রে।

নীল নবঘনে আশার গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আশার মানেই তো তাই, বৃষ্টি ভেজা বর্ষণ সিক্ত, যেখানে সব কাজে দেরি হয়ে যায়, তা হোক একটু দেরি হোক, জল থই থই এমন ভালোবাসা, এত স্নিগ্ধ এত শান্ত সুন্দর বৃষ্টি আর কখন হয়? চারপাশ কত সুন্দর, কত শুদ্ধ হয়ে যায়। আর কবি কণ্ঠে যখন আমরা কবির নিজস্ব কবিতার আবৃত্তি শুনি, তখন তো এমনি পরিবেশ আরও সুন্দর। আমরা একটু আগে শুনলাম শ্রাবণী সেনের কণ্ঠে বজ্রমাণিক দিয়ে গাঁথা আশার তোমার মেলা, তোমার মালা। আর তার আগে হৃদয় আমার নাচেরে আজিকে, কবির কণ্ঠে তার নিজের কবিতার আবৃত্তি। আপনারা শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। সঙ্গে রয়েছি তপজা। এরপর সুবিনয় রায়।

সুমিত্রা সেনের কণ্ঠে শুনলাম উতলধারা বাদল ঝরে। বেশ মজা হয় কিন্তু। বৃষ্টি পড়ছে, আমাদের কারুর কোনো কাজ নেই, সারাদিন একটা অলস দিন কাটছে এবং আমরা সবাই ঘরে। এটা ভাবতে খুব ভালো লাগে, কিন্তু আদপে সব সত্যি হয় না। যদি সত্যি হতো বেশ মজা হতো। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এর পরের গান।